0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছি রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। অনুষ্ঠানের অর্ধেক সময় পেরিয়ে এসেছি। পরের শিল্পী সুকন্যা নাথ।

আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী জয়া চক্রবর্তী। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারতি, শুনছিলাম রবীন্দ্রনাথের গান। এই গানটির সাথে সাথে আজকের অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: জামিনি হলো যে ভোর বাঁশি বাজে জগিয়ায় নতুন শুরু নতুন পথ চলা সূর্যের প্রথম আলোয় নতুন করে জেগে ওঠা প্রতিটা দিন কিভাবে শুরু হবে তা হয়তো আমরা আগে থেকে স্থির করে রাখি না আবার কেউ কেউ রাখি অনেকেই বলেন আগামী কালটা কিভাবে কাটাবো তার একটা হিসেব আগের রাতে কষে রাখলে দিনের চলনটা অনেক বেশি স্বচ্ছন্দ হতে পারে আগের রাতে গোটা দিনটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনের একটা হিসেব একটা পরিকল্পনা করে রাখা আমাদের মগজের স্বাস্থ্যের জন্য নাকি ভালো আসলে নির্দিষ্ট পরিকল্পনা আমাদের নির্দিষ্ট ছন্দে চলতে সাহায্য করতে পারে কিন্তু সত্যি কি তেমনটা হয় রোজই কি সকালবেলা উঠে মনটা দারুণ ভালো লাগায় ভরে যায় যায় না তো অনেক সকালেই মন খারাপ হয়ে থাকে কিসের একটা ব্যথা কি যেন না পাওয়া কিসের কষ্ট উঁকি দিয়ে যায় জানলা খোলা রোদের মতোই তখন আর আকাশটা ভালো লাগে না ভোরের হাওয়াও কেমন যেন মন খারাপের গন্ধ বয়ে আনে কখনো কখনো খুব ক্লান্ত লাগে সারা রাত ঘুমের পরও মনে হয় আবার একটা দিন এই তো শুরু হলো বয়ে চলা 24টা ঘন্টা একটা না কি ক্লান্তি অথচ সব কিছুই আমাদের মনের উপর আমাদের মন নিয়ন্ত্রণে থাকে না বটে তবু খানিকটা চেষ্টা করলে তাকে নিয়ন্ত্রণে রাখাই যায় বিজ্ঞান তেমনই বলছে আর সেই নিয়ন্ত্রণ জারি রাখাই আমাদের সুস্থতার একমাত্র একমাত্র উপায় কারণ শুধু শরীর নয় মন সুস্থ রাখাও সুস্থ জীবনের জন্য ভীষণ জরুরি ভোরাইয়ে শুনছেন পরমকে আর যে পরম রয়েছে আপনার সঙ্গে আজ ভোরাইয়ে মনের যত্ন কারণ একটু বিশেষ বলবো না হয় সেসব কথা আছি তো সকাল 7টা অবধি পণ্ডিত অজয় চক্রবর্তীর গানে শুরু হয়েছিল ভোরাই 107 FM রেনবো এবার সন্ধ্যা মুখোপাধ্যায়

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: 107 FM রেইনবো শুনছেন ভোরাই। আজ আপনার সঙ্গী আর যে পরম, আর আজ মনের যত্ন। মনের যত্ন কথাটা বলে ফেলা যত সহজ, মনের যত্ন রাখা, যত্ন নেওয়া বা তাকে যত্নে রাখা তার চাইতে কয়েক গুণ কঠিন। বিশেষত অন্য মানুষের পক্ষে মনের কথা বোঝা, তার যত্ন নেওয়া, এসব কথা বলা অনেক সহজ। মন খারাপ যার হয় শুধু সেই জানে মন খারাপের কতটা ভার। বাইরে থেকে খুব সহজেই বলে দেওয়া যেতে পারে, আরে মন খারাপ করো না, মন খারাপের কী আছে। কিন্তু মন ভালো করে দিতে পারে কজন মানুষ? খুবই কম, খুবই কম মানুষের পক্ষে সম্ভব কারো মন ভালো করে দেওয়া। সব মানুষের তেমন ইচ্ছেও থাকে না, বরং আমাদের চারপাশের অনেক মানুষই অন্যের মন খারাপ করে দিয়ে একটা আনন্দ পায়। শুনতে খারাপ লাগলেও কথাগুলো কিন্তু সত্যি। যা হোক, আজকে এই যে বোরাইয়ে মনের যত্ন নিয়ে এত কথা, তার একটা কারণ হলো আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে, 21 সেপ্টেম্বর। আজ একটা বিশেষ সমস্যাকে তুলে ধরে তার সমাধানে খানিকটা প্রয়াসী হওয়ার উদ্যোগ, মানুষকে সচেতন করা। যদিও একে রোধ করা সেভাবে হয়তো সম্ভব নয়, তবু একটু আগে থেকে সচেতন হতে পারলে অনেকটাই সুস্থ রাখা যায় নিজেকে অথবা নিজের পরিবারের মানুষগুলিকে, যারা ক্রমাগত এগিয়ে চলেছেন বয়সের ভারে, তাদের স্মৃতিতে জং ধরছে। নিতান্তই ভুলে যাওয়া মানুষজন আমরা তো আমাদের চারপাশে হামেশাই দেখতে পাই। সাধারণ কথা ভুলে যাওয়া, দু একটা নাম ঠিক সময় মনে না পড়া, স্মৃতি ধীরে ধীরে ফিকে হতে হতে একসময় নিজের নাম ঠিকানাও ভুলে যান কত মানুষ। আগেও হয়তো এমন ছিল, বেভুল মানুষ হারিয়ে যেতেন কোথায়। এখন আধুনিক পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে আমরাও জানি এই বেভুল মানুষটা আসলে সব ছেড়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়, কারণ তিনি ভুলে গেছেন কোথায় তার বাড়ি, কি তার নাম, কি ছিল অতীত, কেমন হবে তার ভবিষ্যৎ জানি না আমরা। তার পিছনে কাজ করে একটি সমস্যা যাকে চিকিৎসা বিজ্ঞান অ্যালজাইমার্স বলছে। এর সঙ্গেই যুক্ত ডিমেনশিয়ার মতো অসুখ। প্রতি বছর এই সেপ্টেম্বর মাসে অ্যালজাইমার্স মান্থ এবং 21 সেপ্টেম্বর অ্যালজাইমার্স ডে পালন করা হয় মানুষকে সচেতন করার জন্য। নিজের রোগ তো আসতে পারে বয়স হতে হতে, তার পাশাপাশি আমার পরিবারের যে বয়স্ক মানুষেরা রয়েছেন তাদের প্রতি একটু সহমর্মিতা, তাদের একটু যত্নে রাখা। যে মানুষটি ভুলতে বসেছেন সব কিছু তার অতীত, তাকে একটু সাহায্য করা। আর এই ভুলে যাওয়ার সঙ্গে শুধুমাত্র মানসিক সমস্যা, মানসিক বৌদ্ধিক বিষয়গুলো যে জড়িত তা নয়, এর ফলে এই রোগ, এই মগজের এই বিশেষ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যেহেতু মস্তিষ্কের একটা সমস্যা হচ্ছে, তাই শরীরও তার সঙ্গে জড়িয়ে যায়। নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়, যেটা পরিবারের মানুষের পক্ষে মেনে নেওয়াটাও খুব কষ্টকর। দুভাবেই, মানসিকভাবেও এবং শারীরিকভাবেও। সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করা যায়, কিভাবে তার সঙ্গে লড়াই করা যায় বলা ভালো, সেই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। 2026 সালের এই আজকের বিশেষ দিনটা, ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে, যে দিনটা পালন করা হচ্ছে আজ, তার একটা থিম রয়েছে। এই 2026 সালের থিম, দ্য আর্লিয়ার ইউ নো দ্য মোর ইউ ক্যান ডু, দ্য আর্লিয়ার মোর ইউ নো দ্য মোর ইউ ক্যান ডু, আর ডিমেনশিয়া ডায়াগনোসিস ম্যাটার্স। যত তাড়াতাড়ি রোগ নির্ণয় করা সম্ভব হবে, যত তাড়াতাড়ি বিষয়টা বোঝা যাবে, ততই তাড়াতাড়ি বা তত ভালোভাবে বিষয়টার সঙ্গে যুঝে নেওয়া সম্ভব হবে। আসলে আমাদের হাতে প্রায় কিছুই নেই, তবু যতটুকু রয়েছে ততটুকুকে দিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাই।

সেটাই জীবন। নিরন্তর পৃথিবীর পাক খাওয়ার মতো আমরাও যে এগিয়ে চলেছি একটা একটা দিন, সেই দিনে থাক খানিক সচেতনতা তৈরির প্রসাদ। এই প্রসাদে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করতেই পারি, যারা সচেতন তারা তো করতেই পারেন। আজ ভোরাইয়ে তাই মনের যত্নের কথা। 107 FM রেনবোয় আপনার সঙ্গী আজ পরম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: শুনছেন ভোরাই, আপনার সঙ্গী আর যে পরম, গানে গানে ফিরোজা বেগম, নজরুল গীতি।

0: 107 FM রেইনবোতে।
1: মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার পালা, রোম্যান্টিক গান, কিন্তু এই রোম্যান্সের বিপরীতে যে ভয়ঙ্কর সত্য লুকিয়ে রয়েছে, বা বলা যায় একেবারেই লুকিয়ে নেই, রীতিমতো প্রকাশ্যে, তাকে এত সহজে রোম্যান্টিক ভাবা যায় না। অনেক সময় আমাদের মন খারাপের দিনগুলোয় আমরা ভেবেই থাকি, আহা সব যদি ভুলে যেতে পারতাম, অতীতে যা যা ঘটেছিল সব যদি ভুলে যাওয়া যেত। বলিউড বা অন্যত্র এরকম কত ছবি আমরা দেখেছি, সেসব জনপ্রিয় ছবিতে দেখা যায় কোনো বিশেষ ঘটনার পরে নায়িকা হয়তো তার স্মৃতি ভুলেছেন, নতুন করে প্রেমে পড়েছেন কারো, তার মধ্যে একটা অসাধারণ রোম্যান্টিকতা আছে যার সঙ্গে জড়িয়ে থাকে বিষাদ। মানুষ বিষাদ বড় ভালোবাসে, আর তা থেকেই সে রোম্যান্স অনুভব করতে চেষ্টা করে। কিন্তু বাস্তবে যদি রোগ ভোগ হয় তাহলে রোম্যান্স আর থাকে না। নিজের তো বটেই, পরিবারের কারো এমন একটি রোগ হলে গোটা পরিবারটাই বিধ্বস্ত হয়ে পড়ে। আলজাইমার এমন একটি রোগ, মস্তিষ্কের রোগ, যা ধীরে ধীরে স্মৃতিশক্তি, চিন্তাভাবনার ক্ষমতা, এমন কি কিছু সাধারণ কাজ করবার ক্ষমতাও নষ্ট করে দেয়, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। স্মৃতিভ্রংশের পাশাপাশি কিছু সাধারণ কাজকর্ম যা প্রাত্যহিক, তাও করতে পারেন না আক্রান্ত ব্যক্তি। আর এর ফলেই ধীরে ধীরে তিনি এগিয়ে যান ডিমেনশিয়ার দিকে, যাতে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। মস্তিষ্কে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে, খুব সহজ করে বলতে গেলে এরকমই বলা যায় হয়তো, যদিও আমি তো চিকিৎসক নই, আমি বিজ্ঞানীও নই। বিজ্ঞানীরা আরও ভালো বলতে পারবেন ঠিক কী ঘটে যায় মস্তিষ্কে। সাধারণত অস্বাভাবিক প্রোটিন তৈরি হয় এবং জমতে জমতে তারা মস্তিষ্কের কাজ নষ্ট করে দেয়। অ্যামাইলয়েড এবং টাউ, এই দুটো প্রোটিন একসাথে জমাট বেঁধে জড়িয়ে পেঁচিয়ে জট ফেলে দেয়। তারপরে আস্তে আস্তে কোষের মৃত্যু হতে থাকে। যে কোষগুলো আসলে আমাদের মস্তিষ্কে স্মৃতি নিয়ন্ত্রণ করে, তার নাম হিপোক্যাম্পাস। ওই যে কোষগুলো হিপোক্যাম্পাস এলাকায় থাকে, তারা আমাদের স্মৃতি নিয়ন্ত্রণ করে। কিন্তু যখনই জট পাকিয়ে যায় অ্যামাইলয়েড আর টাউ, তখনই হিপোক্যাম্পাস থেকে অন্যান্য এলাকাতেও ক্ষতিগ্রস্ত কোষগুলো নিউরনে ছড়িয়ে, নিউরনগুলো আর কি ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় নিউরনগুলো, স্নায়ুকোষে নানাভাবে ছড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে কোষগুলো ধ্বংস হতে থাকে, আর ধীরে ধীরে স্মৃতি লোপ পেতে পারে। গুরুত্বপূর্ণ তারিখ ভুলে যাওয়া, যেটা আমাদের খুব স্বাভাবিক একটা ঘটনা বলে মনে হয়, বা চট করে কারোর নাম না মনে পড়া, এটাও খুব সহজ বলে মনে হয়, অনেক সময়ই দেখা যায় এটা অমনোযোগিতার ফল। খুব মন দিয়ে কিছু না ভাবলে আমরা অনেক কিছুই অনেক সময় ভুলে যাই, কিন্তু তার বাইরেও লুকিয়ে থাকতে পারে কোনো না কোনো সমস্যা, সে বিষয়েই সতর্ক হওয়া প্রয়োজন, যত্নের প্রয়োজন নিজের মনের। তাই একটা বিশেষ দিন স্থির করা হয়েছে, এই 21শে সেপ্টেম্বর, যেদিন মানুষকে সচেতন করা যাবে এই বিষয়টা নিয়ে, যেখানে নিজের এবং নিজের পরিবারের মানুষগুলির দিকে একটু সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার থাকবে।

0: অবশ্যই নিজের দিকেও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় এই জিনিসটা ভেবে দেখি না বা ভাবি না, ভুলেই যাই যে আমিও পারি নিজেকে ভালোবাসতে, নিজের দিকে একটু হাত বাড়িয়ে রাখতে।
1: সাদ জাগে মনে
0: মানবেন্দ্র।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সাত জাগে মনে পরজীবনে যেন তোমার কপোলের তিল হই, এমন কত স্বাদ আমাদের জাগে। আমরা রোম্যান্টিসিজমে বাঁচি, নজরুল লিখেছেন তেমনই গান শুনছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। কিন্তু সত্যি পরজীবনে কি প্রেয়সীর গালের তিল হয়ে জন্মানোর সুযোগ আর পাওয়া যাবে? এই জীবনের ভালোগুলো ভুলে গিয়ে খারাপগুলো নিয়ে বেঁচে থাকি আমরা অনেকেই। ধীরে ধীরে কখন যে কি ঘটে যায় কেউ জানে না। আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। ধীরে ধীরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে, কোষের মৃত্যু ঘটতে ঘটতে আমাদের জীবনটা কেমন যেন খেই হারিয়ে ফেলে। খুব সাধারণ কিছু ভুলে যাওয়া আমরা হয়তো পাত্তা দিই না, তেমনভাবে ভাবি না, ও একটা নামই তো ভুলে গেছি, একটা বিশেষ দিন ও হ্যাঁ মনে করতে পারিনি। এটা খুব স্বাভাবিক, হয়তো কাজের চাপ, হয়তো অমনোযোগ, হয়তো অবহেলা। কিন্তু তারপর যদি দেখা যায় ভাষার ব্যবহার, যুক্তি বোধেও খানিক অসঙ্গতি দেখা দিচ্ছে, দৈনন্দিন কাজকর্ম করতেও

ভুলে যাচ্ছেন কেউ, কেউ কেউ ভুলে যাচ্ছেন প্রিয় মানুষের মুখ, একবার দেখে আর চিনতে পারছেন না প্রিয় নাতিকে অথবা প্রাণের বন্ধুকে। এমন করতে করতে একসময় মস্তিষ্কের সমস্ত টিস্যু সংকুচিত হতে থাকে, পারস্পরিক যোগাযোগ হারাতে থাকে, আর বাইরেও মানুষ যোগাযোগ তৈরি করবার ক্ষমতা হারাতে থাকেন। এই সময় তার আর কিচ্ছু করার থাকে না, পাশে থাকতে হয় অন্য একজন মানুষকে, যিনি তাকে তার সব কাজে সাহায্য করবেন, দৈনন্দিন বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন পুরোটাই তাকে করিয়ে দিতে হয় হাতে ধরে। অ্যালজাইমার্স, তার কোনো চিকিৎসা নেই, ওষুধপত্র কিছু আছে যা চিকিৎসক দেন তাকে একটু সুস্থ রাখার জন্যে, কিন্তু নিরাময় সম্ভব নয়, প্রতিকারও তেমনভাবে সম্ভব নয়। এখনও পর্যন্ত এ রোগের নিরাময় বা প্রতিকার, প্রতিষেধক আবিষ্কার করা যায়নি। তবে চিকিৎসকেরা বলছেন ওই যে যত্নের প্রয়োজন, সারাটা জীবন কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলতে পারলে এই রোগের ঝুঁকি অনেকখানি কমানো সম্ভব সম্ভব, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগে থেকে সচেতন হওয়া না গেলে সত্যিই তো সে অভ্যাস গড়ে তোলা সম্ভব নয়। তাই সচেতন থাকা প্রয়োজন, সেটাই সবচেয়ে জরুরি। FM রেনবো শুনছেন ভোরাই, আজ মনের যত্নে আপনার পাশে আর যে পরম, গানে গানে এখন দেবলীনা সিংহরায়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয়ে আজ ভোরাইয়ে মনের যত্ন নিয়ে কথা বলছি। আছে এখনো একটু সময় আর বাকি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, এই যে অ্যালজাইমার্স কেন হয় তার সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। জিনগত কারণে হতে পারে, আর হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে, অর্থাৎ জীবনচর্যায় এমন একটা ব্যবস্থা রাখতেই হবে যাতে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো সমস্যাগুলো সরিয়ে রাখা যায়, কারণ এইগুলো মস্তিষ্কের রক্তনালীর ক্ষতি করে থাকে যা অ্যালজাইমার্সের ঝুঁকি বাড়ায়। তাই চিকিৎসকের পরামর্শ মেনে আর কি রক্তের শর্করা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। হার্ট অ্যাট্যাক কিংবা ব্রেন স্ট্রোক এগুলো কিন্তু অ্যালজাইমার্সের ঝুঁকি বাড়াতে পারে। তবে এই সব কিছুর জন্যে কয়েকটা বিষয় একটু মাথায় রাখা দরকার, যেটা ছোটবেলা থেকেই করা দরকার। শিশুর মধ্যে সেই অভ্যেস গড়ে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। নিয়মিত হাঁটা চলা করা প্রয়োজন। যারা সাইকেল চালান তারা সাইকেল চালাতে পারেন, যারা সাঁতার কাটেন কাটতে পারেন। আসলে শারীরিক পরিশ্রম প্রয়োজন যাতে মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেনের প্রবাহ ঠিক মতো থাকে, ঠিকঠাক প্রবাহিত হয়, আর তার ফলেই কিন্তু মস্তিষ্কের কোষ নতুন করে চাঙ্গা হয়ে উঠতে পারে। তাই ডাক্তাররা বলছেন সপ্তাহে 150 মিনিট, সপ্তাহে 1.5 ঘন্টা মতো হাঁটলে, হাঁটা মানে জোরে হাঁটা, বেড়াতে বেরোনো নয়, একটু জোরে হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা আপনার জন্য অত্যন্ত জরুরি, যে বয়সেরই আপনি হন না কেন। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী একটু পরিশ্রম করতেই হবে, আর তার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের বয়স অন্তত 40-45-50-এর ওপরে। যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে আপনি হাঁটতেই পারেন, আর না হলে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া প্রয়োজন। আর যারা ছোট তাদের কিন্তু হাত থেকে মোবাইলটা কেড়ে নেওয়াই এই মুহূর্তে

0: ভালো, তাদের একটু বলা উচিত যাও একটু মাঠে দৌড়ে এসো। এরই সঙ্গে স্বাস্থ্যকর খাবার দাবার রাখাও খুব প্রয়োজন। খাদ্যতালিকায় রঙিন ফলমূল, তাজা শাকসবজি আর তার সঙ্গে গোটা শস্য রাখতে বলা হচ্ছে। বাদাম, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কিছু মাছ, তেলের ক্ষেত্রে তেলের ব্যবহার কমাতে বলা হচ্ছে। সাধারণত আমরা যে তেলগুলো খাই, রিফাইন্ড অয়েলগুলো, সেগুলো খাওয়াটা খুব একটা ভালো নয়। সর্ষের তেলও প্রয়োজন অনুযায়ী খাওয়া যেতে পারে, ভালো অলিভ অয়েল খাওয়া, যদিও আমাদের দেশে অলিভ অয়েল খাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কোনোটাই নেই, সকলের এত টাকাও নেই। দ্বিতীয় কথা, আমরা যে ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত তা অলিভ অয়েল দিয়ে রান্না করা যায় না। তবুও আমরা যদি আমাদের খাবারে তেলের পরিমাণ একটু কমাই, তাহলে যেটা হয় না সেটা হচ্ছে ওই মেদ বৃদ্ধি হয় না। মেদ বৃদ্ধিও কিন্তু শারীরিক অসুস্থতার, নানা রকম অসুস্থতার কারণ, যার সঙ্গে এই অ্যালজাইমার্সও জড়িত রয়েছে। চিনি, অতিরিক্ত চিনি, ঠান্ডা পানীয়, প্রক্রিয়াজাত খাবার, অর্থাৎ যে প্যাকেজড ফুড যেগুলো আমরা খাই, সেগুলো খাদ্যতালিকা থেকে বাদ দেওয়াই সবচেয়ে ভালো। রেড মিট খাওয়াও একটু কমানো দরকার, তাই না? আমরা সকলে প্রতিদিন রেড মিট খেতে পারি না, এত টাকা পয়সার সকলের থাকে না, কারোরই থাকে না। তবুও এটা বারবার বলা হয় যে একটু কম খাওয়াই ভালো। যতটা বলা হয় আমি জানি ততটা মানুষ খান না, তবুও যতটা নিয়ন্ত্রণ করা যায় ততই ভালো। কিন্তু এ তো গেল খাওয়া দাওয়া, শারীরিক পরিশ্রমের বিষয়। এর সঙ্গে আরেকটা জিনিস যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। প্রতিদিন 6-8 ঘন্টা রাতে ঘুমানো দরকার। দুপুরে আপনি যতই ঘুমোন না কেন, তাতে কিন্তু নিরবচ্ছিন্ন বিশ্রাম হয় না, ব্রেনের মগজ কিন্তু কাজ করতে থাকে। তাই রাতে 6-8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। যদি ঘুমের অভাব থাকে তাহলে সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এরই পাশাপাশি ধূমপান ত্যাগ করার কথা বলছেন চিকিৎসকেরা। অ্যালকোহল বা মদ্যপান যারা করেন তাদেরও একটু সতর্ক হতে হবে। একেবারে ছেড়ে দিলেই ভালো হয়, যদি না পারেন তবে সেটা ধীরে ধীরে কমিয়ে আনুন। আর আরেকটা জিনিসের কথাও ইদানিং বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে মস্তিষ্কের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। যারা বাইক চালান তারা অবশ্যই হেলমেট পরবেন, ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন। আরও একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে সকলের সঙ্গে যোগাযোগ রাখা। কারণ বিষণ্ণতা, একাকিত্ব ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলের সঙ্গে থাকুন, মিলেমিশে মন ভালো রাখুন। 107 FM রেনবো ভোরাই থেকে বিদায় নেবে পরম, দেখা হবে ওপার ঘন্টায়। নমস্কার কলকাতায়, ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: আকাশবাণী FM 107 তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এই নির্বাচনে ক্রেমলিনের আধিপত্য সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর ফলে সেদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের তায়েফ ও ইয়ানুব শহরে যে কোনো ধরনের ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। সৌদি আরবে মার্কিন মিশন জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তারা সেদেশে অবস্থানরত মার্কিন নাগরিক

0: সতর্ক থাকতে ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ মেনে চলতে আহ্বান জানিয়েছে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত দুটি রূপ পেয়েছে। এনাভেনিল ভালারিভান, বিদর্শা বিনোদ এবং সোনাম মাস্কার মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল দলীয় ইভেন্টের উপজয় করেন। পাশাপাশি এনাভেনিল ব্যক্তিগত 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টেও রূপ জিতেছেন। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে 114 রানে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে উঠেছে। সোনা জয়ের লক্ষ্যে আগামীকাল তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আমরা সবাই কেমন বিমক্কা রকম বড় হয়ে যাই, তাই না? যখন ছোট থাকি তখন ভাবি যে আরে কবে বড় হব, কবে বড় হব, কবে মা ছেড়ে দেবে একা একা স্কুলে, কবে যাব বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে, কবে কি করব। আর ঠিক যখন বড় হয়ে যাই, বড় হতে হতে হতে হতে ওই কি বলবো আর, ছাদ ফুঁড়ে মাথা যখন আকাশ স্পর্শ করতে চায়, ঠিক তখনই ফিরে যেতে ইচ্ছে করে আবার সেই ছোট্টবেলায়, সেই হজমিগুলি, সেই বিটনুন, সেই বন্ধুদের বল, সব কিছু নিয়ে আমাদের কিরম নস্টালজিয়া পিছু ছাড়তেই চায় না। আজকে সকাল থেকে আছি ওই স্মৃতি আর স্মৃতিভ্রংশ নিয়ে। আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে, ভোরাইতেছিলাম সেই বিষয়ে। আর নমস্কার কলকাতা শুরু হয়েছে এই পার ঘন্টাতেও সেই নস্টালজিয়া নিয়ে। বন্ধু চল, আমরা বন্ধুদের বলি বটে, আবার অনেক সময় বলতেও পারি না। হাত বাড়ানোর হাতগুলো কখন যে গুটিয়ে গেছে আমরা নিজেরাও খেয়াল রাখি না। তবে পুজো আসছে, পুজো আসতে বাকি রয়েছে আর মাত্রই 24-25টা দিন আর কি। এই সময় অনেকেই বাড়ি ফিরছেন, বন্ধুদের সঙ্গে দেখা হবে, হয়তো পুজোর সময় হয়তো আড্ডা হবে দেদার, অথবা কেউ অপেক্ষা করে থাকবেন ঘরে ফেরার। তবু এই সব কিছু নিয়েই আমাদের এগিয়ে চলা, পুজো আসছে, পুজোর আনন্দে আপাতত

আকাশে মেঘলা অবশ্য থাকবে, কারণ আবার আসছে নিম্নচাপ। যাই হোক, আজ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। কাল যাদের ছুটি ছিল তাদের জন্য আনন্দের দিন, অনেকের অবশ্য সোমবারও ছুটি থাকে, যাদের যাদের থাকে তাদের তো আজকে পোয়া বারো বলা যেতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষেরই থাকে না। তাই আজ কাজের দিনে পরম রয়েছে আপনার কানের পাশে সকাল দশটা পর্যন্ত, আর থাকছে গান। জ্ঞান দেবে কম পরম, একদম স্থির করে নিয়েছে, জ্ঞান কম দেবে, গানই বেশি শোনাবে। অনুপম রায়ের পর শ্রেয়া ঘোষাল।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এই তো আমি চাই, যা চাই আমরা কি সবসময় তা পাই, যা পাই তা কি চাই নাকি ভুল করে চাই? ওফ ওফ, সে তো রবীন্দ্রনাথ কবেই বলে গেছেন। রবীন্দ্রনাথ কেমন করে যেন মনের সব কথা জেনে ফেলতেন, কি যেন ছিল একটা ভদ্রলোকের, সবই উনি লিখে রেখে গেছেন কবিতায় কবিতায়, যা আমরা বলতে চাই। যাই হোক, ফিরে আসি আজকের কথায়। আজ 21 সেপ্টেম্বর 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের 264তম দিন, বছর শেষ হতে বাকি রয়েছে 101টা দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। আজ 3রা আশ্বিন 1433 সন, পুজো আসতে বাকি মাত্র এই 24-25 দিন। আপনি পঞ্চমী থেকে ধরবেন না, ষষ্ঠী থেকে ধরবেন, তার উপর ডিপেন্ড করছে। পুজো পুজো গন্ধ চারিদিকে কিন্তু ভাসছে, আর এরই মধ্যে যদি আপনার মনে একটুও বিষণ্নতা থেকে থাকে, প্লিজ প্লিজ সেটা ধুয়ে মুছে সাফ করে দিন। যাই ঘটে থাকুক পৃথিবীতে, বাইরে যাই ঘটে যাক, আপনাকে ভালো থাকতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, নিজের মতো করে নিজেকে এনজয় করতে হবে, এটাই জীবনের সার কথা। আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ, তাহলে আপনার জন্য রইল শুভেচ্ছা FM রেইনবো পরিবারের তরফ থেকে। যদি হয় আপনার জন্মদিন অথবা আপনার প্রিয় কোনো মানুষের জন্মদিন, তাহলে অনেক অনেক শুভেচ্ছা রইল, যাতে আপনি দিনটা ভীষণ ভালো কাটাতে পারেন। আর যদি হয় এই দিনটা কোনো না কোনো কারণে ব্যথার কোনো শোকাবহ ঘটনার স্মৃতি আসে বারবার ফিরে, তাহলে তাকে ইগনোর করবেন না, বরং আরেকবার মনে করে নিন, আরেকবার কেঁদে ফেলুন, কেঁদে নিন আরেকটু, আর প্রত্যেক ফোঁটা চোখের জলের পর নিজেকে বলবেন ভালো থাকতে হবে, থাকতেই হবে, যে কদিন বেঁচে আছি খুব ভালো থাকবো, ভালো থাকতেই হবে, নিজেকে ভালো রাখতে হবে, ভালো রাখতে হবে পাশের মানুষকেও। আজকের দিনটা কি ঘটেছিল ইতিহাসে, ইতিহাসে জেনে নেওয়া যেতেই পারে ডায়েরির পাতা উল্টে। আসলে ডায়েরির পাতাটা উল্টে ফেললে বোঝা যায় যে আমি একা নই, আরও কত কি ঘটেছিল এই দিনটাতে, যেদিন আমি জন্মেছিলাম, যাদের জন্মদিন তাদের জন্য বলছি আর কি, যাদের নয় তাদের এমনিই বলছি, শুনে নিন আর কি। 1857 সালে আজকের দিনে দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। 1971 সালে আজকের দিনে কলকাতার অ্যাসোসিয়েশন ফর ইম্প্রুভমেন্ট অফ ম্যাথমেটিক্স টিচিং প্রতিষ্ঠিত হয়েছিল। 2003 সালে গ্যালিলিও মহাকাশযানকে বৃহস্পতির বায়ুমণ্ডলে পাঠিয়ে তার মানে সেটা পুড়িয়ে ফেলা হয়েছিল আর কি, কার্যক্রমটা শেষ হয়ে গিয়েছিল গ্যালিলিও। 2022 সালে আজকের দিনে কলকাতার আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেটা আগে আলিপুর সংশোধনাগার ছিল, সেখানে একটা মিউজিয়ামের উদ্বোধন করা হয় 2022 সালে। আজকের দিনের জন্ম, সম্ভবত আজকের দিনেই জন্ম সম্রাট প্রথম কনিষ্কর, কুষাণ বংশের রাজা, তৃতীয় কুষাণ বংশের তৃতীয় সম্রাট প্রথম কনিষ্ক, তিনি আজকের দিনেই জন্মেছিলেন মনে মনে করা হয়, সেটা খ্রিস্টীয় 60, সেই হিসেব অনুযায়ী অর্থাৎ 60 খ্রিস্টাব্দে জন্মেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক। 1875 সালে আজকের দিনেই জন্ম কুসুম কুমারী দাসের, মহিলা কবি কুসুম কুমারী দাস, তার জন্ম আজকেরই দিনে। 1884 সালে আজকের দিনে জন্ম নরেন্দ্রনাথ দত্তের, না নরেন্দ্রনাথ দত্ত তিনি একজন বাঙালি চিকিৎসক শিল্পপতি নরেন্দ্রনাথ দত্ত, তার আজকের দিনেই জন্ম। 1891 সালে আজকের দিনে জন্ম লেখক গবেষক সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। 1898 সালে আজকের দিনেই সাংবাদিক তুষারকান্তি ঘোষের জন্ম, আর আজকের দিনেই জন্ম করিনা কাপুর খানের। 1980 সালে আজকের দিনেই জন্মেছিলেন করিনা কাপুর। আপনার জন্মদিন যদি হয় তাহলে আর কি বলবো, বাহবা বাহবা দিতে পারি আপনাকে, না বেশি কিছু করতে পারি না, গান শোনাতে পারি, আপনার পছন্দের গান নয়, এমনি আমিই শোনাচ্ছি, আমার পছন্দের গান আপনার পছন্দের গান শোনাবো একটু পরে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর আজকের দিনটা কিন্তু বিশেষ বিশেষ সবিশেষ দিন। আজ সোমবার, কাজে হয়তো আপনাকে যেতে হবে, আপনি যাচ্ছেন অফিসে, রাস্তাঘাটে, ট্রামে, বাসে নানা রকম অশান্তি। এর আগের দিনই পরম এরকমটাই জানতে চেয়েছিল যে কি করবেন আপনি, আপনি কি মারবেন ধরে, নাকি আপনি রেগে যাবেন, নাকি আপনি কি করবেন। আসলে রেগে গেলে যে জিনিসটা ঘটে, নিজের ব্রেনের ভিতরেই নানা রকম কেমিক্যাল গোলমাল তৈরি।

হয়ে যায় আর তার ফলে নিজের শরীরটাই খারাপ হতে শুরু করে। তার চাইতে একটু শান্তি বজায় রাখা দরকার, বিশেষত আজকের দিনটায়। আজ 21শে সেপ্টেম্বর, আজ আন্তর্জাতিক শান্তি দিবস। জাতিসংঘ ঘোষণা করেছিল আজকের দিনটাকে বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হবে। এই 21শে সেপ্টেম্বর দিনটা যুদ্ধ, সংঘাত, নানা রকম অশান্তি থেকে মানুষকে একটু স্বস্তি দিতে, দুদণ্ডের শান্তি দিতে শান্তির দিনটা বিশেষ করে পালন করার কথা বলা হয়েছিল। 1981 সালে সর্বপ্রথম এই শান্তি দিবস পালন করা হয়। শুধু অশান্তি দূর করে শান্তি রক্ষার কথা বললেই তো হবে না, পৃথিবীতে নানা প্রান্তে নানাভাবে যুদ্ধ বিগ্রহ চলছেই। সেই যুদ্ধ সংঘর্ষ চিরতরে অবসান করার চেষ্টা সবসময়ই মানুষ করে চলেছে, জাতিসংঘের সেটাই মূল লক্ষ্য। কিন্তু যেসব এলাকা যুদ্ধপীড়িত, সেখানকার শিশুদের, সেখানকার অবহেলিত মানুষদের কাছে খানিকটা স্বস্তি পৌঁছে দিতে, মানবিক সহায়তা পৌঁছে দিতে যে প্রচেষ্টার প্রয়োজন, সেই সম্পর্কে সচেতন করবার জন্যই আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয়। বর্তমানে জাতিসংঘের যে সমস্ত সদস্য রাষ্ট্র রয়েছে, বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক দলের যে সদস্য রয়েছে, তাদের মধ্যে এই সচেতনতা প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করাই এর একমাত্র উদ্দেশ্য। আজ 21শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। প্রতিবছর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে শান্তির ঘণ্টা বাজানো হয় আর তার মধ্যে দিয়েই এই দিনের উদযাপন শুরু হয়। বিশ্বব্যাপী শিশুদের থেকে যেভাবে, মানে শিশু থেকে বিভিন্ন বয়সের মানুষ যেভাবে অশান্তির দ্বারা নিপীড়িত, যেভাবে প্রভাবিত হয়েছেন, তাদের কথা মাথায় রেখেই এই বিশেষ দিনটা পালন করা হয়। 1981 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার কথা ভাবা হয়েছিল আর সেজন্যই যুক্তরাজ্য এবং কোস্টারিকার একটা প্রস্তাব গৃহীত হয়েছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত প্রস্তাবের 36/67 অনুসারে, এটা হচ্ছে প্রস্তাব নম্বর আর কি, 67/36, তাতে কিন্তু এই সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় আর সেই দিনটিকেই যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগানে আখ্যায়িত করে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2001 সালে 7ই সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ আরেকটা প্রস্তাব গ্রহণ করে। 2002 সাল থেকে 21শে সেপ্টেম্বর দিনটাকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়। যুদ্ধ নয় শান্তি চাই, ওই আবার যারা 90s kids, যারা বেশ একটু মিলেনিয়াল গোছের হয়ে গেছে, আপাতত তারা এগিয়ে চলেছে একটুখানি বৃদ্ধ হওয়ার দিকে, তারা মনে করতে পারবেন ছোটবেলায় বাংলা রচনার এটা অন্যতম জনপ্রিয় টপিক ছিল, যুদ্ধ নয় শান্তি চাই। আমরা এসব লিখে লিখেই বড় হয়ে গেছি আর ওই যে বড় হয়ে গেলেই ছোটবেলাটা ফিরে পেতে ইচ্ছে করে বারবার, ভীষণ ইচ্ছে করে আরেকবার যদি ফিরে যাওয়া যেত, কিন্তু সেটা তো আর কোনো দিনই সম্ভব হয় না। সম্ভব না হোক, তবু যদি নিজেদের জীবনে এই যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানটাকে ফিরিয়ে আনা যায়, আসলে কাজে করে দেখানো যায়, তাহলে মন্দ হয় না। নমস্কার কলকাতা, আপনার সঙ্গে আর যে পরম, এবারে গানে আনন্দী বসু, ছবির নাম অটোগ্রাফ।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় শুনছেন। আর যে বরম রয়েছে আপনার সঙ্গে, আর এই মুহূর্তে যে গানটা শুনছিলাম, ওই বগা বগির গল্প, যারা ফাঁদে পড়ে আটকে গেছে, বগা বেচারা বগা। আসলে বগা বগি একটা রূপক মাত্র, বগা আর বগি সবই বোধহয় আমি। এই আমিত্বের ভিতরে যে সুখ সারি, বগা বগি, আশিক মাসুক আর জীবাত্মা পরমাত্মার গল্প, তাই আমাদের নিয়ে আসে সেই নদীর পাড়ে যেখানে ফাঁদ আছে পাতা। আমরা পা দেব কি দেব না, সে শুধু আমাদের বিচার। বগি কাঁদে আমাদের জন্যে, বগিকে দেখে বগাও কাঁদে। জীবনের অনেক বড় সত্য এসব নিয়ে আলোচনা করে সোমবারের সকালটা আপনি মোটেও মোটেও মোটেও ভারী করে তুলবেন না প্লিজ, কারণ আপনাকে তো যেতে হবে কাজে। আপনার জন্য পাতা আছে ফাঁদ, আপনি পা দেবেন না, টুক করে তুলে নিয়ে আসবেন সেই মাছ যা আপনার জীবন চালাতে সাহায্য করবে, কিন্তু প্লিজ ফাঁদে পা দেবেন না। ফাঁদে পা না দিলেও এই মুহূর্তে নিম্নচাপ আপনার জন্য অপেক্ষা করছে। সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, ক্রমে তা শক্তি বৃদ্ধি করে করে নিম্নচাপে পরিণত হতে পারে, আর

যেই কলকাতা, দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি শুধু বললে কম বলা হয়, বলা যেতে পারে একেবারে দুর্যোগের পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে। এই যে আজকে সোমবার শুরু হলো, এরপর থেকে বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গেও বুধবার থেকে ঝড় বৃষ্টি হতে পারে রবিবার। গত রবিবার আলিপুর হাওয়া দফতর যা জানিয়েছে তাতে মোটামুটি উত্তর আন্দামান সাগর এবং

0: বঙ্গোপসাগরে পৌঁছে সোমবার আজ তা নিম্নচাপে পরিণত হতে পারে, আর মঙ্গলবারের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপে পরিণত হলেই বৃষ্টি বাড়বে, ক্রমে সেই গভীর নিম্নচাপ পশ্চিম দিকে সরতে সরতে বুধবার সকাল নাগাদ ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে, আর তার ফলে যেটা হবে ওই বৃষ্টি বাড়বে, এরই মধ্যে ওই অঞ্চলে অর্থাৎ ওই অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের কাছে কিন্তু রয়েছে একটা অক্ষরেখা। এই অক্ষরেখা নিম্নচাপ অঞ্চল যখন দুয়ে মিলে যাবে তখন ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ হলুদ সতর্কতা যাকে বলা যায় আর কি। সোমবারও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। কেমন থাকবে কলকাতার আবহাওয়া, কলকাতা এবং আশপাশ এলাকার আবহাওয়া আগামী 24 ঘন্টায় কেমন ছিল গত 24 ঘন্টায়, সেই সব কিছু জেনে নেব আমরা হাওয়া অফিস থেকে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল
0: হালচাল মোটামুটি ভালোই আছে, আর যেরকম আমরা বলছিলাম আর কি, মোটামুটি আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা, যারা জানাচ্ছেন যে কীরকম থাকতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকার ওয়েদার। মোটামুটি আকাশ থাকবে মেঘলা, 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আর কি, মানে বজ্রগর্ভ মেঘের সঞ্চারও হতে পারে। দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 31 থেকে সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টা কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি কম। রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 98%, সর্বনিম্ন 84%। বৃষ্টি কিন্তু গতকাল রেকর্ড করা হয়েছে 11.2 মিলিমিটার কলকাতা এবং সংলগ্ন এলাকায়। আর এরই সঙ্গে কিন্তু ওই মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা, 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই জন্যে পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন এলাকায় 21 সেপ্টেম্বর থেকে মোটামুটি একটা সতর্কতা জারি করা হয়েছে। 21 সেপ্টেম্বর রাতে মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সমুদ্রে যাওয়াটা, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়াটা একেবারেই উচিত হবে না। 22 সেপ্টেম্বর থেকেই জারি হয়েছে এই সতর্কতা। যারা রয়েছেন এই মুহূর্তে মৎস্যজীবী, যারা সমুদ্রে রয়েছেন গভীর সমুদ্রে, তাদের বলা হচ্ছে তারা 21 সেপ্টেম্বর রাতের মধ্যেই ফিরে আসুন ডাঙায়। আসলে আমরা অপেক্ষা করছি আপনাদের জন্যে, সব কিছু নির্বিঘ্নে ঘটুক, সব কিছুতে থাক শান্তি, এই তো আমাদের একান্ত চাওয়া।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারাদিন। নমস্কার, কলকাতায় রয়েছেন আপনি আর শুনছেন আমাকে, আর যে পরম রয়েছে আপনার সঙ্গে। এবার আপনাদেরই পছন্দের গানে গান মিলন্তি,
2: গান মিলন্তি, গান মিলন্তি।
1: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গানটা শুনতে চেয়েছিলেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর এই বছরটা একটু বিশেষ, সে তো আমরা জানি, শতবর্ষে রয়েছে আকাশবাণী। আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শোনা যাচ্ছে বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান, যা একান্তই আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে আপনাদেরই জন্য। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে, 25 অগস্ট 2027 পর্যন্ত, অর্থাৎ এক বছর প্রায় চলবে এই অনুষ্ঠান। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে বিশেষ সংগ্রহশালা থেকে অনুষ্ঠান বুধবার, প্রতি বুধবার রাত 9:30, শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠান আর সবিশেষ আমাদের শ্রোতারা, সব কিছু নিয়েই তো আকাশবাণী, আর সেই আকাশবাণীর অন্যতম অঙ্গ আধুনিক জীবনচর্যার সঙ্গে যা জড়িয়ে রয়েছে FM রেনবো, 107 FM রেনবোয় আপনি শুনছেন নমস্কার কলকাতা। ঘড়ি বলছে 7:49 হয়ে 49 সেকেন্ড, আপনার সঙ্গে রয়েছি আর যে পরম, আর সকাল 10 অবধি থাকবো, তো যেমন থাকি তেমনই থাকবো, গান বেশি জ্ঞান কম। জানি দেখা হবে ছবি থেকে কৌশিকী চক্রবর্তী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন সঙ্গী আপনার আর যে পরমার। আজকে কথা হচ্ছিল সকালবেলা থেকে অ্যালজাইমার্স নিয়ে। আজকে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে, সচেতনতা তৈরি করবার জন্য একটা দিন, আর তারই সঙ্গে আজকের দিনটা বিশেষভাবে পালিত হয় রেসপেক্ট ফর দ্য এজড ডে হিসেবে। আমাদের দেশে পালন করা হয় না, এই দিনটা পালন করা হয় জাপানে। সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার একটা বিশেষ দিন পালন করা হয় বয়স্ক মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের শ্রদ্ধা করতে, তাদের সঙ্গে খানিকটা সময় কাটানোর জন্য। এটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে, তবে আপাতত বলি এই যে সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার দিনটা জাপানে পালন করা হয় এজেড ডে হিসেবে। আসলে জাপানের বয়স্ক মানুষদের সংখ্যা ক্রমশ বাড়ছে, তাদের জন্য একটু নতুন করে ভাবনা চিন্তা করবার প্রয়োজন পড়ছে। তবে শুধুই কি জাপান, সারা বিশ্বেই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, আর আমরা এগিয়ে চলেছি আমাদের সেই ভবিতব্যের দিকে। ঠিক সেই সময়ে নতুন প্রজন্মকে পাশে পাওয়া ভীষণ দরকার, আমরা একটু চেষ্টা করতেই পারি। সেজন্যই আজকের দিনটা বিশেষভাবে পালিত হয়, বয়স্ক মানুষদের রেসপেক্ট করবার জন্য একটা বিশেষ দিন। আপনি রয়েছেন 107 FM রেইনবোয়ে, ফিরে আসবো পার ঘন্টায় গান, গানের পর চলে যাব সংবাদ বিরতিতে। পরম তো রয়েছে সকাল 10টা পর্যন্ত, আর কথা হবে আপনাদের সঙ্গে 9903659992 নম্বরে, ও পার ঘন্টায় জানাবো কী নিয়ে বলবো কথা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কেভাড়িয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এই নির্বাচনে ক্রেমলিনের আধিপত্য সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর ফলে সেদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের তায়েফ ও ইয়ানবু শহরে যে কোনো ধরনের ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। সৌদি আরবে মার্কিন মিশন জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তারা সেদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতেও নিরাপত্তা বিষয়ক পরামর্শ মেনে চলতে আহ্বান জানিয়েছেন। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব TIFF-এর প্ল্যাটফর্ম পুরস্কার 2026 জিতে নিয়েছে নাগা পরিচালক থেজারিও পরিচালিত অ্যাং চলচ্চিত্রটি। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার আজ শুরু হচ্ছে, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: চলে রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ্লেট,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় ফিরে এসেছি। এ পার ঘন্টায় 8:07 হয়ে 51 সেকেন্ড, আর গান শুনছিলাম প্রিয়ম মুখোপাধ্যায়ের কণ্ঠে ছবির নাম অটোগ্রাফ। একটা নস্টালজিক গান বলা যেতেই পারে। দিন যত এগিয়ে যায় তত নস্টালজিয়াটা কাছে এগিয়ে আসে, অর্থাৎ এতদিন পর্যন্ত যাকে নস্টালজিক বলে মনে হতো না, হঠাৎ আজকাল তাকেও নস্টালজিক বলে মনে হতে শুরু করে। যাই হোক, এইসব নস্টালজিয়া ফস্টালজিয়ার মধ্যেই রয়েছে। আর এরই মাঝখানে একটা মেসেজ আমার হাতে এসেছে। যা, মেসেজটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, শর্মিষ্ঠা সাকরাইল থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সকাল দিদি ভাই, মনের যত্ন নিয়ে ভোরাই শুনলাম, আমাদের মনের যত্ন তোমাদের হাতে, তাই তোমরা ভালো থেকো সব সময়। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সাকরাইল হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন মেসেজটা। মেসেজের আগেই পড়ে ফেললাম, তার কারণ হচ্ছে মেসেজটা আমার মন ছুঁয়ে গেছে। কোনো কোনো মানুষের হাতে কি সত্যি মন ভালো করার জাদুকাঠি থাকে? আর সেটা যদি সত্যিই আমাদের হাতে থেকে থাকে, তাহলে এর থেকে ভালো কথা আর কিছুই হতে পারে না। মানে এটা এটা এটা একটা গর্বের বিষয় আর কি। সত্যিই যদি আপনাদের মন খারাপের দিনগুলোতে পাশে থাকতে পারি, তাহলে এর চেয়ে ভালো আর কী বা হতে পারে। আর তার জন্য নিজেদের ভালো রাখতে হবে, এটা আমরা সবসময় জানি, চেষ্টা করি, সবসময় হয়তো পারি না। আসলে কোনো মানুষই মন ভালো রাখতে সবসময় পারে না। হয়তো সেই মন খারাপের দিনগুলোতে আপনারা হয়ে ওঠেন আমাদের মন ভালো করার সঙ্গী। যেরকম এর আগেও আমি বলেছিলাম, একবার মাতৃবিয়োগের পর যখন আমি প্রথম অনুষ্ঠান করতে এসেছিলাম, তখন এক সিনিয়র দাদা বলেছিলেন, ছুটি নিস না, কাজ করিস, এই বন্ধ ঘরে এই মাইক্রোফোনের মধ্যে কথা বলতে থাকলে মনটা কিন্তু ভালো হয়ে যায়, আর সেটা 100% সত্যি কথা, 100% আমি একমত তার সঙ্গে। যতই মন খারাপ থাকুক না কেন, এই যে ঘণ্টাখানেক বকবক করা, আপনাদের সঙ্গে কথা বলা, শুধু জানা যে আপনারা আছেন, ওপারে শুনছেন আমার কথা, এটাই যে কি প্রশান্তি দেয় মনে, সে আর আলাদা করে কি বলবো। যাই হোক, আজকে রয়েছি নমস্কার কলকাতায়। আজ সোমবার, কাজের দিন, আপনারা হয়তো বেরিয়ে পড়বেন এক্ষুনি, আর তার আগে হয়তো হাতে নিয়েছেন চাটা তুলে, সেই কারণেই আপনাকে জানাই আজকে কিন্তু চা দিবস। না, আজকে চা দিবস নয়, আন্তর্জাতিক চা দিবস পালন করা হয় সেই মে মাসে, কিন্তু এই 21শে সেপ্টেম্বর দিনটা ইউনাইটেড স্টেটসের মানুষজন ন্যাশনাল চায় ডে পালন করে। একদম চায় ডে, নট টি ডে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এর সঙ্গে ভারতীয়দের একটা যোগ রয়েছে। আমেরিকায় পালন করা হয় চায় ডে, যেখানে ভীষণভাবে ভারতীয়রা যেভাবে চা খান, সারা বিশ্বের মানুষ তো সেভাবে খান না, তো সেই সেই ভারতীয় চায়ের ফ্লেভারকে উদযাপন করবার জন্য এই বিশেষ দিনটা পালন করা হয়। 21শে সেপ্টেম্বর আজকে সেদেশে পালন করা হয় ন্যাশনাল চায় ডে। চা সারা বিশ্বের মানুষ যেভাবে খান, মানে পান করেন আর কি, ভারতীয়রাও পান করে, শুধু বাঙালি চা খায়, এরকম চা খোর জাতি বিশ্বে আর একটাও নেই, এটা একদম নিশ্চিতভাবে আমি বলে দিতে পারি। তারা নানা রকম চা খায়, মশলা চা খায়, গরম মশলা দিয়ে চা খায়, তারা দুধে মালাই দিয়ে চা খায়, তারা যে কী দেয় না, শুধু পেঁয়াজ রসুনটা বোধহয় দেওয়া বাকি, আমি জানি না কোথাও পেঁয়াজ রসুন দিয়ে চা খাওয়া হয় কি না। 9903653992 নম্বরটা ভুলে যাচ্ছিলাম, কী জানে আমারও না থাকো, সব অশুভ কথা বলতে নেই, মাঝে মধ্যে একটু একটু ভুলে যাই আমি এত কথা বলার মাঝে মাঝে, কিন্তু যেটা ভুলি না সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে কথা বলতে ভুলি না। আপনারাও বরং আজকে চলে আসুন চা নিয়ে। আপনার ফেভারিট ফ্লেভার কোনটা? আপনি কি চিনি দিয়ে চা খান, চিনি খুব বেশি ভালোবাসেন খেতে, নাকি আপনি একদম পাতলা লিকারটা খেতে পছন্দ করেন চিনি ছাড়া, নাকি দুধ মোটা না হলে আপনার মোটেই পোষায় না? রাস্তায় বেরিয়ে কোন দোকানে, না দোকানের নামটা বলতে হবে না, আপনি লোকেশনটা বলতে পারেন, কলকাতার কোথায় কোন চায়ের দোকানটা আপনার ভীষণ পছন্দের, চায়ের দোকানের সঙ্গী আপনার কে, তার কথাও জানাতে পারেন। আজকে একটা চা নিয়ে আড্ডা হয়ে যাক আর কি, মানে এর থেকে ভালো আর কি হতে পারে। আজ সোমবার সকাল সকাল আপনি যাবেন চায়ের, অফিসে, অফিসে যাবেন, তার আগে নিজের বাড়িতে চা খাবেন, অফিসে আপনি ক কাপ চা খান, কে চা দিয়ে যায় আপনাকে অফিসে, যে মানুষটি চা দিয়ে যান অফিসে, আজকের দিনটা আপনি তার জন্যও করতে পারেন উৎসর্গ, বলতে পারেন তার কথা, জানাতে পারেন তার প্রতি কৃতজ্ঞতা অন এয়ার 107 FM রেইনবোয়ে নমস্কার কলকাতায়। আপনি জানাতেই পারেন যিনি আপনাকে চা বানিয়ে দেন সেই প্রিয় মানুষটির কথা, যার হাতের চা না হলে আপনার চলে না, হয়তো দিন শুরু হয় না, হয়তো অফিসের কাজ ভালো হয় না, হয়তো বসের কাছে বকুনি খাওয়ার পর এক কাপ চা আপনার লাগেই, হয়তো মন খারাপে কিংবা মন ভালো হওয়ায়, কোনো একটা বিশেষ দিনে আপনি অফিসের সকল সহকর্মীকে দেন একটা বিশেষ ট্রিট, কি না এক কাপ করে চা। জানিয়ে ফেলুন, আজ চলে আসুন চটপট 9903653992 নম্বরে। আর পরম রয়েছে আপনার জন্য চায়ের কাপ হাতে। এই মুহূর্তে আমার হাতে কোনো চায়ের কাপ নেই, বিশ্বাস করুন, চুরিও চা খাওয়ার কোনো উপায়ই নেই। আছে জলের বোতল, মাঝে মধ্যে একটু জল টল না হয় খেয়ে নেবো, এত বকবক করলে গলা তো শুকিয়ে যাবেই, বিশেষত যখন চা নিয়ে কথা হবে। আর অবশ্যই বলবেন ওই বিচিত্র ফ্লেভারের কথা, সারা বিশ্বে যেটাকে বিচিত্র হিসেবেই দেখা হয়, কারণ ভারতীয় জনগণ নানাভাবে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে চা না শরবত, সেইটা না বোঝা যায়, এটা নিয়েও গল্প আছে একটা বলবো খন। আপনারা বরং চলে আসুন আমার সাথে আড্ডা দিতে আজ সোমবার চা খেতে খেতে। আহারে মন ছবি থেকে মধুমন্তি বাগচী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারাদিন কেটে যাক আপনার। আর দিনটা ভালো থাকতে থাকতেই আপনি কিন্তু নিজেকেও একটু গুছিয়ে নেবেন, ভালো রাখবেন। আপনার পাশে রয়েছি আজ বরং সকাল 10টা পর্যন্ত। আর নমস্কার কলকাতা, শুনছেন আপনি 107 FM রেইনবো,
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: গান মিলান্তি, গান মিলান্তি।
1: বাবলি ছবি থেকে এই গানটা শুনতে চেয়েছিলেন বিশ্বনাথ কুণ্ডু, ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে শুনতে চেয়েছেন। যে ইউএসএ তে আজকে চাই ডে পালন করা হচ্ছে সেখানেই থাকেন বিশ্বনাথ কুণ্ডু, আর শুনতে চেয়েছেন বাবলি ছবি থেকে এই গানটা। গানটা গেয়েছেন মিনার রহমান, গানটার লিখেছেন বারিশ আর সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা রয়েছেন আজ পরম।

সঙ্গে আজকের দিনটা একুশে সেপ্টেম্বর দিনটা সোমবার সকাল সকাল আপনার কানের পাশে রয়েছি আমি। আপনি চা খেয়ে হয়তো বেরোবেন, চা খেয়ে শুধু চা খেয়ে বেরোবেন না প্লিজ, নিজের ব্রাঞ্চ অথবা ব্রেকফাস্ট যেটাই হোক করে বেরোবেন অফিসে, কারণ খালি পেটে থাকাটা মোটেও ঠিক না, যদিও সবসময় খাওয়াটাও একেবারে ঠিক না, একটা নির্দিষ্ট সময়ের গ্যাপ দেওয়া উচিত বলছেন চিকিৎসকেরা, আমি বলছি না, মানে এরকমই বলা হচ্ছে। যদিও কী খাবেন আর কী খাবেন না, গত কয়েক বছর আমি বিশ্বাস করুন টোটাল কনফিউজড হয়ে গেছি, একবার বলছেন যে ডিম খাওয়া খারাপ, একবার বলছেন ডিম খাওয়া ভালো ইত্যাদি প্রভৃতি, আর এই নিয়ে একটা দারুণ মিম দেখেছি, মিমময় হয়ে উঠেছে আমাদের জীবনটা, সমাজ মাধ্যমে যেখানেই যাবেন আপনি কিছু না কিছু নিয়ে একটা মিম দেখতে পাবেন, হাস্যরস মানুষের মধ্যে যে এত ছিল আমরা কি আগে জানতে পারতাম যদি সমাজ মাধ্যম না থাকতো? আমরা তো ভাবতাম যে মানুষ কেবলই গোমড়া মুখ, সব কিছু নিয়ে সিরিয়াস কথাবার্তা বলে, কিন্তু মানুষের মধ্যে আছে কেবলই হাস্যরস, তা সে রাজনীতি হোক, তা সে খাওয়া দাওয়া হোক, বা ক্রিকেট খেলা হোক, ফ্যাশন দুনিয়া হোক, সিনেমা হোক, মানুষ কেবল মিম বানাতে প্রস্তুত। যাই হোক, এইসব মিম টিমের ঘোড়া ডিম ছেড়ে বরং চলে আসুন সরাসরি আবার পরমের কাছে। আজকের দিনটা, এই একুশে সেপ্টেম্বর দিনটা বিশেষভাবে পালিত হয় ইউএসএতেই ওয়ার্ল্ড গ্র্যাটিটিউড ডে হিসেবে, এটা ইউএসএতে পালন করা হলেও সারা বিশ্ব হিসেবেই এটাকে ধরা হয় গ্র্যাটিটিউড ডে। একুশে সেপ্টেম্বর দিনটা পালন করা হয়, গ্র্যাটিটিউড একটা খুব মিষ্টি জিনিস, এ পৃথিবীতে আমরা যা কিছু পেয়েছি সব কিছুর জন্যেই বোধহয় কৃতজ্ঞ থাকা প্রয়োজন। কোন মানুষের কাছে কৃতজ্ঞ থাকবেন, কোন মানুষটির কাছে থাকবেন না, সেটা অবশ্যই আপনার ব্যাপার, কিন্তু মহাজনেরা বলছেন যে সকলের কাছেই কৃতজ্ঞ থাকা প্রয়োজন। এই যে আমরা পেয়েছি যা কিছু, আকাশ, আলোক, তনু মন প্রাণ, এই সব কিছুর জন্যে আমাদের কৃতজ্ঞতা প্রয়োজন বিশ্বের কাছে, ব্রহ্মাণ্ডের কাছে। একটু হাওয়ার অভাব হলেই কতখানি কষ্ট হয় সে আমরা বুঝতে পেরেছি অনেকেই করোনাকালে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা প্রতিনিয়ত বুঝতে পারেন যে সামান্য হাওয়া যা চোখে দেখা যায় না তা আসলে কত গুরুত্বপূর্ণ। আর সে হাওয়া বয়ে চলেছে নিরন্তর, তার জন্য লাগে না কোনো ট্যাক্স, লাগে না কোনো দাম, সে সব কিছুকে আমরা বুক ভরে নিই, প্রাণ ভরে বাঁচি, তাই কৃতজ্ঞ থাকি তাদের সকলের কাছে। যদিও আমরা ততটা ভালো মানুষ নই, তাই সেই বায়ুতেও দূষণ মিশছে ক্রমশ, শ্বাস নিতে এমনিই কষ্ট হবে। অনেকেই বলছেন যে এমন একটা সময় আসবে যখন বিশুদ্ধ বায়ু কোথাও একটা আটকে রাখতে হবে, তাকে মানে বায়ুকে আটকে রেখে পিউরিফাই করে দিতে হবে, তারপরে আপনি অর্থের বিনিময়ে সেখানে গিয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেবেন। সত্যি যেন এমন দিন না আসে পৃথিবীতে, আমরা যেন সত্যি সত্যি একটু ভালো থাকতে পারি নিজেদের মতো করে, নিজেদের চাওয়ায়, নিজেদের পাওয়ায় আর ভালো লাগায়। অনেক স্বাচ্ছন্দ্যের বাইরেও কিছু কিছু জিনিস থাক তাদের মতো, আকাশের ফুল, আকাশের ফুল অবশ্যই, ওই রাতের তারারা তো ফুলের মতোই ফোটে, আকাশ, বাতাস, ফুল, তারা, নদী, ওরা থাক ওদেরই মতো। যাই হোক, এত কথা বলবার যেটা কারণ হচ্ছে ওই আজকে গ্র্যাটিটিউড ডে, আপনি কারোর প্রতি কৃতজ্ঞতা জানাতে পারেন, আসলে জানাবেন, আর যত কৃতজ্ঞতা জানাবেন ততই নাকি আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে। বিষয়টা আর কিছুই না, নিতান্তই সাইন্টিফিক বিষয়, আপনি যেই মুহূর্তে চোখ বন্ধ করে একবারের জন্য বললেন হ্যাঁ আমি কৃতজ্ঞ, আপনার মন, আপনার মস্তিষ্ক ভাবতে শুরু করলো আপনি অনেক কিছু পেয়েছেন, আর ঠিক সেই মুহূর্তে আপনার না পাওয়ার যে বেদনাগুলো তারা হয়তো একটু একটু করে কমে যেতে শুরু করলো, আপনার মন খারাপটা একটু কমলো, মন ভালো হওয়ার পাল্লাটা হলো ভারী, আর তাতেই দিনটা অনেক সুন্দর হয়ে যাওয়ার দিকে এক পা হয়তো এগোলো। তাই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হয়, কৃতজ্ঞতা প্র্যাকটিস করা প্রয়োজন, নিয়মিত কৃতজ্ঞতা জানাতে জানাতে জানাতে জানাতে জীবনটা একদিন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। এসব কথা তো মহাজনেরা বলেইছেন, সেই মহাজনেরা যারা জীবনটাকে জেনেছিলেন, চিনেছিলেন সাধনার মধ্যে দিয়ে, বুঝেছিলেন আসলে হানাহানি মারামারিতে লাভের লাভ কিচ্ছু হয় না। আজ এই একুশে সেপ্টেম্বর দিনটা ভাবুন কত দিক থেকে গুরুত্বপূর্ণ, একে তো বিশ্ব শান্তি দিবস, তার উপরে এই গ্র্যাটিটিউড ডে, যাতে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এবং পরস্পরের সঙ্গে একদম সংযুক্ত। আজ সোমবার, তাই আপনি থাকুন ভালো। এখানে আরেকটা কথা বলে রাখি, গান মিলন্তিতে আরেকটা গান বাজাতে চাই, মাধাই দাস শুনতে চেয়েছেন একটা গান যেটা ঠিক নমস্কার কলকাতার গানের সঙ্গে যায় না, বিশেষত পরম তার নমস্কার কলকাতায় কোনো হিন্দি গান বাজায় না, বাংলা গানের অনুরোধ আসুক বারবার, এটাই আমার চাওয়া।
বাংলা গানের অনুরোধ এলে চেষ্টা করি সব কটাই বাজাতে, যারা হিন্দি গান শুনতে চান তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ, নমস্কার কলকাতা, অন্তত পরমের নমস্কার কলকাতা, একটু বাংলা গান শুনুন না। কত ভালো ভালো বাংলা গান আমাদের তৈরি হচ্ছে আমাদের চারপাশে, আমাদের রয়েছে এক বিরাট সংগ্রহ, আমাদের স্বর্ণযুগের গান রয়েছে, তার বাইরে আধুনিক গান এখন এই মুহূর্তেও বাংলায় প্রচুর ভালো শিল্পীরা গান গাইছেন, গান তৈরি হচ্ছে, সেগুলো আমরা শুনতে চাই তো বটেই। তবে এই মুহূর্তে একটা গান আমি গানমিলন্তিতে বাজাচ্ছি না, যদিও এটা গানমিলন্তিরই গান, অর্থাৎ একটা রিকোয়েস্টেরই গান, শ্যামল মিত্রের কণ্ঠে একটা গান শুনতে চেয়েছিলেন মাধাই দাস।

টুপ টুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বৌটি, টুপ টুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বৌটি। ঝকঝক কলসির বক বক শুনবো ঘুমটায় ফাঁক বয় মোহন উন্মান গো, ঝকঝক কলসির বক বক শুনবো।

চারদিকে নিশ্চার ঘোর ঘোর রাত্রি, ঝিপকান তিন দা চারজন যাত্রী, চারদিকে নিশ্চার ঘোর ঘোর রাত্রি, ঝিপকান তিন দা চারজন যাত্রী, ঝিপকান তিন দা চারজন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতাটায় সুর দিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমাদের সত্যি তো অনেক অনেক গানের মধ্যে এই সব গানগুলো আমরা সত্যি কি ভুলেছি? না, একেবারেই ভুলিনি। তবে নতুন প্রজন্মের কাছে এই গানগুলোকে তুলে ধরাও কিন্তু আমাদেরই কর্তব্য, তাই আমরা চেষ্টা করি মাঝে সাঝে। আপনারাও চেষ্টা করবেন নিশ্চয়ই নিজেদের সন্তানদের এই সব গান শোনাতে। আজকের টপিক চা, আর চায়ের কোন ফ্লেভারটা আপনার সবচেয়ে পছন্দ, সেরকম মেসেজ কিন্তু আসতে শুরু করছে। আর সবচেয়ে মিষ্টি একটা মেসেজ আমার কাছে এসেছে, দুধ চা আমার প্রিয়, লিখে পাঠিয়েছেন শান্তনু ঘোষ বউলখালি থেকে। আর মেসেজ রয়েছে আরও একটা, সুপ্রভাত দিদি, আজ আমার জন্মদিন, লিখছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। মন ভালো রাখতে পারে মা, একমাত্র মা মন ভালো করে দেয়। এই যেমন মা হাতে মায়ের হাতের জন্মদিনে মায়ের হাতের পায়েস মন ভালো করে দেয়। এই প্রথম জন্মদিন, মা নেই, সারা জীবনের মতো মন ভালো করার মানুষটা আর নেই। এটা একটা অবশ্যম্ভাবী ঘটনা, সকলের জীবনেই আসে, আর জন্মদিনগুলো তারপর আসতেই থাকে। আলাদা করে আর কী বা বলার থাকতে পারে, শুধু আমাদের পাশে থাকাটা পাশে থাকার মতোই থাক। আর সৌভিক লিখে পাঠিয়েছে যে চা এমনিতে আমার ভালো লাগে, লিকার চা, আদা চা, আগে দুধ চা মশলা চিনি দিয়ে খেতাম, এখন আর খাই না। এক সময় খেয়েছি রসগোল্লা চা। এরকম চায়ের কথা আমার অবশ্য জানা নেই, তবে রসগোল্লা চায়ের প্রসঙ্গে মনে পড়লো, অনেকে চাকে রসগোল্লার রসের মতো করে খেতেই পারেন, সেরকম অভিজ্ঞতা আমার জীবনে আছে। জানাবো সেসব কথা 9903659992 নম্বরে। আপনি আসতে থাকুন আপনার প্রিয় ফ্লেভারের চা নিয়ে, আর পরম রয়েছে আপনার সঙ্গে গান নিয়ে। খাদান ছবি থেকে রথিজিৎ ভট্টাচার্য আর অন্তরা মিত্র।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারাদিন রয়েছেন আজ বরমের সঙ্গে 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা। আর এই যে শতবর্ষের পথে আকাশবাণী, সে কথা জানিয়েছিলাম ওপার ঘণ্টাতেও যে তার একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে আকাশবাণীর 100 বছরের এই যে যাত্রা, সেই উদযাপনকে কেন্দ্র করে আকাশবাণীর সংগ্রহশালা থেকে একটা বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য সম্প্রচারিত করা হচ্ছে প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান, চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আর DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আকাশবাণীর সংগ্রহশালা এক এক অসামান্য খনি বলা যেতে পারে, যেখানে রয়েছে এই এই রত্নভাণ্ডারের কোনো তুলনা হয় না, এই রত্নভাণ্ডারের কোনো ব্যাখ্যাও হয় না। তাই যারা গান ভালোবাসেন তাদের জন্য আকাশবাণীর রত্নভাণ্ডার উন্মোচিত হচ্ছে বলা যেতে পারে প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা পরিষেবা। এই সঙ্গে আরেকটা জিনিসও জানিয়ে দিই, 138তম ডাক আদালত আর পেনশন আদালত বসতে চলেছে। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে এই আদালত বসবে আগামী 28 অক্টোবর। মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিসে পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700-00-12। দুপুর 12টা থেকে যদিও এই আদালত হবে গুগল মিটে অনলাইনে, যদিও তার জন্য আপনাকে চিঠি পাঠাতে হবে, অভিযোগ পাঠাতে হবে। অভিযোগ পাঠাতে হবে এই ঠিকানায়, 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে অভিযোগপত্র পাঠিয়ে দিতে হবে, শ্রী SC দাস ADPS ব্র্যাকেটে CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700-00-12 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে CPMG_WB@indiapost.gov.in অথবা ATPGCOWB@gmail.com অথবা PG.WB@indiapost.gov.in এই আইডিতে আপনাকে এই আদালত চালু হচ্ছে বা আদালত বসবে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ডাক পরিষেবা এবং ডাকঘরের পেনশন উপভোক্তাদের পেনশন সংক্রান্ত সমস্ত সমস্যা এবং অভিযোগের জন্য সেখানেই সুরাহা করা হবে। যারা এইখানে আবেদন করবেন সুরাহার জন্য তাদের স্পষ্ট করে অভিযোগটা লিখতে হবে, তারই সঙ্গে উপযুক্ত নথি যুক্ত করে দিতে হবে ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির।

0: রেফারেন্সও দিতে হবে, সেই সঙ্গে অন্য বিষয়গুলোও অবশ্যই উল্লেখ করে দিতে পারবেন। অতিরিক্ত কিছু জানবার জন্য একটা ফোন নম্বর আছে, একটা নয় তিনটে ফোন নম্বর আছে, আপনারা চাইলে একটু নোট করে নিতে পারেন, 0332212 0250 অথবা 0332212 0612 অথবা 0332212 0500। ডাক আদালত এবং পেনশন আদালতের 138তম আদালত বসতে চলেছে আগামী 28শে অক্টোবর, তার জন্য আপনাকে অভিযোগপত্র জমা দিতে হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। 107 FM রেনবো আপনি শুনছেন নমস্কার কলকাতা। আপনাদের আপনাদের চিঠিপত্র আসছে, চিঠিপত্র মানে ওই মেসেজ আর কি, কিন্তু তারই মাঝখানে রয়েছে গান পরপর তিনটে আপনারই জন্য। নমস্কার কলকাতায়।
1: FM রেনবোতে 3 একে 3।

0: আকাশবাণী কলকাতা এফএম নির্ভর প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কেভাডিয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। নাগা পরিচালক থেজারিও পরিচালিত অ্যাং চলচ্চিত্রটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্ল্যাটফর্ম পুরস্কার 2026 সম্মানিত হয়েছে। রাজ্যে উড়ান প্রকল্পে 4টি বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার বিমানবন্দর কর্তৃপক্ষ এআইআইর সঙ্গে শীঘ্রই সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করবে। আগামী 28শে সেপ্টেম্বর এই চুক্তি হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের বিষয়ে তিনি শীঘ্রই সিদ্ধান্ত নিচ্ছেন। বড়সড় কিছু ঘটতে চলেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পর আমেরিকার রাষ্ট্রপতি এই মন্তব্য করেছেন। রাশিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এই নির্বাচনে ক্রেমলিনের আধিপত্য সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর ফলে সেদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের তায়েফ এবং ইয়ানবু শহরে যে কোনো ধরনের ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উজবেকিস্তানের সমরখন্দের 46তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ভারতের পুরুষ দল নেদারল্যান্ডকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: মাঝে মাঝে এমনটা হয়, যেমন করে আকুতি নিয়ে গান গাইছিলেন সুরজিৎ চট্টোপাধ্যায়, ছবির নাম প্রাক্তন, সেরকম অঙ্গ যায় জ্বলিয়া, শ্রীকৃষ্ণ বিহনে যায় কিনা বলতে পারবো না, চা বিহনে যায়। যারা চা খেতে খুব ভালোবাসেন, নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে তাদের মনের ভিতরটা কেমন যেন চা চা করে ডেকে ওঠে। ওঠে কি না ওঠে, আপনাদের মেসেজ জমা হয়েছে একটার পর একটা, পরম পরেই নি একটাও না দুই একটা পড়েছিলাম বোধ হয়। এই মুহূর্তে যার মেসেজ হাতে, তিনি রীতা হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, খুব ছোট্ট একটা শব্দ, ব্যাপ্তি তোমার বিশাল, তোমাকে ছাড়া চলে না আমার সকাল এবং বিকাল, তোমাতেই পাই উষ্ণতা, আমি তোমাতেই এনার্জি, তোমাকে ছাড়া বাঁচতে আমি একেবারে নই রাজি, খেটে খাওয়া মানুষগুলো তোমাতেই পায় শক্তি, তাই তো ওরা তোমাকে করে আজীবন ভক্তি, স্বাস্থ্য সচেতন মানুষগুলো শুধুই করে পান, আমি দুধ চিনি মিশিয়ে খেয়ে করি গুণো গান, কার কথা লিখছি আমি বুঝতে পারছো কি, বাংলায় যাকে চা বলে ইংরেজিতে টি, রীতা লিখে পাঠিয়েছিলেন, ছন্দের প্রায় ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখে পাঠিয়েছিলেন, মেসেজ উপচে পড়ছে। যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত আর যে পরম দিদি ভাই নমস্কার, সুপ্রভাতই শুভেচ্ছা জানাই, আমার প্রিয় হলো দার্জিলিংয়ের চা, সারাদিনে দুবার নিজের বাড়িতে লিকার তৈরি করে কাপে চুমুক দিয়ে থাকি, ভোটাই ভালো লেগেছে, মনের যত্ন নিয়ে সচেতনতা ভীষণ প্রয়োজন বলে জানিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। মেসেজ রয়েছে আরও, চা পানের মেসেজ, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন, আমি ছোট্টবেলা থেকে চা পান করি, সেই সময় ঘন দুধের চা পান করেছি, তারপর পাতলা দুধের, এখন লিকার চা পান করি, আহা গো কী কষ্ট। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, যদিও আমি চা খাই না বললেই চলে, তবু যদি চা পছন্দের কথা বলতেই হয়, আমার পছন্দ হলো বিট নুন সহযোগে লেবু চা, ভীষণ ভীষণ ভালো লাগে, আর সে চা যদি হয় অজন্তার হাতে তৈরি, অজন্তা হলেন গিন্নি। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, সে চা যদি হয় অজন্তার হাতে তৈরি, আহা হা, তবে তো আর কোনো কথাই নেই। মেসেজ রয়েছে আরেকটা, কে লিখে পাঠিয়েছেন দেখি, শাওন বারাসাত থেকে লিখেছেন, চা খেতেই হবে এরকম কোনো ব্যাপার আমার নেই, হলেও হয় না হলেও চলে, তাও যদি খুব ইচ্ছা করে তখন মায়ের বানানো চাই সেরা, কারণ আমি চায়ের দোকান থেকে চা খুব একটা খাই না, যদি কোথাও চিনি ছাড়া চা পাওয়া যায় তাহলেই খাই, তবে একবার একটা ফিউশন চা খেয়েছিলাম 2017 সালে স্পিতি ভ্যালি ঘুরতে গিয়ে, স্পিতি ভ্যালির কাজাতে কি মনেস্ট্রিতে যেতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়, একে হাই অল্টিটিউড, তার উপর অতগুলো সিঁড়ি, স্বাভাবিকভাবে উপরে পৌঁছে চরম হাঁপানি হবেই, উপরে পৌঁছে আমরা যখন ওরকম হাঁপাচ্ছি তখন ওখানে একজন বৌদ্ধ ভিক্ষু আমাদের একটা চা খেতে দিয়েছিলেন, আমি জানি না ওটাই কী ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে হাঁপানি উধাও, আমার একটাই ভুল হয়েছে, আমি ওই চায়ের রেসিপিটা শুনতে ভুলে গিয়েছিলাম, আমার খুব ইচ্ছে আছে আবার ওখানে একবার যাব, আর গেলে শুনে আসবো ওই চাটা কীভাবে বানাতে হয়, তারপর তোমাদের সবাইকে খাওয়াবো, আমি শিওর টেস্ট মুখে লেগে থাকবে। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছিলেন, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের চা তৈরি হয় আর চায়ের নানা রকম গুণও সেখানে পাওয়া যায়, সেরকমই একটা চায়ের কথা বলছিল শাওন। এবার বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে দীপক কুমার তুং লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং দিদি ভাই, চা পান করলে সব সময় চেষ্টা করি চিনি ছাড়া গ্রিন টি, তবে সকালে প্রথম চাটা আমি চিনি ছাড়া গ্রিন টি খাই, দুধ চা খাই, তাহলে যদি দুধ চা যদি খাই তাহলে ঘন করে দুধ দিয়ে করা লিকার চা খাই, এই ঘন করে দুধ দিয়ে লিকার চাটা কী করে খাওয়া যায় এটাও কিন্তু একটা নতুন রেসিপি, আমি নিশ্চয়ই শিখে নেব। আর অফিস পাড়ায় গেলে ডালহৌসি চত্বরে যে কোনো দোকানে আমি এক কাপ চা খাবই, আমার নিজস্ব অফিস শ্যামবাজার পাঁচমাথার মোড়েই, ওখানেই করুণাদা আছেন তার চায়ের ডালি সাজিয়ে, হ্যালো করলেই অফিসে চা দিয়ে যান, ওনার চা বিখ্যাত, সবাইকে নিমন্ত্রণ রইল অফিসে এসে করুণার হাতে চা খাওয়ার জন্য। করুণার কথা আমরা জানতে পেরেছি, করুণাদা আপনার তরফে এরকম কে আছেন তার কথা জানাবেন, যিনি আপনার অফিসের কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলানা, মানে কান্নাধারার দোলানা, চায়ের দোলা দিয়ে যান তার কথা আপনি জানান 9903653992 নম্বরে। আর গান শুনবো, গানে গানেই থাকবো আমরা আপাতত, একটা গান শ্রেয়া ঘোষালের গান।
2: একটু চায়ের মতো হঠাৎ করে ছলকে পড়া খুশি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। আজকে সময় কিন্তু পুড়িয়ে আসে, হু হু করে 9:18 হয়ে 28 সেকেন্ড হয়েছে, কারণ আজকে প্রচুর মেসেজ আছে পরম, যেগুলো একটাও পরে নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং পরম। মন খারাপ হলেই বই হলো মন ভালো করার সবচেয়ে বন্ধু, চা সেফ চায়ের মধ্যে দুধ বা লিকার অন্য কিছু নয়, কাজের জায়গায়। ও আচ্ছা, মানে বলতে চাইছেন চা স্রেফ চা এর মধ্যে দুধ বা অন্য কিছু চিনি ফিনি নয় আর কি, শুধু কাজের জায়গায় যিনি আছেন তিনি খুব সুন্দর চা করান, আমি চা করেন, আমি না সবাই তার প্রশংসা করেন, বাড়িতে বৌদি ভালো চা বানান, বাড়িতে থাকলে 3-4 বার চা খাওয়া হয়েই যায়। সুপ্রভাত পরম। আচ্ছা মাইন্ড ইট, চা কিন্তু খাওয়া হয়। পরমকে সুপ্রভাত জানিয়েছেন, চিনি ছাড়া মোটা দুধে গিন্নির চা অসাধারণ লাগে, গিন্নির হাতে বানানো, এটা খেয়েই বাড়ির বাইরে যাই প্রতিদিন। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ পরম। কে লিখেছেন? ও আচ্ছা, গানটা শোনানোর জন্য ধন্যবাদ দিয়েছেন বিশ্বনাথ কুণ্ডু সিলিকন ভ্যালি থেকে। কিন্তু চায়ের কথা কিছু লিখবেন না, আপনাদের মানে থাকেন বাইরে থাকেন কিন্তু মনটা তো বাঙালি, আর বাঙালির বিশেষত্বই হচ্ছে চা খাওয়া, তারা সব পান টানের মধ্যে দিয়ে যান না, তারা সবাই চা খান, কিছু লিখলেন না, ঠিক আছে পরের দিন না হয় কথা হবে সেসব বিষয় নিয়ে। আর রয়েছে মেসেজ হাতে, হ্যালো আমি অভিষেক ঘোষ, ওকে কেমন আছো, গুড মর্নিং, আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বলে দিও, আমাদের জানিও। আর এক পলকের একটু দেখা গানটা শুনতে চেয়েছে অভিষেক, আর নেক্সট দিন আমি শোনাবো, যেহেতু এই গানগুলো একটু পুরনো দিনের, কিশোর কুমারের গান, এর আলাদা সেগমেন্ট নমস্কার কলকাতায় আমরা সাধারণত শোনাই না, তাও আমি পরম শোনাই মাঝে মধ্যে, যেমন আজকে শ্যামল মিত্রের একটা গান শুনিয়েছি, আবার অন্য কোনো দিন না হয় আর একটা গান শুনিয়ে দেবো কিশোর কুমারের বা অন্য কারোর। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত পরম, আমি এক সময় দুধ চা খুবই পছন্দ করতাম কিন্তু স্বাস্থ্যের কারণে এখন লিকার চা খেতে বাধ্য হই। শুভ সকাল জানিয়েছেন, স্বাস্থ্যের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, চা খেলে নানা রকম সমস্যা অনেকেরই হয়ে থাকে। শুভ সকাল লিখে পাঠিয়েছেন বহরু থেকে মাধাই দাস, শরতের রোজ্জলমালে সকালে শুনছি নমস্কার কলকাতা, পরম দিদির অসাধারণ উপস্থাপনায় ধন্যবাদ ধন্যবাদ, সকালে কাজে মন দেবার টনিকের কাজ করে নাকি, ওফ কি আর বলবো, তাই জন্যে পরম দিদির নাকি অনুগত শ্রোতা মাধাই দাস। বেশ, চায়ের কথায় আসুন দেখি, চায়ের কথায় বলি, আমি খুব বেশি চা খাই না, সকালবেলা 1 কাপ আর রাত্রিবেলা 1 কাপ, এর বাইরে আমি খুব একটা চা খাই না, লিকার চা আমার পছন্দ, শীতকালে আদা দিয়ে লিকার চা খাই, এতে খুশখুশে কাশি থাকলে একটু আরাম পাওয়া যায়। এগুলো সবই পড়ছিলাম হোয়াটসঅ্যাপ থেকে, মেসেজে কারো কিছু মেসেজ আসে নাকি একটু দেখে নেওয়া যাক। আছে মেসেজ, সুনীল সামন্ত কলকাতা থেকে লিখে পাঠিয়েছেন, আমার নিজের তৈরি করা চা ছাড়া অন্য কারো চা ভালো লাগে না, সেই জন্য আমি নিজে চা করি আর এখন দোকানেও চা খাই না। এরপরের মেসেজ কে লিখে পাঠিয়েছেন, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং তানিয়া, মেসেজটা ভুল জায়গায় এসে গেছে, তানিয়ার কাছে যাবে ওপাশে। গোপাল সিংহ মধ্যমগ্রাম থেকে লিখে পাঠিয়েছেন, গোপাল সিংহ বসুনগর মধ্যমগ্রাম, রৌদ্র স্নাত শুভ সকাল, একটু পরেই মেঘ আসবে ধে বুঝবেন তখন। আগামী আজকের বিষয়ে বলি, আমি চা প্রেমী মানুষ হিসেবে এটা বলতে পারি, বাড়িতে নিজের চা নিজে তৈরি করে তা পান করতে ভালোবাসি, আর হালকা লিকার ছাড়া চা চিনি ছাড়া, লিকার চা চিনি ছাড়া অবশ্যই, আর আমাদের অফিসে আছে ক্যান্টিনের চা, যেটা আমার একদম পছন্দ নয়, অফিসের কাছে আমার প্রিয় বিনয়দার চায়ের দোকানে অফিস ছুটির পর না গেলে মন খারাপ হয়ে যায়, কারণ ওখানে চা খেতে ওখানে যে চায়ের সঙ্গে চা খেতে খেতে আমার সিনিয়র দাদাদের সঙ্গে কতই না জ্ঞানগর্ভ আলোচনা শুনতে পাই, সে বিষয়ে হোক না কেন, সে যে কোনো বিষয়েই হোক না কেন, সবশেষে বলি চা কি, চা একটি অনুভূতি, রাগে চা, আনন্দে চা, টেনশনে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পরে আবার চা, ওফ কি আর বলবো, মানে চায়ের পরে আবার চাটা ফাটিয়ে দিয়েছেন গোপাল সিংহ বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখে পাঠিয়েছিলেন। তবে এই মুহূর্তে আপনার জন্য চা নয়, রয়েছে একটা গান, আর সেই গানটা শুনতে চেয়েছিলেন কে, মানে বোঝাই যাচ্ছে এটা গান মিলন্তির গান হতে চলেছে, সেই গানটা শুনতে চেয়েছিলেন সৌগত দাস সোনারপুর থেকে।
0: গান মিলান্তি, গান মিলান্তি, রূপা
2: রূপা রূপা করতে করতে দৌড়েছেন দেব আর কি। এই মুহূর্তে গানে গানে রয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, ছবির নাম ধূমকেতু।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতার মাঝখানেই আমরা চলে যাব একটু 20তম এশিয়ান গেমস 2026-এর একটা আপডেটে। কিন্তু তার আগে জেনে নিতে হবে যে কেমন আছে কলকাতার রাস্তাঘাট। যারা কলকাতায় যাতায়াত করতে চাইছেন এই মুহূর্তে কেমন থাকবে কলকাতা জেনে নেওয়া যাক ছটপট লালবাজার থেকে।
3: অনেক
2: ধন্যবাদ দাদা। জ্যাম জমায়েত যা কিছুতেই আপনি আটকে পড়ুন না কেন, সঙ্গে আপনি রাখবেন FM রেনবোকে, কারণ সারাদিন তো আপনার পাশে রয়েছে পরম পরমের বন্ধুরা, আর যাদের যাদের আপনারা ভীষণ পছন্দ করেন, আর সেই সঙ্গে আপনাদের মেসেজ যখন আসতে থাকে তখন আমাদেরও ভীষণ ভালো লাগে। আজ রয়েছি চা নিয়ে, আজ চায় ডে। আমাদের দেশে পালন করা হয় না, কিন্তু পালন করা হয় সুদূর আমেরিকায়, যেখানে চায় ডে একটা বিশেষ দিন, যে দিনটাকে তারা বলছেন ভারতীয়দের মতো করে উদযাপন করবার একটা বিষয়। মানে সাধারণত যেভাবে টি খেতে সারা বিশ্বের মানুষ অভ্যস্ত সেভাবে তো ভারতীয়রা খান না, তারা পানও করেন না, তারা খান তো এই খাওয়া খাওয়াই না, ঠিক আছে খেয়ে খেয়ের মধ্যে যাচ্ছি না, এই যে চা খাওয়ার যে বিষয়টা সেই বিষয়টাকে উদযাপন করবার জন্যই একটা বিশেষ দিন। তাই আজকে আমরাও সেই চায়ের কথা বলছি। প্রকাশ দে লিখেছেন কৈখালী সর্দারপাড়া থেকে, বলছেন আমার সেরকমভাবে চায়ের কোনো ফ্লেভার ভালো লাগে না, নর্মাল লিকার চা সকালবেলা একটু, আর সঙ্গে থাকবে বিস্কুট, আর যদি সন্ধেবেলা হয় তাহলে মুড়ি চানাচুর, না হলে মুড়ি আর তেলে ভাজা ভালো লাগে, দারুণ লাগে মুড়ির সাথে তেলে ভাজা আর তারই সঙ্গে চা, এ এক অনবদ্য জুটি যাকে বলে চায়ের সঙ্গে টা, যেটা লিখে পাঠিয়েছিলেন সেই আগের মেসেজে চায়ের সঙ্গে টায়ের কথা। চায়ের কথায় রয়েছি, আজ থাকবো আরও বেশ খানিকক্ষণ, তবে এই মুহূর্তে আমরা একটু যাব 20তম এশিয়ান গেমসের আপডেট নিতে, কোথায় কি চলছে, কেমন হচ্ছে ভারতের ফলাফল, খেলাধুলায় কেমনভাবে এগোচ্ছি আমরা, সেই সব কিছুই জেনে নেব। ফিরে আসব ঠিক 5 মিনিট পর। নমস্কার কলকাতায় আপনি থাকবেন, সঙ্গে রাখবেন 107 FM রেনবোকে, কারণ অনেক কথা বলার আছে, অনেক মেসেজ পড়ার আছে।

0: কলকাতা, নমস্কার কলকাতা,
1: 107 FM রেনবো শুনছেন, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে নমস্কার কলকাতায় রয়েছি অবশ্যই আপনার মেসেজ নিয়ে, কারণ মেসেজ জমে আছে প্রচুর। মেসেজ রয়েছে সবুজ ভূঁইয়ার তরফ থেকে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে লিখে পাঠিয়েছেন, আমি চা খেতে পছন্দ করি কিন্তু প্লাস্টিকের কাপে, আমি কোনোদিন চা খাই না, আমি পছন্দ করি চীনামাটির কাপ আর কাচের কাপ। তুমি চা খেতে পছন্দ করো, তুমি চা খেতে পছন্দ করো জানিয়ে দাও। আমি কিন্তু ভাঁড়ে চা খেতে সবচেয়ে বেশি পছন্দ করি, মাটির ভাঁড়ে যে চা পাওয়া যায়, আগে যেত, এখনও যায়, একটু কমে আসছে চারদিকে নানা রকম সমস্যার কারণে, কিন্তু ওই যে ভাঁড়ে যে মুহূর্তে চাটা পড়ে তখন একটা মনটা কেমন যেন করে ওঠে, আর মনে হয় যে টেস্টটাই একদম আলাদা হয়ে যাচ্ছে সেই চায়ের। সত্যি কিনা, ঠিক বলছি কিনা, আমি ভীষণই পছন্দ করি চা খেতে, এমনকি আমাকে বাড়িতে এটাও বলা হয় যে, মানে কি বলবো আর, মানে একটা রেসিস্ট মন্তব্য করা হয় যে কোনো মহিলা এত চা খেতে পারে, এরকম যেখানেই যাবো একটুখানি চা চা করে মনটা, একটু চা চা করে মনটা, এটা নিয়ে কোনো সংশয় নেই, মনটা যখন চা চা করে তখন চা খেতেই হয়। মেসেজ রয়েছে প্রচুর প্রচুর, মেসেজ রয়েছে এই মুহূর্তে যার হাতের, মানে যার মেসেজ আমার হাতে, তিনি লিখে পাঠিয়েছেন ছন্দে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, শুভ সকাল পরম, শুভ সকাল। এক গ্লাস মিষ্টি দুধের চা, লেড়ো বিস্কুট, পাউরুটি হারিয়ে গেছে জীবন থেকে, ছোট্ট পায়ে গুটি গুটি, আহা হা হা, সত্যি সত্যি সত্যি। ঠাঁই নিয়েছে কড়া লিকার, একটুখানি দুধ তাই নিয়ে কাজ করি, থেকে চায়ে বুঁদ। নলেন গুড়ের চা, গুড়ের চা, তেজপাতার চা, আদা লবঙ্গের চা, দারচিনির চা, বিখ্যাত পাড়ার দাদারা, না দাদার, বিখ্যাত পাড়ার দাদার, আদার, আদার সাথে মিলছে, আমারই ভুল, আমারই ভুল। নলেন গুড়ের চা, গুড়ের চা, তেজপাতার চা, আদার লবঙ্গের চা, দারচিনির চা, বিখ্যাত পাড়ার দাদার। এক কাপ চা নিয়ে তখন আড্ডা দিয়েছি কত, বলতে গেলে বন্দি আবেগ বেরোবে আছে যত। বিস্কুট ছাড়া চা খাওয়া সম্পূর্ণ হয় না কভু, বিস্কুটের চল দেখি না আর, বলে ফেললাম তবু। কে বললো বিস্কুটের চল দেখেন না? এই যে পরম সকালবেলা 6টা থেকে 8টা বিস্কুট দিয়ে চা খায়। পরমের এক ঠাকুমা ছিলেন, আমার এক পিসি ঠাকুমা ছিলেন, বাবার বড় পিসি, তিনি পুরো বিস্কুটের ডিব্বেটা নিয়ে বসতেন, হ্যাঁ, যতক্ষণ চা ততক্ষণ বিস্কুট, যতক্ষণ চা ততক্ষণ বিস্কুট, ইনি হচ্ছেন আমার বাবার বড় পিসি। এবার বলি আমার বড় পিসির কথা, আমার বড় পিসির যত চা তত চিনি, ওটা চা না চিনির শরবত আমরা ঠিক বুঝতে পারি না। বড় পিসি যখন আমাদের বাড়িতে আসতেন, আমার মা চিনি দিতেন না, চিনির ডাব্বাটাই দিয়ে দিতেন, বড় পিসি নিজেই মিশিয়ে মিশিয়ে খেয়ে নিতেন। এই এরকম চা নিয়ে নানা রকম গল্প গাছা তো আছেই, আর আছে কত কিছু চায়ের সাথে বেঁধে থাকা প্রাণ। এই মুহূর্তে দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে বাবা সোমনাথ ঘোষ লিখে পাঠিয়েছেন, ভেরি নাইস টপিক, ওকে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ সকালে অফিস থেকে ফিরে মায়ের হাতের চিনি ছাড়া দুধ চা পান করতে পারি, পান করেন কিন্তু। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ কিন্তু চা খান না, উনি চা পান করেন, আর অফিসে সুন্দরীদের সাথে চা পান করি। এই সুন্দরীরা যেদিন একদিন না, মানে কি আর বলবো, সুন্দরী চারিদিকে শুধু সুন্দরী দেখে বেড়ান। বাগবাজার কলকাতা 3 থেকে রানা চট্টোপাধ্যায় লিখেছেন, সুপ্রভাত পরম, শরৎ সকালের এক রাশ কাশফুলের শুভেচ্ছা, আর অঞ্জন দত্তের খাদের ধারে রেলিংটা শুনতে চেয়েছেন, দেখি আজকে না হলেও প্লিজ আপনি শুনতে থাকবেন, পরম আপনাকে নিশ্চয়ই শোনাবে গান আগামী কোনো একদিন। পরম আসবে এ সপ্তাহে বেশ কয়েকটা দিন, এই যেমন আজ সোমবার, বৃহস্পতিবার আসবো, আবার শনিবার আসবো, নিশ্চয়ই একদিন গানটা শুনিয়ে দেবো। আজকে সময় হবে কি না বলতে পারছি না, কিন্তু বাগবাজারের চা নিয়ে কোনো কথা হলো না, ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকলো, অপেক্ষায় রইলাম রানা চট্টোপাধ্যায়ের কাছে, যদি বাগবাজারের চায়ের কথা জানা যায়। চা সহযোগে সুপ্রভাত জানিয়েছেন শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, মোটে তো সারাদিনে চা দুবার করি পান, সেই কারণে বাধা ধরা কোনো নেই চায়ের কা দোকান, দুগ্ধ ছাড়া মিষ্টিবিহীন লিকার দিনে দুকাপ, তাতেই সারাদিন দিব্যি চাঙা, থাকে না কোনো চাপ, অবশ্যই চা প্রেমী নহি তো চা খোর, দুকাপ চায়ে দিব্যি আমার কেটে যায় মোর, দুকাপ চায়ে দিব্যি আমার দিন কেটে যায় মোর, শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আর সবুজ সবুজ কতগুলো চায়ের কাপের ছবি পাঠিয়েছেন, এই সবুজ সবুজ কাপের সঙ্গে কিন্তু এই মাচার একটা ব্যাপার আছে, এরা নতুন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, মাচা আমি খাইনি, লোকে বলেছে খুব খারাপ খেতে নাকি, ঠিক জানি না, আপনি খেয়েছেন নাকি মাচা জানাতে পারেন, জানাবেন পরে, আপাতত শুনে নিন গান, একটা নতুন গান।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা শুনছেন 107 FM রেইনবোতে। পরম রয়েছে আপনার কানের পাশে, আর পরমের হাতে রয়েছে আপনার মেসেজ, অনেক অনেক মেসেজ। অ্যান্ডি কলকাতা থেকে লিখে বাড়িয়েছে, গুড মর্নিং মিষ্টি পরম, তোমার পারফরমেন্স শুনতে দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ, আর প্রতিদিনই শুনো, এই সপ্তাহে আসবো বৃহস্পতিবারও, শনিবারও, তারপরের মঙ্গলবারও, কাল নয় পরের মঙ্গলবার। আমি মর্নিংয়ে সুগার ফ্রি চা খেলেই এনার্জি পাই কাজের, আমায় সারাদিন 4-5 বার চা খেয়ে থাকি, আমি সারাদিনে 4-5 বার চা খেয়ে থাকি। বাইরে যদি অফিসিয়াল কাজ থাকে সেখানেও চায়ের সাথে তাও খেয়ে থাকি, এক কথায় চা খেতে ভালোবাসি। চা খেতে কে না ভালোবাসে। লিকার চা খাই লিখে পাঠিয়েছেন অরিন্দম ডোমজুর থেকে, বেশ বেশ বেশ। আরও মেসেজ আছে, এগুলো হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ছি। আমার দুধ চা লেবু চা খুব ভালো লাগে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখে পাঠিয়েছেন। পরম দি, আমি হালকা লিকার চা বা গ্রিন টি খেতে ভালোবাসি, সঙ্গে হালকা চিনি থাকে, আর ভালোবাসি ক্যাপাচিনো কফি, লিখে পাঠিয়েছেন উৎপল মাইতি বেহালা থেকে। কফি খেতে ভালোবাসেন, কফি লাভার। আর যে পরম কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সানন্দ শিলিগুড়ি থেকে, নামটা আমার ইংরেজিতে পড়তে একটু অসুবিধা হচ্ছিলো, মানে সানন্দ নামটা সত্যি একটু আনকমন, কিন্তু খুব সুন্দর নামটা।

আনন্দ শিলিগুড়ি থেকে বলছে, আশা করি ভালো আছো, আমি আজকে প্রথমবার তোমার প্রোগ্রাম শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো শুনে, তোমার নামটাও খুব মিষ্টি। আর সকাল সকাল এত সুন্দর বাংলা গান শুধু নমস্কার কলকাতা ছাড়া আর কোথাও শোনা যায় না বলেই আমার মনে হয় এটাই আমাদের প্রচেষ্টা, বাংলা গানকে বাঁচিয়ে রাখা, বাঙালিকে বাঁচিয়ে রাখা, সেই তো আমাদের পরম কর্তব্য। কারণ এই বাংলায় জন্মেছি আমরাও গর্বিত বাঙালি, তাই বাংলা বাঁচিয়ে রাখতে হবে, বাংলার ভাষা গান সব কিছু বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে বাঙালির চা খাওয়াও। চা খাওয়ায় চলে আসি আজকে টপিকে। বলতে গেলে আমি খুব একটা চা প্রেমী নই, লিখছে সানন্দ, তবে মাঝে মধ্যে দার্জিলিং চা খেয়ে থাকি। আমার স্ত্রী আবার চা খুবই পছন্দ করেন, দিনে কম করে 4-5 বার চা পান করেন, আর ও দুধ চা খেতেই বেশি ভালো বাসে। যদি ও পুরোটায় পান পান লিখেছিল, আমি পান পড়বো না, আমি খাওয়াই বলবো। কেষ্টপুর থেকে লিখে পাঠিয়েছে প্রীতিপাল, প্রীতিপাল বলছে সুপ্রভাত অরুণিমা, আমি সকালে চিনি ছাড়া চা আর একটু মুড়ি খাই, খুব ভালো কথা, কিন্তু আমি অরুণিমা নই, আমি পরম। বিশ্বনাথ কুণ্ডু লিখে পাঠিয়েছেন চায়ের কথা, বলেছিলাম বিশ্বনাথদাকে যে চায়ের কথা লিখুন, আপনাদের জন্যই তো আজকে চায়ের এই বিশেষ দিন যেখানে আমেরিকায় পালন করা হয় চা ডে, ভারতীয় চাঁদের নিয়ে। বিশ্বনাথ কুণ্ডু সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া আমেরিকা থেকে লিখে পাঠিয়েছেন, আমি ফ্রিতে যে চা পাই সে চাই খেয়ে নিই। এই যেমন ইন্ডিয়ান মুদি দোকানগুলো শুক্র শনি রবিবারে কাস্টমারদের টানার জন্য ফ্রি দুধ চা দেয়, দেখেছেন? দেখুন দেখুন, জানুন জানুন, আমিও জানলাম। কাস্টমার টানার জন্য ফ্রিতে দুধ চা খাওয়ায় আমি 1 কাপ নয় 2 কাপ ফ্রি চা খেয়ে নিই। আর অন্য সময় চা খেতে ইচ্ছে হলে সোজা গুরুদুয়ারে, গুরুদুয়ারের চা, ওহ ওহ ওহ, যারা খেয়েছেন তারা জানেন ব্যাপক ফ্রিতে চা পাওয়া যায়, মানে ব্যাপক চা ফ্রিতে পাওয়া যায়। আর যদি পয়সা দিয়ে কিনতে হয় তাহলে দত্তপুকুরে যশোর রোডের ওপর মোষের দুধের সর দিয়ে বানানো উজান চা খাই, হেভি লাগে। এই যে এতগুলো চায়ের কথা আমি না বললে দাদা বলছিলেন না, বিশ্বনাথ কুণ্ডু অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, গুরুদুয়ারের চা যারা খেয়েছেন তারা জানেন অসাধারণ খেতে। আমি কোথায় খেয়েছি গুরুদুয়ারে? সম্ভবত হায়দ্রাবাদে, মানে হায়দ্রাবাদেই বোধ হয় খেয়েছি গুরুদুয়ারার চা, ভীষণ ভালো খেতে। শুভ সকাল, আর একটা মেসেজ রয়েছে প্রবীর নন্দী বেলঘরিয়া থেকে লিখে পাঠাচ্ছেন, দুধ চা খেতে ভালোবাসি, আমার জীবনে আমার জীবন চা, আমার জীবন সব। বুঝলাম না, মানে চাই আমার জীবনের সব, এরকমই বলতে চেয়েছেন বোধ হয়। মেসেজ রয়েছে আর একটা মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত পরমদি, মেসে থাকার আগে পর্যন্ত সেরকমভাবে চা খেতাম না, কিন্তু যখন থেকে মেসে থাকতে শুরু করলাম উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আস্তে আস্তে চায়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। বিকেলে চা খেতে যাওয়া, সারা রাত জেগে আড্ডা দেওয়া, ভোরবেলা সবাই মিলে হেঁটে স্টেশনে গিয়ে চা খাওয়া, তারপর থেকে এখন প্রতিদিনই চা খাই, তবে লিকার চা খেতে বেশি ভালো লাগে। যাদের লিকার চা খেতে ভালো লাগে তাদের অবশ্য দুধ চা একটু প্রবলেম হয়, আবার যারা দুধ চা পছন্দ করেন, দুনিয়া উল্টো দিকে তিনি উল্টো দিকে, দুধ চা দুধ চা। ক্রিস ক্রস ছবি থেকে নিকিতা গান্ধী।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় শুনছেন আমাদের গান শুনছিলাম আমরা, পরম ছিল আপনার সঙ্গে। চলে যাওয়ার সময় হয়েছে 9:55 হয়ে 32 সেকেন্ড, পরম অবশ্য আসবে বৃহস্পতিবার, আবার দেখা হবে আপনার সঙ্গে। আর আজ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, অর্থাৎ যেটা OMR শিটে পরীক্ষা হবে। যারা পরীক্ষা দিচ্ছ, ক্লাস 12 পড়ো, তাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। খুব ভালো থাকো, খুব ভালো হোক পরীক্ষা, কারণ এই পরীক্ষাটার উপরই নির্ভর করছে পরবর্তী ফলাফল। তাই যতই কম পড়াশোনার হোক, আর যতই ওই টিক মার্কসের পরীক্ষা হোক কি না হোক না কেন আর কি, ভালো হোক পরীক্ষা, খুব সুন্দর করে লিখো সমস্ত প্রশ্নের উত্তর। আর এই মুহূর্তে যে গানটা শুনতে শুনতে বিদায় নেব, সেই গানটা শুনতে চেয়েছিল প্রশান্ত খৈকালি থেকে। আপাতত বিদায় পরমকে, দেখা হবে আবার পরে। সঙ্গে রাখুন 107 FM রেইনবো। ক্রস উইন্ডসের একটা নস্টালজিক গান।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাড়িয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। নাগা পরিচালক থেজারিও পরিচালিত আং চলচ্চিত্রটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব TIFF এর প্ল্যাটফর্ম পুরস্কার 2026 সম্মানিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের এই বৈঠকে তার ভাষণ দেবার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ গত রাতে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এ নির্বাচনে ক্রেমলিনের আধিপত্যই সুনিশ্চিত থাকবে বলে মনে করা হচ্ছে। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর ফলে সে দেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের তাইফ ও ইয়ানোবু শহরে যে কোনো ধরনের ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। পশ্চিমবঙ্গে উড়ান প্রকল্পে 4টি বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার বিমানবন্দর কর্তৃপক্ষ AAI এর সঙ্গে শীঘ্রই সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করবে। আগামী 28 সেপ্টেম্বর এই চুক্তি হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উজবেকিস্তানের সমরখণ্ডে 46তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ভারতীয় পুরুষ দল নেদারল্যান্ডসকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের ফলে টানা 5 ম্যাচে জয় পেয়েছে ভারত। ভারত উজবেকিস্তান ও জার্মানির সঙ্গে সমান পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্ত। পরে খবর বেলা 11টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। রাজ্যে মাছ সহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্রীয় সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউ টাউনের তাজ তালকুঠিরে প্রস্তাবিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। পুরুলিয়ায় এক বছরে কমপক্ষে 1,00,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের কাছে তিনি বলেন, রাজ্যে বিজেপির উত্থানে পুরুলিয়ার ভূমিকা উল্লেখযোগ্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কেভাড়িয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তার ভাষণ দেবার কথা। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আজ, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620 জন। সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে 114 রানে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে উঠেছে। সোনাজয়ের লক্ষ্যে আগামীকাল তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নাগোয়াই এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারত তৃতীয় রৌপ্য পদক নিশ্চিত করেছে। শুটার রুদ্রাংশ পাটিল এবং হিমাংশু ধিল ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও নিজেদের জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: নমস্কার, আজকে গান্দরিয়ায় আপনাদের সাথে আমরা আছি দুজন। আমি মধুমিতা বসু।
3: আমি মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
2: আজ আর একদম কথাটা বলতে ইচ্ছে করছে না।
3: কথা বলবে না, কিন্তু কথাই তো সব।
2: সেও কথা,
3: কিন্তু একটা অনুষ্ঠান করব, কথা না বললে হয়? শুধু গান শোনাবো?
2: আগে তো একটা গান শোনাই,
3: তারপরে
2: দেখি একটু একটু করে করে কথা বলার ইচ্ছেটা কিরম তৈরি হয়, তখন আর একটু বেশি করে কথা বলবো।
3: হ্যাঁ, একজন কথা বলে আরেকজনকে কথা বলার ইচ্ছে হবেই, তুমি দেখো।

0: এমন কত কথাই থাকে যেটা বলবো বলে বলা হয় না, এবং সারা জীবন ভোর থেকে গেল সে কথাগুলো জমে জমে জমে জমে পাহাড় হলো। এই আমি বলছিলাম কথা বলবো না, তো আমি
1: দেখেছ মানে এই যে তুমি পাহাড়ের কথা বললে, পাহাড় হলো, পাহাড় এবার গলতেও শুরু করলো, দেখতে পাচ্ছি মানে কথার পৃষ্ঠে কথা।
0: এবং এই কথা বলাটা যে কত বড় একটা আর্ট, একটা অভ্যেস, এখন সেটা খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি। এবং আমরা যারা এই মাধ্যমটিতে কথা বলেছি এত বছর ধরে, অভিজ্ঞতার একটা দিন তো আসছেই, আমাদের কথা বলা, আমাদের কথা বলানো দুটোই কিন্তু একটা অন্যরকম আর্ট ফর্ম বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং যে কারণে মনে হয় বারবার যে এই কথা বলার মধ্যে দিয়ে কথাটা শুদ্ধিকরণের দরকার। মাঝে মাঝে মনে হতো যে ভালো কথা বলে একটা দেশ কেন, পৃথিবীকে পাল্টে দেওয়া যায় এরকম একটা কথা, কিন্তু পরে দেখলাম যে না, একটা অঞ্চল পর্যন্ত চেষ্টা করার ক্ষমতা আমার আছে, সারা পৃথিবীর ক্ষমতা নেই। কিন্তু তবুও কথা বলতে হবে, না কথা যে কথাগুলো বলা হয়নি সেগুলোও বলে দিতে হবে, নাহলে একটা সময় মনে হবে যে এত পাহাড় জমে গেছে বলাই হয়নি কিছু।
1: আর এমন মানুষও আছেন, ধরো সেখানে দাঁড়িয়ে অনেকেই কথা বলছেন, তিনি একটু চুপচাপ, তিনি শুনছেন, একটা সময়ের পর এরমও বলতে শুনেছি, উফ এত কথা ভালো লাগছে না, কি করে তোরা এত কথা বলিস রে। তো আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম, কথা যদি জীবনে প্রাধান্য না পেত তাহলে একদম ছোট বয়স থেকে ও হাঁটতে পারছে, হাঁটতে শিখেছে, বা ও কি এখন কথা বলে, কথা বলতে শিখেছে, দেরি হচ্ছে, স্পিচ থেরাপি করো। আমরা ভাবি কেন, কথা বলুক, সেটাই তো চাই। কি কি বলছে, শুধু বাবা মা, আরও কিছু কথা বলছে না, স্কুলে দাও, তাই কি না?
0: তুমি ভাবো সারা পৃথিবী একদিন বাড়ির সবাই কথা বললো না, কি হবে তখন? এটা একটা কিন্তু একবার একদিন ট্রাই করে দেখা যেতে পারে, একটা মৌন ব্রত নিয়ে সবাই
1: সারাদিন একটা বাড়ির
0: সব লোক কথা বললো না, তো এমনি ভূমিকম্প হয়ে যাবে।
1: আবার এটাও মজা করে সবাই বলে পৃথিবীর নবম আশ্চর্য হচ্ছে যে তিনজন মহিলা এক জায়গায় কিন্তু কোনো কথা নেই। আমি কিন্তু ওই মহিলা পুরুষ ওই ভাগ করছি না, মানে মজার ছলে কিছু না কিছু নিয়ে একটা কথা হবেই। তো আমি বললাম হতেই পারে তাদের মধ্যে তিনজনকার মধ্যেই ঝগড়া, না তিনজন ঝগড়া এরকম মানুষ তো এক জায়গায় থাকবে না, দুজন থাকতে পারে, আর একজন কমিউনিকেটর,
0: গভীর কোনো বিষয় ছিল তাই কথা
1: ভাবতে পারছে না কি মতামত দেবে। কিন্তু আমরা তো আজকে কথা বলবো, কথার পৃষ্ঠে কথা বলবো
0: একদম,
1: এবং গান শুনবো আর আপনাদের শোনাবো। চলে যাচ্ছি গানের গানে।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি এবং DTH বাংলা পরিষেভায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি এই পর্যন্তই।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: পুরোনো দিনের কথা তুলে আর কি হবে, এটা অনেকেই বলে থাকেন। কিন্তু দেখবে হ্যাঁ, স্মৃতি সততই সুখের হয় না, দুঃখেরও হয়। কিন্তু আমরা অবসর সময় একা থাকলে আমরা তো পুরোনো দিনের কথা ভাবি। আবার ধরো অনেক পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে বা কোনো মানুষের সঙ্গে যে তোমার চেনা, তখন তো সে কথা প্রসঙ্গে বলে, মনে আছে সেই দিনের সেই যে একটা ঘটনা, কি মজাই না করেছিলাম, সেই দেখা হলো, অমুকে তমুকে এসেছিল, সেই তো পুরনো দিনের কথাই তো আমরা বলি।
1: গতকালই ঠিক তাই হলো, কলেজের বন্ধু দুজনের চেহারাগত তো অনেক পরিবর্তন হয়ে গেছে, প্রায় 30-35 বছর পরে দেখা। ও আমায় চিনলো, আমি কিন্তু ওকে চিনিনি।
0: আচ্ছা
1: আচ্ছা, ও যখন আমাকে চিনলো তখন আমি প্রথম প্রশ্ন করলাম যে কিভাবে চিনলি, চিনতে পারলে? ও বললো যে তোর গলার স্বর শুনি। আমি তাই বল, কারণ আমাদের সেই ছেলেবেলার চেহারাটা তো আর নেই
0: না।
1: বলি তুই কথা বলছিলি তো, আমি তোকে কি চেনা চেনা লাগলো। এবং আমার তো ওকে অনেক বুদ্ধিমতী মনে হলো, কারণ ও একবারে চিনলো, একবারে সে নামটাও বলতে পারলো। আমরা একটা গানে যাই, গানের পর একটা ছোট্ট দরকারি কাজ ছেড়ে আবারও ফিরে আসছি আপনাদের সাথে।

0: বলতে দিতে হয়, অনেক কথা বলতে দিতে হয়।
1: আর অনেক সময়
0: হ্যাঁ, অনেক সময় কি হয়, অনেক কথা অনেককে বলতে দিও না। যেমন না বলা কথা থাকে, তেমন অনেক কথা শোনাও হয় না। বলতে চেয়েছিল, বলা হয়নি। এই এই যে একটু আগে বলছিলাম যে যদি একটা বাড়িতে একদিন কথা না হয় কি হয়, এও যেমন কথা, কিন্তু বাড়ির মানুষেরা বা বন্ধুরা কিন্তু পরস্পরের মনটা তো বুঝতে পারে, তারা বলতে পারবে যে কথা
1: হয়নি। কথা তুমি বলছো, ধরো যাদের ছেলেমেয়েরা

বিদেশে থাকে, তাদের তো রোজ কথা হয়, ভিডিও কলে কথা হয়, ফোনে কথা হয়। এবার ধরো সকাল থেকে একটা ফোনে অফিস যাওয়ার আগে বা কলেজ যাওয়ার আগে ইত্যাদি, এরকমই একজন মানে সকাল থেকে তার কথা হয়নি তার সন্তানের সঙ্গে, 10টা বেজে গেছে ফোন ধরছে না, আজকে কথা সকালবেলা ও কি ঘুম থেকে উঠলো অফিসে গেল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই যে কথা হলো না, ওমা যখন কথা হলো বন্ধু ফোন ধরলো।

0: খারাপ হয়েছে, তাকে আমরা হসপিটালে এনেছি এরম ওখানে, সেই থাকে ব্যাঙ্গালোরে। সেই কথাটা বলছে, ওর গলার স্বরটা একটু শোনাও, ও কি বলছে, ওর কি জ্ঞান আছে, ওর কি অমুক বলছে, না ঠিক আছে, একটা পেটের সমস্যা হয়েছিল, ব্যথা করছিল, ইঞ্জেকশন চলছে ইত্যাদি ইত্যাদি। তারপর বেলা 1:30 সময় তার ছেলের সঙ্গে কথা হলো, তখন জানো সকাল থেকে কথা হয়নি, আমি খাবো দাবো কি ওর গলার স্বর শুনতে পাচ্ছি না, বন্ধুরা বলছে এই যে 8টায় কথা বলার কথা সেটা যে ওই 1টা কি 1:30 চলে গেছে, স্বাভাবিক, একটা চিন্তা তো হয়ই,
1: স্বাভাবিক,
0: আমার এতক্ষণ কথা হয়নি ওর সাথে।
1: কাছে থাকা আর কাছে না থাকা, এই দুটোর মধ্যে যে কি তফাৎ, সেটা যার ঘটে যখন ঘটে তখন সে ভালো করে বুঝতে পারে। চলে যায় গানে সন্ধ্যা মুখোপাধ্যায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এমন কত ঘটনা ঘটেছে, কথা দিয়ে এলে না, রাস্তায় দাঁড় করিয়ে সময় এলে না। এখন তো মোবাইল হয়ে যাওয়ায় যোগাযোগ হয়েছে, যোগাযোগের চালাকিও তৈরি হয়েছে। এই তো আমি গলির এই মোড়ে এই এসে গেলাম, বা অটো থেকে নামলাম, দেখা গেল অটোটাই ধরেনি, তখন অব্দি ধরেই উঠতে পারেনি। তারপরে বললো যে কি হলো তোমার এত দেরি হলো আসতে, আরে বলো না, হঠাৎ অটোটা মাঝখানে দাঁড়িয়ে গেল, মানে তখন অটোটা স্টার্ট করলো। তাই এরকম সামনে বসে যখন দেখি ছোট কেউ একজন কাউকে বলছে, এবং যেটা এই যে বললাম কথা বলবো না, দেখ এরকম হয়, এই কথাটা আগে তো তাকে তো বলা হয়নি, যে ঘটনাটা ঘটেছিল তাকে বলা উচিত ছিল, আজকে এখানে বলছি যে কত কথা বলা হয় না, সামনে বসে চুপ করে শুনলাম। চুপ করে ঘটনাটা ঘটে যাওয়ার পরে মানে যাকে ফোন করছিল সে আমার কাছে ছিল, আসলাম আমি জানতাম, আমি মানে বাংলায় যেটা খুব চটুল শব্দ ব্যবহার করে বলি বুঝতে সুবিধা হবে, যে আমি জানতাম আমি ক্যাবলা, তুই তো দেখি আমার থেকেও, তা সে তখনও বুঝতে পারলো না, পরে যখন দুজন একসাথে হলো তখন একটু আর একটু খোলসা করে বললাম যে ও যখন ফোন করলো তখন তুই উঠলি, ও যখন তুই বললি যে কত দূর তখন তোর গাড়ি স্টার্ট দিয়েছে।
1: তুমি তো উল্টো দিকে শুনছো, আর এরকম ঘটনা ঘটেছে, আমি যার সঙ্গে যাচ্ছি সে বলছে, ধরো আমি বেরিয়েছি বাড়ি থেকে, জাস্ট রিক্সায় উঠবো, তো আমার সঙ্গে সে ছিল, সে বললো আমি না এই যাদবপুর, এই যাদবপুরে পৌঁছে গেছি। আসলে আমি কি এখন তো রিক্সাতেই উঠিনি, বলো কি দেখতে আসছে নাকি। আচ্ছা, তারপর যখন যাদবপুরে পৌঁছে বাস ধরা হচ্ছে, তখন বলছে যে কত দূর, মানে সবাই পৌঁছে গেছে, যাবো বেহালা, বেহালার কোনো একটা জায়গা আমার তো মনে নেই, তখন বললো এই তো লেক গার্ডেন্স, তখনও কিন্তু বাস ছাড়েনি যাদবপুরে। আচ্ছা, যখন প্রপার লেক গার্ডেন্সে, তখন বলছে কী রে জ্যাম হয়েছে, যে অনেক বছর আগের কথা, কোথায় তুই, বলো টালিগঞ্জ ফাঁড়ি। আমি বলছি আশেপাশের লোক তো শুনছে, এই যে এতটা মিথ্যে কথা বলা, টালিগঞ্জ ফাঁড়ি, আমি তো অতটা

0: চিনতাম না সেই রাস্তাগুলো। আলটিমেটলি আমি বুঝতেও পাচ্ছি না কতটা ডিস্টেন্সের কথা বলছে। এবার টালিগঞ্জ ফাঁড়ি মানে উনি যিনি ফোন করছেন সময় দেখে দেখে বলছেন, টালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে গিয়ে যখন যাচ্ছি তখন যে জায়গাটা বললো আর একটু দূরের আর কি, আমি আর তখন থেকে মনে করতে পারছি না। এই করতে করতে প্রায় হয়তো উনি টাইম দিয়েছিলেন বিকেল 5টা, হ্যাঁ, আর আমরা গিয়ে পৌঁছলাম সেখানে প্রায় 6:45। সবাই বসে আছে, না একটু দেরি হয়ে গেল, 5টা থেকে 6:45। এইবার আমি কোনোদিন এরকম কথা কাউকে আমি বলিনি, কিন্তু আমি একটা কাজে যাচ্ছি রেকর্ডিংয়ে, এবার বাসে উঠেছি, আর সত্যি আমি সেদিন না জীবনে ওই প্রথম ওই শেষ, তো ফোন করছে যে দেরি হয়ে গেছে, বাসটা পেয়েছিও দেরি করে। কোথায় মানে ধরো আমি এ যে বাস স্টপে নামবো, এ আমি রয়েছি তখন পেছন দিকে বি এর কাছে, আমি তখন বললাম এই তো এ তে এক্ষুনি নামছি নামবো আমি, কিন্তু তখন বি থেকে জাস্ট ছেড়েছে, তখনও অনেকটা আর কি আরো একটা স্টপেজ। এইবার একটা ছোট্ট বাচ্চা ছিল জানো, তার মায়ের সঙ্গে স্কুল থেকে যাচ্ছে, সে রোজ যায় সেই রাস্তাটা ছেড়ে, ক্লাস 2-3-4 এরকম। বলছে ওমা আন্টিটা কিরম মিথ্যে কথা বললো, দেখো আমরা তো যে স্টপেজে নামবো ওটাতেই তো নামবে, বললো নাকি ওইটাতেই এখন এসে গেছে নামছে। আমি এত লজ্জায় পড়ে গেলাম যে আমি কোনোদিন বলিনি, এই হচ্ছে সঙ্গদোষে বঙ্গ নষ্ট। আমি বলার পর ভাবলাম না বলিনি, ওইটুকু বাচ্চার কাছে না আমি যেন মনে হলো ছোট হয়ে গেলাম।
1: সেটা তো বটেই, আসলে নিজের কাছে ছোট হয়ে যাওয়া। তবে দেখো এই এই মাঝে মাঝে এটাকে ভুল বা মজা হিসেবে যদি নি তাহলে মন্দ না, সেটা একাধবার হতে পারে,
0: না হতে পারে খুব একটা এমার্জেন্সি এরকম।
1: আমাদের খুব সতর্ক হয়ে থাকতে হবে, যতই যাই বলি কথা কিছু ফেলা যায় না, ঠিক ধরা পড়ে যতই যেভাবেই বানিয়ে টানিয়ে বলো না কেন, তোমার ভেতরটা প্রকাশ পেয়ে যাবেই।

কথা বলছি, অন্যের কথা ভাবছি, সেটা জানার চেষ্টা করছি, তাই না মধুমিতা দি? কিন্তু এই কথা বলতে বলতে ভাবতে ভাবতে ঘড়ির কাঁটা বলছে 11:56 হয়ে 15 সেকেন্ডস, অর্থাৎ গান্ধরিয়ার প্রথম পর্ব থেকে আপাতত আমরা চলে যাব একটা সংবাদ বিরতিতে। 12:02 মধুমিতা মৌসুমী আবার আসবে গান্ধরিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্যে উড়ান প্রকল্পে চারটি বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার বিমানবন্দর কর্তৃপক্ষ এএআই এর সঙ্গে শীঘ্রই সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করবে। আগামী 28 সেপ্টেম্বর এই চুক্তি হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল পুরুলিয়ায় সাংবাদিকদের কাছে তিনি জানান, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং পশ্চিম মেদিনীপুরে প্রস্তাবিত বিমানবন্দরগুলির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে দেবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আর্থিক সহায়তা করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি জানান, 15 সেপ্টেম্বর পর্যন্ত মোট 32 লক্ষ কৃষককে এই বীমার আওতায় আনা হয়েছে। বন্যা পীড়িত জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরের 7 লক্ষ 23 হাজার, পশ্চিম মেদিনীপুরের 4 লক্ষ 73 হাজার কৃষক রয়েছেন। রাজ্যে মাছসহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্র সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউ টাউনের তাজতাল কুটিরে প্রস্তাবিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কেভাডিয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা 25 বছর পূর্ণ করছেন। তার এই যাত্রাপথ জনসেবা থেকে দেশসেবার নীতি এবং জনসেবার প্রতি অবিচল অঙ্গীকার দ্বারা পরিচালিত। সেবা ও সুশাসনের এই দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে সরকার 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে 114 রানে পরাজিত করে ভারতীয় দল ফাইনালে উঠেছে। সোনা জয়ের লক্ষ্যে আগামীকাল তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: কথা দিয়ে কথার মালা গাঁথা, কথা দিয়ে মনকে ছুঁয়ে যাওয়া, কথা দিয়ে জীবন গড়ে তোলা, কথা দিয়ে ভালো ইন্টারভিউ দেওয়া, এই কথা কত রকমের কথা, আবার না বলা কথা। যদি টেলিফোনে বন্ধুদের সঙ্গে সংযোগ থাকতো তাহলে ইতিমধ্যে একগুচ্ছ কথা তাদের থেকে জেনে নিতে পারতাম। তারা বলতেন যে তাদের জীবনে না বলা কথা। এবার আপনাদের হয়ে আমরাই নিজেরাই বলছি, দুজনেই বলছি, দেখুন আপনাদের সঙ্গে ঠিক মিলে মিলে যাবে, ঠিক এই রকম অনুভূতি হয়। আসলে যখন কথা এখানে বসে বলি তখন মনে হয় যে অপর প্রান্তে যারা আছে তারা আমাদের কথারই সঙ্গী। এ প্রান্তে চলে এসেছি, এবার একটা গানে যাব, মনোময় ভট্টাচার্য।
3: সেই হৃদয়ের কলসিতে মুখ রেখে অপেক্ষাতে রইল একটা কাক। একটু জলের মন পাওয়া যায় যদি, প্রেম এসে ছোঁয়ে দুরন্ত বৈশাখ।

0: এই যে কথার কথা আমরা বলছি, মানে কথার কথা অনুষ্ঠান করছি না, তাই না মধুমিতা দি? মানে কথার সম্পর্কে যে আমরা কথাটা বলছি, তাই না? শব্দই ব্রহ্ম অনেকে বলে থাকেন, এমন কথা বলবে না যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এমন কথা বলবে না যাতে তোমার ইমেজ নষ্ট হয়, বা এমন কথা বলবে না যাতে তোমার রুচিবোধের পরিচয়টা খুব খারাপ হয়ে যায়। বলি না আমরা কথা প্রসঙ্গে, কথা দিয়েই মানুষকে চেনা যায়। অনেক সময় আমরা বলে থাকি যে পোশাক আশাক দিয়ে মনে হয় তার রুচি, তার শিক্ষা বোঝা যায়, মানে তার হাঁটা চলা, তার পোশাক ইত্যাদি। আবার তোমার শব্দ চয়ন, তোমার কথা বলা, তাতেও কিন্তু বোঝা যাবে তুমি কত দূর কী, মানে তোমার পারিবারিক কী স্ট্যান্ডার্ড, বা কথার শব্দের মধ্যে তোমার কোনো উল্টোপাল্টা কথা যাতে না বেরোয়। আমরা সেটা ছোটদেরও বলে থাকি, কিন্তু এখনকার অনেকের মুখেই কিন্তু সেই কথার আগল বা বাঁধন থাকে না, তাই না? তুমি দেখবে কথা বলতে বলতে কোথায় যে চলে যায়, হয়তো তোমার শুনতে অস্বস্তি লাগছে।
1: আমার ঠাকুমা একটা কথা বলতেন যে মুখ খুললে সব শেষ,
0: কথায় কথা মারে
1: না, তখন মানে হাসতাম, বুঝতাম না। এখন তো বুঝি যে তোমার শিক্ষা দীক্ষা রুচি বোধ যা কিছু, তুমি যেই মুখটা খুলবে, খুললেই বোঝা যায়। যতই যাই বলো, রথী হও, মহারথী হও, রাজা হও, যাই হও না কেন, আমরা এখন সেটা খুব দেখছিও যে কি খারাপ ভাবে মানুষ কথা বলতে পারে, মানে একেবারে ঝুড়ি ঝুড়ি আগাছার মতো করে মানুষ কথা বলছে। তা সেদিনে আমি ক্লাস করাতে করাতে বলছিলাম যে আগাছা বাঁচবে কি করে, তোমার তো আগাছা বাঁচতে হবে, কারণ তুমি এত লোক কথা বলছে, এত মানুষ, এত জনসংখ্যা এই দেশের, এত লোক কথা বলছে, ধর বাংলা ভাষাতেই ধরো না কেন, বাংলা ভাষাতেই আমরা এত লোক কথা বলছি, এবং আমাদের বাংলা ভাষার নানান দিক নানান ধরন, সেখানে এইরকম সুন্দর ভাষায় কথা বলতে পারে কজন? আবরে যাবরে ছানা কাটছে ক্রমশ। আজকে আমার ঠাকুমার কথাটাকে খুব জরুরি বলে মনে হয়। দেখো, কথার সঙ্গে অনেক কিছু লিঙ্কড। যতই বলি কথা তুড়ি মেরে গুড়িয়ে দেওয়া যায় না, তোমার শিক্ষা দীক্ষা রুচি, একটা দেশ সমাজ সব কিছু কিন্তু নির্ভর করে কথার উপর। কারণ তুমি যেভাবে তৈরি হলে, যেভাবে শিক্ষিত হলে, একটা দেশ যেভাবে শিক্ষিত হয়, একটা সমাজ যেভাবে পরিপুষ্ট হয়, সবটা প্রকাশ কিসে হয়? প্রথমে কথায়, তার সঙ্গে তোমার ব্যবহারে। সেখানেই তুমি যত বড় যা কিছু হও না কেন, তোমার সবটা প্রকাশ পেয়ে যাবে
0: একদম। এবং এই যে আমরা কথা যখন বলি, অনেকে বলেন এতখানি বয়স হয়ে গেলে এখনও ঠিক কথা বলতে শেখেনি, কী কথা বলতে শেখেনি, ধরো কোন পরিস্থিতিতে কোন মানুষের সামনে কোন সময় কী কথা বলতে হয়, এই বোধটাও কিন্তু অনেক মানুষের থাকে না।
1: হ্যাঁ, এবং কীভাবে কথা,
0: কীভাবে কথা বলতে হয়।
1: আমাদের অনুষ্ঠান যারা শুনছেন ভাববেন এটা কথা শিক্ষার আসর হচ্ছে,
0: না না তা না,
1: যদি হয় হোক, মন্দ নয়। তুমি শুরুতে একটা গল্প করলেন না যে পাশে বসে যাচ্ছি ভদ্রলোক বলছেন এখন না, তখন ঠিক সেই রকম আমরা যাদের সঙ্গে প্রতিনিয়ত থাকি, বাড়ির লোক, কাছের লোক, সবাই যে তোমার কথা কোনো কথায় দেবে, আমরা শুধু একটু হাসি। উত্তর দিলে না, হ্যাঁ দিতে পারতাম, তবে এখন না। এটা দেখো, আরেকটা মানুষের যেটা হয়নি আমার সেটা হয়েছে, সেই জন্য আমি প্রতি কথা তো উত্তর দেওয়া যায়, ঝগড়া করা যায়, সব কিছু করা যায়, কিন্তু আমি করলাম না, আমি একটু থেমে গেলাম, তাতে আমি হেরে টেরে গেলাম না, কিন্তু আমার নিজের মধ্যে যে একটা সংযত সুন্দর রূপ, মধ্যবিত্তই তো সমাজটাকে হাতের তালুতে ধরে রাখে, মধ্যবিত্তকেই ঠিকঠাক হতে হবে, না হলে আমাদের মতো দেশে তো কিছু হবে না। আমরা যদি ঠিক না থাকি, একদল নাচাবে আর একদল নিয়ে চলে যাবে, আমরা কোথায় ফাঁকা হয়ে পড়ে যাব? আমাদের জোর কিসে? আমাদের শিক্ষায়, আমাদের কথায়, আমাদের চেতনায়।
0: এবং তুমি যে কথাটা বললে যে কথার উত্তর দিতেই পারতাম কিন্তু কেন কথা বলবো, এই যে নিজেকে কন্ট্রোল করা, সংযত থাকা, বাক্যে সংযম, এখন বলছি না হয়তো সময় বলবে, বা হয়তো এমন একটা পরিবেশ পরিস্থিতি আসবে যেখানে আমি বললেও বলতে পারি কিন্তু এই মুহূর্তে না, তাহলে কি হবে, হয়তো ঝগড়া সৃষ্টি হবে, তাই না? এই যে বোধ বা এই যে চেতনার কথা বললে, এটা তো সবসময়
1: গানটা শুনে নি, আমাদের কথা এখন যে গতিতে এগোচ্ছে সেই গতিটা আমি রোধ করতে চাই না, কারণ এই ভাবনাগুলো রোজ করা উচিত, রোজ বলা উচিত, রোজ শোনা উচিত এবং শোনানো উচিত। তাহলে কি হবে, আমাদের আমরা যেটা বাড়িতে কাজ করছেন, যিনি কাজ করতে করতে আমাদের অনুষ্ঠান শুনছেন, তিনি কি এই মুহূর্তে আমার মতো করে এই কথাটা ভাবছেন? না, কিন্তু তিনি যখন শুনছেন তারও একবার মনে হবে যে হ্যাঁ ঠিকই তো, বা হয়তো

0: ঠিকই বা ভাবা যেতে পারে ওদের কথাগুলো নিয়ে। যাই গানি শুভমিতা।
1: হরেক বাত পে কহতে হো তুম কে তু ক্যা হ্যায়, হর এক বাত পে কহতে হো তুম কে তু ক্যা হ্যায়, তুমি কহো কি ইয়ে আন্দাজ-এ-গুফতগু ক্যা হ্যায়।

0: একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্পর্কে। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012 তে বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। এই ঠিকানায় শ্রী এস সি দাস, এডিপিএস ব্র্যাকেটে সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে এই ঠিকানায় cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস ব্র্যাকেটে সিএস এর সাথে যোগাযোগের জন্য টেলিফোন নম্বরগুলি হল 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আরও একটি বিষয়, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া যাবে না। ঘোষণাটি শেষ হল।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কথা দেওয়া, কথা না দেওয়া, কথা বলা, যে কথা বলা হয়নি সেটাতে আরেকটু মন দিতে হবে আমাদের।
2: মানে এখনো এখনো আমরা যারা যে কথা বলবো বলবো করে বলে উঠতে পারিনি, চেষ্টা করি না আজকের পর থেকে সেই কথাগুলো বলে ফেলা, সেইভাবেই বলতে হবে,
1: কথা বলে দিতে হয়। যেমন নামটা করা উচিত কিনা যায় না, খুব বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, খুব আমার খুব ইচ্ছা ছিল যে তাকে আমি আমার বাড়িতে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো।
2: আচ্ছা,
1: এবং আমি জানি তিনি, আমি বললে তিনি আসতেন।
2: আচ্ছা,
1: কিন্তু আমার সেই কথাটা বলা হয়নি।
2: আচ্ছা,
1: বলা হয়নি হয়নি না হতে হতে হতে হতে তিনি আজ পৃথিবীতেই নেই। এই কথাটা আমি শেয়ার করলাম আরেকজনের সঙ্গে আর কি, তখন তিনি বললেন, কথাটা ভালো বলেছেন, যে এইরকম ইচ্ছেগুলো কিন্তু জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গে বলে দিও, যে আজকে যে আফসোসটা রয়ে গেল যে আমার বাড়ি বললে এসে ওনার ভালো লাগবে কি লাগবে না, এটা ভাবতে ভাবতে ভাবতে ভাবতে অনেকগুলো বছর পার হয়ে গেল।
2: এবং অনেকগুলো বছর পার হলো, তিনিও চলে গেলেন, এই আফসোসটা তোমার থেকে
1: আমার রয়ে গেল
2: যে যদি তিনি আসতেন, যদি বলা হতো, এরকম কিছু কথা তো অবশ্যই বলে দিতে হয়। আবার কিছু এমন ব্যক্তিগত কথা থাকে মানুষের, যা হয়তো সে চলে যায় তার বুকের মধ্যে নিয়েই চলে যায়,
1: একদম
2: কারোর সঙ্গে শেয়ার করা যায় না সেই কথা, হয় না?
1: আমরা তো কথায় আছি, গানে আছি, আজকের প্রশ্ন।

মধুমিতা দি, গানটা শুনতে শুনতে আমরা তো হারিয়ে যাচ্ছিলাম। সত্যি আমরা এমন অনেক কথা সত্যি মন থেকে বলতে চাই না, কিন্তু পরিস্থিতি পরিবেশে বাধ্য হয়ে বলে ফেলি, তাই না? বা এরকম অনেক কথা শুনতেও চাই না কারোর থেকে যা তারাও এরকম মানে অপারগ হয়ে বলে ফেলে, তাই না কি?

কথা বলা হয় কথা বলা হয় না, তার সঙ্গে যখন অভিমান জুড়ে যায় অনেক কিছু মনের মধ্যেই থেকে যায়। কেউ যদি কখনো বুঝে নেয় তাহলে একটা প্রাপ্তি ঘটে, আর না বুঝলে কি হয়? কথাটা অভিমানে ভরপুর হয়েই সারা জীবন ধরে থেকে যায়।

সলিল চৌধুরীর লেখা এবং সুরে এই গানটি আমরা শুনলাম এবং আমরা কথা প্রসঙ্গে বলছিলাম মধুমিতা দি, সলিল চৌধুরীর শতবর্ষ পার করলাম আমরা, আর যদি তিনি থাকতেন, থাকার কথা নয় যদি থাকতেন, এরকম আরও অনেক কালজয়ী গান, মানে লেখা, সুর, গায়ক, গায়িকা যাই বলি না কেন আমরা কিন্তু আরও অনেক গান পেতাম। আর সত্যি অনেক কথা বলা যায় কোনো কথা না বলে, শুধু ওই যে ভাষাহীনা ভাষার ছলনা, আমরা ভাবি না যে বলে ফেলবো বলে ফেলবো, কিন্তু চুপ করে থেকেও অনেক কথা বলা যায়, সেটা বুঝে নিতে হয় অন্যজনকে।

0: এইরকম কত কথাই দেওয়া আছে যে তোমায় ভুলবো না,
1: কিন্তু আমরা ভুলতে না চাইলেও ভুলে যাই, আবার ভুলতে চাইলে তো ভুলে যেতেই পারি বা যাই, এটা অধিকারের মধ্যে পড়ে, তাই না? কিন্তু অনেক কথা যে বলার থাকে, আমরা তো ভাবি আচ্ছা বলা হয়নি, কিন্তু ঠিক আছে যাচ্ছি তো, যেতে যেতে যদি কিছু কথা বলা যায়।
0: হ্যাঁ, এই যে একটা জীবন, এত বড় জীবন।

আমি যে কথা 20 বছরে বলা হয়নি ভেবেছিলাম 30-এ বলে ফেলবই। 30-এ মনে হলো না, আর একটু গুছিয়ে টুছিয়ে বলা উচিত উচিত। 30টা গিয়ে ওটা 40-এ দাঁড়িয়ে গেল। এই করতে করতে আর বলা হলো না, কিন্তু যাবার সময় আসন্ন, তার আগে দেখা যাক যেতে যেতে কি বলা যায়।

মানুষ কথা দেয় কিন্তু কথা রাখতে পারে না, আসবো বলেও তারা আসে না। কিন্তু আজকে মধুমিতা মৌসুমি এই কথা আপনাদের দিয়ে যাচ্ছে, আমরা বলে যাচ্ছি আমরা কিন্তু আবার আসবো নিশ্চয়ই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কেভাডিয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাস্থ্য ও

পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার সপ্তম সংস্করণ প্রকাশকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে 1,100 বেশি ওষুধের বিরূপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক কেরালামে অনুষ্ঠিত 18তম আন্তর্জাতিক তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে কোনো ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা নেই বলে পরিষ্কার জানিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুর অভিযোগ করেন, কমপক্ষে 31টি চলচ্চিত্রকে কেরালাম উৎসবে দেখানোর অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ খণ্ডন করে মন্ত্রক জানিয়েছে, 6টি চলচ্চিত্রকে নির্দিষ্ট বিষয়বস্তু জানানোর জন্য অনুরোধ করা হয়েছে মাত্র। বীরভূমের মল্লারপুর বাজারের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধবাজি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে বিজয় কুমার মণ্ডল নামের ব্যক্তিকে। জানা গেছে, কান্দিয়ারা গ্রামের বাসিন্দা বিজয় ওই বাড়ি ভাড়া নিয়ে নিষিদ্ধবাজি মজুত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করত। প্রায় 75 পেটি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ নারায়ণপুর মোচপোল এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 2,000 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে হিমাংশু ধিলো রৌপ্য পদক পেয়েছেন। একই ইভেন্টে ভারতের রুদ্রাক্ষ পাটিল পেয়েছেন ব্রোঞ্জ পদক। এর আগে 10 মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক পান ভারতীয় শুটার বালাসাহেব পাটিল, পার্থ রাকেশ মানি এবং হিমাংশু ধিলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় শুটার বালাসাহেব পাটিল, পার্থ রাকেশ মানি এবং হিমাংশু ধিলোকে অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

sand holds the mirror. আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় NSS ইউনিট। দেশব্যাপী 100 সপ্তাহের এই সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 300টি নির্বাচিত স্থানের মধ্যে নদিয়ার মোহনপুরে আজ মাদকমুক্ত উন্নত ভারত গঠনে যুব সমাজ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদের শক্তিপুর থানার সামনে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান নওদার বিধায়ক হুমায়ুন কবিরের ধর্ণা চলাকালীন অভব্য আচরণের অভিযোগে দলের কর্মী হায়দা শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে গত শনিবার আগ্নেয়াস্ত্র জাল নোট সমেত হরিহরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে দলের রাজ্য

0: সম্পাদক আসিক ইকবাল সহ দুজনকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী 19 বছরের পুরনো মামলায় ধৃত মিলন প্রধান রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছেন, 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন সম্পর্কিত 5টি মামলায় গত 18ই সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত, বয়স হয়েছিল 71 বছর। গত 1 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1971 সালে চিত্ত বসুর পরিচালনায় শেষ পর্ব চলচ্চিত্রে তার অভিনয় জীবনের পথ চলা শুরু। এরপর 1973 সালে দীনেন গুপ্তের মর্জিনা আবদুল্লাহ ছবিতে আলিবাবার পরিচালিকা মর্জিনা চরিত্রে তার স্বচ্ছন্দ অভিনয় দর্শকের নজর কাড়ে। স্বয়ংসিদ্ধ ও মৌচাক চলচ্চিত্রে তার অভিনয় তাকে জনপ্রিয় করে তোলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতা নগর কেভাডিয়ায় আগামীকাল তিনি 72তম চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার 7ম সংস্করণ প্রকাশকালে তিনি একথা বলেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক ডুবুরি, রচনা কিরণ মৈত্র, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন, নাট্যানুষ্ঠান ডুবু।

0: মা মা ওঠো ওঠো বলছি।
1: আজ তোকে আমি একেবারে মেরে শেষ করে দেবো। কেন বল, কেন মা বলে ডেকে আমায় ঘুম ভাঙিয়ে দিলি বল, কেন কেন ডাকলি?
0: বারে এখন বুঝি ঘুমোবার সময়?
1: মুখের উপর কথা তবে রে।
0: ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিনও ডাকবো না, সত্যি বলছি আর কোনোদিনও ডাকবো না, আমাকে ছেড়ে দাও।
1: সে তো রোজ ডাকছিস আর রোজ বলছিস, তোদের জ্বালায় কি আমার ঘুমোবার উপায় নেই? কেন
0: তুমি তো দিন রাতে ঘুমোচ্ছ, কেউ তো ঘুমোয় নাকি?
1: আমি ঘুমোবো, বেশ করবো, আমার ইচ্ছে। আবার একটা কথা বলবি তো আমি
2: বৌদি, কি হচ্ছে কি তোমার? ওকে ছেড়ে দাও।
0: ছোট কাকু,
1: তোমাদের সবাইকে আমি বারবার বলেছি, আমি যখন ঘুমাবো তোমরা কেউ আমাকে ডাকবে না। তোমার বড়দা চলে যাবার পর এই বাড়ি থেকে আমার ঘুমোবার অধিকার নেই।
2: বৌদি, অধিকার তোমার সম্পূর্ণই আছে, তবে সব জিনিসের তো একটা সীমা আছে নাকি? সারাদিনের মধ্যে 20 ঘন্টা তুমি ঘুমোবে তা তো হতে পারে না। শশীদানা হয় সংসারে সব কাজ করে, তাই বলে নিজের মেয়েকেও একটু দেখবে না, সেটা কি হয়?
1: কি করবো ঠাকুরপো, কি জানি কেন ঘুমে সব সময় চোখের পাতা দুটো জড়িয়ে আসে, আমি না ঘুমিয়ে পারি না। কি বলবো ঠাকুরপো, ঘুমের মধ্যে না আমি কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই, আমার খুব ভালো লাগে। তোমরা যাও, আমাকে একটু

0: please.
1: ছোট কাকু, বাবা কোথায় গেছে? বাবা কবে আসবে? মায়ের তো ঘুমোয় কেন? ডাকতে গেলে আমাকে মারে কেন? এই দেখো, আমার নতুন পুতুলটার হাত দুটো ভেঙে দিয়েছে আর নতুন চুড়িগুলো ভেঙে দিয়েছে।
2: লক্ষ্মী মেয়ে, কেঁদোনা। শোনো, ঠিক আছে, আমি শশীদাকে দিয়ে তোমার সমস্ত নতুন জিনিসগুলো কিনে দিচ্ছি, কেমন? শশীদা
3: আছে কে? বল,
4: চলো চলো বলো।
2: রিনির জন্যে তুমি নতুন পুতুল চুড়ি সব কিনে দেবে, বুঝলে?
4: ঠিক আছে,
2: এই নাও টাকা।
4: এই না, দাও। বাহ,
1: জানো শশীদাদু, মা আমাকে আজ আবার মেরেছে।
4: আবার মেরেছে? ইস, দেখি দেখি দেখি দেখি, এই দেখো, আমি তো বুঝতে পারি না। আচ্ছা বৌদি, এইভাবে রোজ এই কচি মেয়েটাকে মারে, আমি কিছুতে সহ্য করতে পারি না। চলো দাদা বাবু,
2: আমাদের ডাক্তারবাবু তো বলছেন বৌদি এক ধরনের মানসিক রোগে ভুগছেন।
4: ও আবার কি ধরনের রোগ, কিন্তু বুঝি না বাবু।
2: তোমারও তো বুঝবার দরকার নেই, তুমি বরঞ্চ রিনিকে নিয়ে যাও।
5: পানু, এ পানু,
2: হ্যাঁ,
5: এই নে তো চিঠি।
2: পিয়ন দিয়ে গেল?
5: না না, এত সকালে পিয়ন আসে? আমি নিয়ে এলাম। এই শশীদা, রিনিকে নিয়ে কোথায় যাচ্ছ?
4: না মানে ওই একটু,
5: এখন ওকে নিয়ে কোথাও যেতে হবে না, ও স্কুলের সময় হয়ে আসছে, সেদিকে খেয়াল নেই। যাও, চান টান করিয়ে নাও ওকে।
4: ঠিক আছে ঠিক আছে, তাই করছি। কিন্তু তুমি সবসময় এত রেগে থাকো কেন বলো তো মেজো দাদাবাবু? ছোট দাদাবাবু তো
5: করো। থামো, আমার সঙ্গে পানুর তুলনা করবার তোমার দরকার নেই, তোমরা যাও।
4: ঠিক আছে যাচ্ছি।
2: আচ্ছা মেজদা,
5: হ্যাঁ,
2: রোজ সকাল হতে না হতেই তুমি পোস্ট অফিসে ছোট কেন বলো তো? চিঠি থাকলে পিয়নি তো দিয়ে যাবে।
5: কেন, চিঠি থাকলে তাড়াতাড়ি নিয়ে এলে কি মহাভারত অশুদ্ধ হবে?
2: আরে সে কথা হচ্ছে না, কেউ তো যাচ্ছে না, তোমারই বা যাওয়ার দরকারটা কি?
5: কে যাবে না কেন, অনেকেই যায়, চিঠিও তাড়াতাড়ি পাওয়া যায়।
2: হুম হুম, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে তোমার।
5: অন্য উদ্দেশ্য মানে? আমাকে একজন কনস্পিরেটর ভাবছিস নাকি?
2: অতটা ভাবছি না, ডিটেকটিভ বই পড়ে তোমার দেখছি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে।
5: মাথা আমার খারাপ হয়নি, তোর হয়েছে, বর্দার হয়েছে, বৌদির হয়েছে, বুঝলি?
2: মেজদা, প্রকারান্তরে তুমিই কিন্তু আমাকে কনস্পিরেটর বলছো।
5: তা তুই আমাকে কনস্পিরেটর বলতে পারিস আর আমি পারি না? বাড়িটার চারদিকে একটা রহস্যের গন্ধ ছড়িয়ে পড়েছে, একজন গোয়েন্দা লাগালে ভালো হয়।
6: গোয়েন্দার চাইতে এখন একজন বড় ডাক্তারকে দিয়ে তোদের বৌদিকে দেখানো দরকার।
2: হ্যাঁ বাবা, আমাদের ডাক্তারবাবুও তাই বলছিলেন। কাছাকাছি সফল রায় নামে একজন বড় সাইকিয়াট্রিস্ট আছেন, তাকে দিয়ে দেখাতে।
5: এ কাজটা অনেক আগেই করা উচিত ছিল, তোমাদের ওই 20 টাকা দামের হাউস ফিজিশিয়ানের কাছে বৌদিকে ফেলে রাখা মোটেই উচিত হয়নি।
6: তাই যদি হয় তাহলে এতদিন কিছু বলিসনি কেন?
5: আমি কিছু বললেই তো তোমরা অন্য মানে করবে।
6: আচ্ছা তোর কি হয়েছে বলতো জ্ঞান? বিদেশ চলে যাওয়ার 1 মাস পর থেকেই দেখছি তুই যেন কেমন হয়ে গেছিস।
5: আমার কিছুই হয়নি।
6: তুই কোন ডাক্তারের নাম বলছিস?
2: সফল রায়,
6: নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে।
5: হয়তো আমাদের বর্দারি বন্ধু, মাঝে মাঝে এখানে আসতেন।
6: ও, সেই সফল?
5: হ্যাঁ।
6: তো সে এত বড় ডাক্তার হয়েছে, আর বিদেশ কিনার ঠিকানাটা?
2: হ্যাঁ, ডাক্তারবাবু দিয়েছেন, চেম্বার তো খুব বেশি দূরে নয়।
6: এই গণেশ, তুই গিয়ে একটা কল দিয়ে আসতে পারবি?
5: কেন পারবো না, তবে বড় ডাক্তার তো, কবে ডেট দিতে পারবেন আমি জানি না। আর শোনো, আমি কিন্তু ওইসব পরিচয় টরিচয় দিতে পারবো না।
2: থাক, মেজদার যাওয়ার দরকার নেই, আমি ঠিক 2-1 দিনের মধ্যেই নিয়ে আসবো।
5: আমাকে যে বিশ্বাস করবে না তা তো আমি জানি।
6: এত চেষ্টা করেও বীরুর কোনো খবর পেলাম না, টিভিতে রেডিওতে ওর নিরুদ্দেশের খবর বলালাম, পুলিশকে জানালাম, 3 মাস হয়ে গেল তবু ওর কোনো খবর পেলাম না। পানু, তুই বরং কাগজগুলোতে ছবি দিয়ে আর একটা বিজ্ঞাপন দে।
5: আরে বারবার বিজ্ঞাপন দিয়ে কোনো লাভ নেই, শুধু পয়সা খরচা।
2: হয়তো আগের বিজ্ঞাপনটা নজরে পড়েনি।
5: তোমাদের যা মনে হয় তাই করো তোমরা, বর্দা কচি খোকা নয়, ফেরবার হলে সে নিজেই ফিরে আসতো, 1000 বিজ্ঞাপনেও তা হবে না। আমি চললাম।
2: মেজদা আজকাল কেমন যেন হয়ে গেছে।
6: বিরেশেরই ভাই তো, ও না কোনোদিন আবার দাদার মতো উদাও হয়ে যায়, ওর ওই হাব ভাব থেকে আমার তাই মনে হয়। জানিস পানু, চিরকাল আমার এই বড় ছেলেটা আমাকে জ্বালালো, বিয়ে দেবার আগে।

0: এ দুবার বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল, এক মাস পরে ফিরে এসেছিল। ভাবলাম যে বিয়ে দিলে বুঝি, হায় ভগবান, বাপ ভাইদের কথা নাই বা ভাবলি, বউ মেয়ের কথা ভাব, যাকে সবই আমার অদৃষ্ট, নইলে বুড়ো বয়সে আমার এমন জ্বালা হবে কেন?
1: বাবা বাবা কাঁদবেন না, দাদা দাদা নিশ্চয়ই ফিরে আসবে, তবে তার আগে কিন্তু বৌদিকে তো সারানো দরকার, আমি বরঞ্চ সফলবাবুর ওখানে এক্ষুনি যাই।
0: তাই যা, যত তাড়াতাড়ি পারিস ওকে আনার ব্যবস্থা কর।
2: আবার আমাকে ডাকলি, বলি পুতুল চুরি দেখাবার আর সময় পেলি না? আচ্ছা সুশীতা, কেন তুমি বারবার এই ধারি মেয়েটাকে সব কিনে দাও বলো তো?
3: আর তুমি বা বারবার ওর চুড়ি পুতুল ভেঙে দাও কেন বলো তো? গতকাল সকালে আমি কিনে দিলাম, আর আজই তুমি কিনে দাও।
2: বেশ করি, যতবার কিনে দেবে ততবার ভেঙে দেবো, শয়তান মেয়ে
3: কোথাকার! মেরো না ওকে, এই দেখো ও বৌদি, আমি না না তুমি ঘুকুমণিকে মেরো না, আমি থামো বলছি, থামো।
0: বৌমা, আজ যদি বিরেশ থাকতো তাহলে তুমি ওই ছোট মেয়েটাকে যখন তখন ওরকম ভাবে মারতে পারছে, তোমার নিজের মেয়েকে একটু আদর করো।
2: না না, আমি আদর করব না, ও আমার মেয়ে নয়।
0: কি বলছো বৌমা?
2: আপনার ছেলে যদি আমাকে, আপনাকে, মেয়েকে আর তার ভাইদের ছেড়ে চলে যেতে পারে, তাহলে তাহলে আমি বা পারবো না কেন?
0: ছেলে মানুষের মতো কথা বলো না বৌমা, বাবা যা পারে মা তা পারে না। শশী, আগে ওই রিনিকে বৌমার কাছে দিয়ে তুমি বাজারে যাও।
3: যা যা দিদি, এমনি যাও, মার কাছে যাও, আমি বাজারটা সেরে আসি, কেমন?
4: দাদু আমার ভয় করছে।
3: কিচ্ছু ভয় নেই, তুমি যাও যাও।
4: মা তুমি আমাকে মারবে না?
2: না সোনা, মারবো না, কোনো দিন মারবো না, রোজ আমি এমনি করে আদর করবো মা গো।
4: সত্যি বলছো?
2: সত্যি সত্যি সত্যি।
0: জানো বৌমা, রিনি বলছিল শশী নাকি ওকে ঠিক মতো স্কুলের ড্রেস ড্রেস পরিয়ে দিতে পারে না, একটু পরেই তো স্কুলে যাবে, তুমি বরং ওর ড্রেসটা পরিয়ে দিও।
2: বেশ, দেব।
4: সত্যি দেবে? মা মা গো,
0: আর বলছিলাম কি যে শশী ঠিক মতো আমাদের এই বিছানাপত্তর গুলো করে দিতে পারে না, তা আজ থেকে তুমিই বরং না।
2: বেশ তো, দেব, কিন্তু আর তো জেগে থাকতে পারছি না।
0: না না বৌমা, তোমার ঘুমোনো চলবে না। কেন বৌমা, আজকাল শশী বেশ রাঁধতে শিখে গেছে, সেদিন এমন সুন্দর লুচি ভেজে দিল আমাকে, না আমি তো খেয়ে অবাক একবার।
2: তাই নাকি?
0: হ্যাঁ, আমি শশীকে বলি তোমার কয়েকটা লুচি ভেজে দিই।
2: না বাবা, আমি এখন কিচ্ছু খাবো না।
0: আচ্ছা বৌমা, এমনি করে দিনের পর দিন না খেয়ে থাকলে তোমার শরীর টিকবে না।
2: আমার আমার একদম খেতে ইচ্ছে করছে না।
0: কেন?
2: বললাম তো আমার দারুণ ঘুম পাচ্ছে।
0: শোনো না বৌমা, বৌমা তুমি শোনো না, শোনো না, শোনো আমার কথা, শোনো বৌমা আমার কথা শোনো।

0: চাবি? আমার চাবিটা কোথায়? বাবা, তুমি আমার আমার হাত বাক্সের চাবিটা দেখেছো?
1: তুই তো সব সময় জকের ধনের মতো ওটাকে আগলে বেড়াস, হারালি কি করে?
0: আমি একবার চাবি হাতে করে এসেছিলাম, তখনই বোধ হয়।
1: ওই তো টেবিলের তলায় পড়ে আছে, না দেখেই একবার চেঁচিয়ে পাড়া মাত করছিস একবার।
0: হ্যাঁ তাই তো, আমি একটু চেঁচিয়ে কথা বললে পাড়া মাত হয়ে যায়।
1: আচ্ছা শোন, কি এমন গুপ্তধন রয়েছে তোর হাত বাক্সে যে সবসময় সেটা তালা বন্ধ করে রাখতে হবে?
0: প্রত্যেকেরই কনফিডেন্সিয়াল একটা ব্যাপার থাকে।
1: তা তোর কনফিডেন্সিয়াল ব্যাপারটা কি, তাই তো আমি জানতে চাইছি।
0: তুমি আমার বাবা হলেও আমার সব ব্যক্তিগত ব্যাপার তোমাকে জানতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি যাচ্ছি।
1: আশ্চর্য, এই ছেলেটাও দেখছি একবারে।
2: বাবা বাবা, সফল এসেছেন।
1: আচ্ছা থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না বাবা, বহু বছর বাদে তোমাকে দেখলাম। প্রাণেশের মুখ থেকে বৌমার সব কথা শুনেছো তো?
2: হ্যাঁ শুনেছি কাকাবাবু, কাল আমি আসতে পারিনি তাই আজ এলাম।
1: মানুষ যে এমন হতে পারে তা আমি কল্পনাও করতে পারি না।
2: অবস্থার চাপে মানুষ অনেক সময় অনেক রকম হয়ে যায় কাকাবাবু, মানুষের মন বড় বিচিত্র। তবে আপনি ভাববেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে স্বপ্না দেবী ভালো হয়ে যান।
1: তুমি খোকার বন্ধু, ওকে ফিরিয়ে আনতে না পারো অন্তত বৌমাকে সুস্থ করে তোলো।
2: দেখুন, বিদেশে চলে যাবার সঙ্গে এই স্বপ্নাদেবীর এই অসুখের একটা সম্পর্ক আছে বলেই আমার মনে হচ্ছে, বুঝলেন। অবশ্য স্বপ্নাদেবীকে অ্যানালিসিস করার পরেই সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে।
0: বাবা বাবা বাবা, তোমাকে এক ভদ্রলোক ডাকছেন।
1: ও আচ্ছা, আমি যাচ্ছি। সফল
2: আগে,
1: এই আমার মেজো ছেলে গণেশ, আমি আসছি, তোমার কথাবার্তা বলো।
2: হ্যাঁ গণেশ, নাম ধরে ডাকছি বলে কিছু মনে করো না।
0: না না, মনে করার কি আছে।
2: আচ্ছা গণেশ, তোমার বর্দা কেন চলে গেলেন? তোমার বৌদিরি বা এই অস্বাভাবিক অসুস্থতা কেন, এ সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে?
0: বর্দা এর আগেও দুবার চলে গিয়েছিলেন, আবার এক মাসের মধ্যেই ফিরে এসেছিলেন। এবার আসতে এত দেরি করছেন কেন তা আমি বলতে পারি না।
2: তাহলে তোমার ধারণা তোমার বর্দা ফিরে এলেও আসতে পারেন?
0: হ্যাঁ, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই, আমাকে এরকম প্রশ্ন করার কোনো অর্থই হয় না।
3: আহ মেজদা, সফলদার সঙ্গে তুমি অমনভাবে কথা বলছো কেন?
0: উনি বা আমাকে এভাবে প্রশ্ন করছেন কেন? উনি সাইকিয়াট্রিস্ট না পুলিশ অফিসার সেটা তো বুঝতে পারছি না।
2: তোমার হয়তো জানা নেই জানিস যে সাইকিয়াট্রিস্টদেরও অনেক সময় পুলিশ অফিসারদের মতো প্রশ্ন করতে হয়।
0: সেটা আপনি আপনার রুগীকে জিজ্ঞাসা করুন, আমি তো কোনো মানসিক রুগী নই।
2: তোমার বৌদি যে একজন মানসিক রুগী এটা কি করে বুঝলে?
0: সেটা আমাদের ডাক্তারবাবু বলেছেন শুনেছি। দয়া করে আপনি যে কাজে এসেছেন সেইটা করুন, আমাকে বিরক্ত করে লাভ নেই। আমি যাচ্ছি।
3: সফলদা, মেজদার কথায় কিছু মনে করবেন না।
2: না না ঠিক আছে। আচ্ছা প্রাণেশ, বিদেশের মেয়ে কোথায়?
3: স্কুলে গেছে।
2: আচ্ছা, তা নাম কি, বয়স কত হলো?
3: রিনি, বছর দশেক হবে।
2: আচ্ছা আচ্ছা প্রাণেশ, বিদেশের সঙ্গে তোমার বৌদির আর গণেশের সম্পর্ক কেমন ছিল?
3: খুব ভালো। তবে সফলদা, বর্দা চলে যাওয়ার এক মাস পর থেকেই মেজদা যেন কেমন হয়ে যেতে থাকেন।
2: কেমন?
3: রোজ পোস্ট অফিসে যেতে থাকে চিঠির জন্য।
2: আচ্ছা,
3: তাছাড়া ওর একটা হাত বাক্স আছে যেটা খোলাই পড়ে থাকতো, আজকাল সেটা দেখি সারাক্ষণ তালা বন্ধ করে চাবিটা জকের ধনের মতো আগলে রাখে।
2: আচ্ছা, তা তোমার সঙ্গে তোমার বৌদির সম্পর্ক কেমন?
3: বৌদি দারুণ, বৌদি তো আমায় খুব ভালোবাসেন।
2: আচ্ছা, তা এইবার তো তাহলে তোমার বৌদির সঙ্গে একটু কথা বলতে হয়।
3: হ্যাঁ তাহলে বৌদির ঘরে চলুন। জানি না অবশ্য জেগে আছেন কিনা।
2: আরে চলো গিয়ে দেখা যাক।
3: চলুন। বৌদি জেগে আছে বোধ হয়,
2: তবে ঘুম ঘুম ভাব আছে, ডাকো ওকে।
3: বৌদি বৌদি বৌদি
4: কে?
3: বৌদি একটু মুখ তুলে তাকাও, এই যে দেখো সফল এসেছেন, বর্দার বন্ধু, তোমাকে দেখতে এসেছেন।
2: নমস্কার, আমাকে চিনতে পারছেন?
4: না, তবে কয়েক বছর আগে আপনি ওর সাথে মাঝে মাঝে আসতেন মনে হচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ, তবে পড়াশোনার জন্য আমাকে লন্ডন চলে যেতে হয়েছিল তাই মাঝে আসতে পারিনি। আপনার সঙ্গে একটু কথা বলবো যে।
4: আমার সঙ্গে? আমার সঙ্গে আবার কি কথা বলবেন? আপনি তো নিশ্চয়ই জেনেছেন কয়েক মাস আগে উনি কোথায় চলে গেছেন।
2: তবুও এসেছি যখন একটু কথা বলে যাই।
4: কিন্তু আজকাল কথা বলতে আমার একটু ভালো লাগে না।
2: বেশ, তবে আমি বলবো আপনি শুনবেন? রানেশ, আমার জন্য এক কাপ কফি আনতে পারো?
3: হ্যাঁ নিশ্চয়ই, শশীটা না থাকলে আমি করে আনবো।
2: ঠিক আছে। স্বপ্নাদেবী, বিছানা ছেড়ে আপনি যদি টেবিলের কাছে চেয়ারটায় বসেন তাহলে কথা বলার সুবিধে হয়।
4: বেশ তো, আপনি এই চেয়ারটাতে বসো।
2: বসছি। স্বপ্নাদেবী, আপনার হাঁটা দেখে মনে হলো আপনার শরীর তেমন ভালো নেই।
4: ঠিকই ধরেছেন।
2: রাত্রে বোধ হয় আপনার তেমন ঘুম হয় না, তাই না?
4: আমার ঘুম তো বেশ ভালোই হয়। বরং বলতে পারেন আমি একটু বেশি ঘুমোই।
2: আচ্ছা,
4: ঘুমোতে আমার খুব ভালো লাগে।
2: এক একজনের ওই রকম থাকে, কোনো জিনিস কারুর ভালো লাগে কারুর লাগে না। জানেন বৌদি, আমি যখন লন্ডনে ছিলাম সেখানে এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছিল, জানেন? ওই ভদ্রমহিলা নীল রং দেখলেই চমকে উঠতেন।
4: সে কি?
2: হ্যাঁ, শেষকালে নিরুপায় হয়ে ওই ভদ্রমহিলাকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো।

0: তিনি অনেক অনুসন্ধানের পর বার করলেন, ওই ভদ্রমহিলা নাকি বিয়ের আগে একজনকে ভালোবাসতেন, আর তিনি সর্বদাই নীল রঙের কোট ব্যবহার করতেন।
1: নীল, নীল রঙের কোট?
0: হ্যাঁ, বিয়ের পরেও সেই ভদ্রলোক মাঝে মাঝে গোপনে ওই ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে আসতেন। তার স্বামী সে কথা জানতে পেরে স্পষ্টভাবে স্ত্রীকে বলে দিলেন, ভবিষ্যতে সে যদি ওই ভদ্রলোকের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে তাহলে তিনি তাকে ডিভোর্স করবেন।
1: তারপর?
0: তারপর আর কি, ওই ভদ্রলোককে তিনি আসতে বারণ করে দিলেন বটে, কিন্তু কয়েক বছর পরে ওই ভদ্রমহিলা এক মানসিক ভীতিতে ভুগতে লাগলেন। নীল রং দেখলে তিনি আঁতকে উঠতেন।
1: তারপর?
0: ওই সাইকিয়াট্রিস্ট যখন ওই ভদ্রমহিলাকে তার ভয়ের কারণটা বুঝিয়ে দিলেন তখন তিনি সেরে উঠলেন। আসলে ভদ্রমহিলা একটা অবসেশনে ভুগছিলেন, সেটা সেরে যেতেই তিনি সুস্থ হয়ে উঠলেন।
1: কিন্তু এই গল্পটা আমাকে শোনাবার মানে কি?
0: কোনো মানে নেই, আপনি সর্বদাই ঘুমোতে ভালোবাসেন, এই কথাটা শুনে গল্পটা আমার মনে পড়ে গেল।
1: আপনি কি আমাকে একজন মানসিক রোগী মনে করেন?
0: না না, তা কেন?
1: কই, ছোট ঠাকুরপো তো কফি নিয়ে এলো না?
0: আনবে কোন, এত ব্যস্ত হবার কিচ্ছু নেই। জানেন বৌদি, কিছু মনে করবেন না, বিদেশের কতগুলো অদ্ভুত অভ্যেস বা বাতিকও বলতে পারেন যেগুলোর কথা মনে পড়ছে।
1: ওহো, আপনি বোধহয় তার গেরুয়া রঙের জামা পরার অভ্যেসের কথা বলছেন?
0: প্রায় ওই রকমই আর কি।
1: জানেন, অনেক সময় ওই রাত্রিবেলাতে না আলো নিভিয়ে চুপটি করে বসে থাকতো। জিজ্ঞেস করলে বলতো মাঝে মাঝে নাকি একা থাকতে ওর দারুণ ভালো লাগে।
0: হ্যাঁ, আমার সঙ্গে সিনেমা দেখতে গেলে ফাঁকা হলিও পছন্দ করত।
1: সমুদ্রের আওয়াজ ও একদম সহ্য করতে পারত না, অথচ পাহাড় ও খুব ভালোবাসত।
0: আসলে ও একটু নির্জনতা পছন্দ করত।
1: ঠিক বলেছেন, কিন্তু আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না, আমার না ভীষণ ঘুম পাচ্ছে।
0: বেশ তো, বেশ তো শোবেন, তবে আর একটুখানি বসুন, বিদেশের একটা মজার কথা শুনুন।
1: তাড়াতাড়ি বলুন, আমি তো আর।
0: শুনুন না, শুনুন না, ও আমাকে একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা কোন অবস্থায় বউকে দেখতে তোর সবচেয়ে বেশি ভালো লাগে? বলুন তো কি কঠিন প্রশ্ন, আর তা যদি স্ত্রীর সামনে করা যায়।
1: কি জবাব দিলেন আপনি?
0: আমি বললাম বউকে সব অবস্থাতেই দেখতে ভালো লাগে। ও হেসে উঠে বলল, তু তা কখনো হয়? আমার ভালো লাগে বউ যখন রান্না করছে তখন, কাপড়ে হলুদের দাগ।
1: না না, ও কখনো,
0: সত্যি বলছি, ও বলতো আগুনের তাতে স্বপ্নার মুখ চোখ লাল হয়ে উঠেছে, ঘাম ঝরছে, আঁচল দিয়ে মুখ মুছছে বারবার, আর মাথার চুলগুলো সামনে এসে পড়ছে, আর বাহাত দিয়ে সে খালি।
1: না না, কখনো তিনি এই সমস্ত কথা বলতেন না, কখনো না। তিনি তিনি বলতেন,
0: বলুন বলুন বলুন, কি বলতো বৌদি?
1: বলতেন,
0: বৌদি এখন ঘুমোবেন না, বলে যান বিদেশ কি বলতো।
1: হ্যাঁ, উনি বলতেন,
0: বলুন

0: আরে সফলদা, ও ঘরে কফি দিতে গিয়ে দেখলাম যে আপনি নেই, বৌদি শুয়ে। অবশ্য কফি আমি দেরি করেই নিয়ে গিয়েছিলাম, যাতে আপনি।
1: ঠিকই করেছিলে, আসলে চা কফি আমি কিছুই খাই না।
0: আচ্ছা সফলদা, কিছু বুঝতে পারলেন?
1: তা কি এখনই বলা উচিত না বলা সম্ভব?
0: হ্যাঁ তা বটে।
2: পানো, পানো, পানো, এই তুই আমার বাক্সটা খোলবার চেষ্টা করেছিলি?
0: বারে, চাবি তোমার কাছে, আমি খুলবো কি করে?
2: ওটা অন্য চাবি দিয়ে খোলা যায়।
1: গণেশ, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, জবাব দিতে হবে।
2: সে তো অনেক আগেই জিজ্ঞাসা করেছেন, নতুন করে আর কি জিজ্ঞাসা করার আছে?
0: সফলদা, আপনি মেজদার সঙ্গে কথা বলুন, আমি একটু ভেতরে যাচ্ছি। হ্যাঁ
1: ঠিক আছে। গণেশ,
2: হ্যাঁ
1: শুনেছি তুমি আজকাল রোজ সকালের দিকে পোস্ট অফিসে যাও, আগে তো যেতে না?
2: আগে করতাম না বলে এখন করা যাবে না এমন কোনো কথা নেই।
1: আসলে তুমি চাও তোমার নামে যদি কোনো চিঠি আসে সেটা যেন অন্য কারুর হাতে না পড়ে, তাই না?
2: হ্যাঁ, তেমন ভাবার অধিকার আপনার আছে।
1: তাহলে এর আগে এমন কোনো চিঠি এসেছিল যা অন্যের হাতে পড়ায় তোমার অসুবিধা হয়েছে?
2: এমনটিও আপনি ভাবতে পারেন।
1: কিংবা এমন একটা চিঠি তুমি আশা করছো যেটা তোমার না হলেও অন্য কারুর হাতে পড়ুক সেটা তুমি চাও?

0: ও না,
1: আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বরদার চলে যাওয়া আর বৌদির অসুখের জন্য আপনি আপনি আপনি আমাকে দায়ী করতে চাইছেন।
0: তাই নইলে আমার প্রশ্নগুলো সঠিক জবাব দিতে চাইছো না কেন?
1: তাই বলে আপনি আপনি আমার সম্বন্ধে এই রকম ভয়ঙ্কর কথাগুলো ভাবতে পারছেন?
0: তুমি আমাকে ভাবতে বাধ্য করছো তাই?
1: না না, আপনি বিশ্বাস করুন, আমি আমি মনে প্রাণে চাই আমার দাদা ফিরে আসুক, বৌদি বৌদি ভালো হয়ে উঠুন।
0: ঠিক আছে, তুমি এসো, প্রাণেশকে একটু ডেকে দাও।
2: পানু, হ্যাঁ, তোকে ডাক্তারবাবু ডাকছেন, যাচ্ছি। হ্যাঁ, কি বলছেন সফলদা?
0: প্রাণেশ, তোমার বৌদিকে লেখা তোমার দাদার কোনো চিঠি আমাকে এনে দিতে পারো?
2: দেখুন, দাদা অফিসের কাজে বাইরে গেলে প্রায় তো বৌদিকে চিঠি লিখতেন। তা বৌদির আলমারি তো খোলাই আছে, নিশ্চয়ই আমার মনে হয় সেই চিঠিগুলো আলমারিতেই আছে। আচ্ছা, আমি এক্ষুনি এনে দিচ্ছি।
0: এখন থাক, পরে যতগুলো পারো চিঠি আমার চেম্বারে দিয়ে এসো। আচ্ছা, বিদেশ কোথায় কাজ করতো?
2: দাদা একটা ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন, প্রায় বাইরে যেতে হতো। বিএসসি পাশ করার পরই দাদা এই চাকরিটা শুরু করেছিলেন।
0: এইভাবেই তাহলে বাইরে চলে যাবার একটা প্রবণতা গড়ে উঠেছিল তার।
2: আচ্ছা সফলদা, আচ্ছা বৌদি কি সেরে উঠবেন?
0: আশা করছি, যদি তোমার বৌদিকে কয়েক ঘন্টার জন্য অন্তত জাগিয়ে রাখা যায়।
2: ওটা তো এমনিতে খুব অসম্ভব বলেই মনে হয়, তবে কোনো ওষুধ খাইয়ে বা ইঞ্জেকশন দিয়ে?
0: না না। আচ্ছা প্রাণেশ, বিদেশ কি কোনোদিন তোমার বৌদিকে ওষুধ খাওয়াতে বা ইঞ্জেকশন দিতে দেখেছো?
2: কই না তো।
0: তাহলে এই কথা তোমার মনে হলো কেন?
2: এমনি এমনি। কি ভাবছেন?
0: ভাবছি যে কি করে স্বপ্নাদেবীকে কয়েক ঘন্টার জন্য অন্তত জাগিয়ে রাখা যায়। তাহলে কে কে ওখানে আমাদের কথা লুকিয়ে শুনছো? কে কে?
3: চল চলো দিদিমণি, চলো খাবে চলো।
4: না, তোমার হাতে খাবো না, মার হাতে খাবো।
3: এই দেখো মার হাতে খাবো, মা তোমাকে খাইয়ে দেবে কি? তুমি এখন কত বড় হয়েছ, বড় হলে তো নিজে নিজেই খেতে হয়। তোমার মা খাইয়ে দিলে তোমার স্কুলের বন্ধুরা কি বলবে?
4: বারে ওরা কি করে জানবে?
3: কেন জানতে পারবে না? তোমার বন্ধু সুমি, সুমি ওই যে তোমার বন্ধু, ও তো এখানে প্রায়ই আসে, ওকে আমরা বলে দেব।
4: না, আজ আমি মার হাতে খাবই।
3: দেখো এরকম করে না, তোমার মা এখন ঘুমোচ্ছে, তুমি জাগালে তোমাকে তো আবার মারবে।
4: না মারবে না, ওই তো সেদিন আমাকে কত আদর করলো।
3: কি হয়েছে কি? এই দেখো না ছোট বাবু, খুকুমনে বৌদু মনে হাতে খাবে বলে বায়না ধরেছে।
5: লক্ষ্মী সোনামে, আজ বরঞ্চ তুমি শশীদের হাতে খেয়ে নাও।
3: হ্যাঁ,
5: কাল না হয়।
4: কাল যদি মা আমাকে খাইয়ে না দেয় তাহলে আমিও বাবার মতো কোথাও চলে যাব।
5: আহ রিনি, ও কথা বলতে নেই। শোনো, তোমার বাবা তো অফিসের কাজে বাইরে গেছেন, শিগগিরই তো ফিরে আসবেন।
4: কবে আসবে?
5: এই তো শিগগিরই।
4: বাবা চলে গেছে, মাও কেমন যেন হয়ে গেছে।
5: রিনি রিনি শোনো, কাঁদে না কাঁদে না, দেখো দুদিন বাদেই সব ঠিক হয়ে যাবে।
3: সব ঠিক হয়ে যাবে?
5: হ্যাঁ
3: ছোট দাদাবাবু।
5: হ্যাঁ
3: বৌদিমণি ভালো হয়ে যাবেন?
5: হ্যাঁ নিশ্চয়ই, অত বড় ডাক্তার দেখছেন।
3: ও আর বড় দাদাবাবু?
5: আরে বড়দাও নিশ্চয়ই ফিরে আসবে।
1: পানো, হ্যাঁ পানো, এই বৌদির নামে একটা চিঠি এসেছে, মনে হচ্ছে বড়দার লেখা।
5: তাই নাকি?
1: হ্যাঁ। এই শশীদা, কি হাঁ করে শুনছে এখানে? যাও রেনেকে খাইয়ে দাও।
5: বৌদির নামে বড়দার চিঠি?
1: সেই কথাই তো আমি বললাম।
5: মির্জা, তুমি কি পোস্ট অফিস থেকে নিয়ে এলে নাকি পোস্টম্যান দিয়ে গেল?
1: এত সকালে পোস্টম্যান কখনোই আসে না, আমি নিয়ে এসেছি। এক কথা কতবার বলবো, দেখলাম বৌদি ঘুমোচ্ছে তাই তোর হাতে দিলাম, ব্যাস।

0: Bodhi, Bodhi, ও বৌদি,
1: আমাকে ডাকছো কেন?
0: বৌদি বৌদি, ওঠো ওঠো বৌদি, তোমার নামে একটা চিঠি এসেছে।
1: চিঠি?
0: হ্যাঁ,
1: আমাকে আবার কে চিঠি দেবে?
0: আরে বাবা, যে দেবার সেই দিয়েছে, বর্দা চিঠি বৌদি, বর্দা চিঠি। নাও নাও, ওঠো ওঠো তো, ওঠো পড়ো, এই নাও, এই নাও চিঠি।
1: এই তো তোমার বর্দার চিঠি বলে মনে হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, খুলে দেখো তো।
1: হ্যাঁ, এই তো ওরই চিঠি।
0: বেশ বৌদি, তুমি তাহলে পড়ো, আমি আমি তাহলে যাই।
1: না না, তোমার যাওয়ার দরকার নেই, এতদিন বাদে তোমার বর্দার চিঠি এসেছে, কি লিখেছে তুমিও শোনো।
0: তোমার যদি আপত্তি না থাকে তাহলে শোনা, আর এমন যদি কোনো কথা থাকে তাহলে সেগুলো বাদ দিই।
1: ছোটটা করবো তুমি না?
0: সরি বৌদি। আচ্ছা এবার পড়ো।
1: লিখেছে, প্রিয়।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, সম্বোধনটা বাদ দিয়েই পড়ো। বসে কেন, বেশ একটু ঘুরে ঘুরে পড়ো, ঘুরে ঘুরে পড়ো।
1: বেশ বেশ, তাই করছি। হ্যাঁ, চলে আসার পর তোমাকে যে চিঠি দিয়েছিলাম তা নিশ্চয়ই পেয়েছো।
0: হ্যাঁ,
1: কই, আমি তো কোনো চিঠি পাইনি।
0: সে কি পাওনি?
1: না।
0: বাহ, মাঝখানে যে একটা চিঠি দিয়েছিল, আমি তোমাকে দিয়েছিলাম তো।
1: না না না, তুমি মিথ্যে কথা বলছো, কোনো চিঠি তুমি আমাকে দাওনি।
0: দিনি? তাহলে মনে হয় বর্দা বানিয়ে লিখেছে।
1: বারে বানিয়ে লিখবে কেন?
0: তাহলে কোনো কারণে চিঠিটা এসে পৌঁছয়নি। আচ্ছা দেখো বৌদি, আগের চিঠির জন্য এত ব্যস্ত হচ্ছ কেন, এই চিঠিটাই এখন পড়ো তো ভালো করে।
1: আচ্ছা বাবা পড়ছি। হ্যাঁ, বর্তমানে এইভাবে বাইরে থাকতে আমার আর ভালো লাগছে না, 5-7 দিনের মধ্যে নিশ্চয়ই বাড়ি ফিরবো।
0: বাহ বাহ বাহ বাহ, তাহলে তো বর্দা এসে পড়লো বলে। এই বৌদি, তারপর কি লিখেছে, তারপর কি লিখেছে, পড়ো।
1: পড়তে লজ্জা করছে।
0: আরে বাবা, আমি তো তোমার ছোট ঠাকুর, আমার কাছে আবার লজ্জা টজ্জা কি, পড়ো পড়ো।
1: তোমার কথা আমার এখন কেবলই মনে পড়ছে, বিশেষ করে তুমি যখন গোলাপি রঙের শাড়ি পরে আমার সঙ্গে বেড়াতে, তখন তখন তোমাকে কি সুন্দরী না লাগতো। ফিরে গিয়ে আমি যেন তোমাকে সেই শাড়ি পরা অবস্থায় প্রথম দেখতে পাই। কই, আমার তো কোনো গোলাপি রঙের শাড়ি নেই।
0: বাহ, তোমার একটা গোলাপি রঙের শাড়ি ছিল না, প্রায়ই তো পরে বেড়াতে যেতে।
1: কই, না তো।
0: তাহলে তুমি ভুলে গেছো, আমার কিন্তু বেশ মনে আছে।
1: আরে সেটা তো গোলাপি রঙের শাড়ি নয়, লাল রঙের।
0: আরে বাবা, ওই হলো, দাদার ঠিক মনে নেই তো। তুমি একটা কাজ করো, তুমি আলমারি থেকে শাড়িটা পরে একটু ড্রেস আপ করে নাও, আমি ততক্ষণ ও ঘরে যাচ্ছি, একটু পরে আসবো।

0: শশীদা, শশীদা, হ্যাঁ, রিনি কি স্কুলে চলে গেছে?
1: না না, ওই তো বাইরে দাঁড়িয়ে আছে, তবে এখনই ওদের স্কুলের গাড়ি হয়তো চলে আসবে।
0: ঠিক আছে, ওকে তুমি গাড়িতে তুলে দাও।
1: আচ্ছা
0: আচ্ছা, বাবা এখন কোথায় আছেন বলতে পারো?
1: না, কোথায় আর যাবেন, কোথায় আর থাকবেন, ওই কৈলাসবাবুর বাড়িতে বোধ হয় নিশ্চয়ই দাবা খেলছে।
0: তাহলে বাবাকে একটু খবর দাও, বলো বাড়িতে আসতে। আর এই কার্ডটা নাও, সফলদার ঠিকানা, বাসে করে কালীতলায় নামবে, কাউকে এই কার্ডটা দেখালে সেই তোমার সফলদার চেম্বারটা দেখিয়ে দেবে, তুমি ওনাকে আমার এই চিঠিটা দিয়ে দেবে। ঠিক আছে?
1: ঠিক আছে। আমি ওই রিনি দিদিমণিকে বাসে তুলে দিয়ে ওই রান্নার একটু কাজ বাকি আছে সেটা করে কর্তাবাবুকে খবরটা দিয়ে সিঁড়ে চলে যাবো ডাক্তারবাবুর ওখানে। কি, ঠিক আছে?
0: হ্যাঁ, সব ঠিক আছে। বৌদি, তোমার শাড়ি পরা হয়ে গেছে, ভেতরে আসতে পারি?
2: এসো।
0: ওফ বৌদি, তোমাকে লাল শাড়িতে না দারুণ দেখাচ্ছে, চলে লাল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি।
2: আমাকে তো একদম ভালো লাগছে না, কেমন যেন ক্যাটক্যাটে রং।
0: বাহ, এখন ক্যাটক্যাটে হয়ে গেল? আর বর্দার সঙ্গে এই শাড়িটা পরে যখন বেড়াতে যেতে তখন?
2: তুমি ভুল বলছো ঠাকুরপো, আমি কোনোদিনই।
0: ঠিক আছে, এই শাড়িটাই পরে না হয় দু তিন দিন কাটাও, এর মধ্যে তো বর্দা নিশ্চয়ই ফিরে আসবে।
2: ও কি ঠাকুরপো, আমাকে অমন করে কি দেখছো?
0: না মানে, আজ এই শাড়িটা পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে।
2: এরকম কথা তুমি আগে তো বলনি কখনো ঠাকুরপো।
0: না, ইয়ে মানে তোমার

0: এর আগে থেকে অনেক খারাপ হয়ে গেছে, তাই বলছিলাম।
1: বরং তোমার শরীরটাই অনেক খারাপ হয়ে গেছে।
0: আরে কি বলছো বৌদি, বরং বলো আমি আগের থেকে অনেক অনেক মোটা হয়ে গেছি। শশীদা দিব্যি রাঁধছে আর আমরা বসে বসে মজাসে খাচ্ছি।
1: দু শশীদা আবার রাঁধতে পারে নাকি?
0: ঠিক ধরেছো বৌদি, ঠিক। শশীদার রান্না র জানে না। আরে সেদিন কি করেছে জানো?
1: কি
0: ডালে এত মিষ্টি দিয়ে ফেলেছে যেন মনে হচ্ছিল পায়েস খাচ্ছি।
1: ই বাবা, বেশ মজার কথা তো।
0: যখন ও ঘুমোয় না এমন তার নাক ডাকে যে পাড়ার লোকে ঘুমোতে পারে না।
1: উমা, শশীদা বুঝি ঘুমোতে খুব ভালোবাসে?
0: নিশ্চয়ই। আরে ও তো সব সময় ঘুমিয়েই আছে, কি বদ অভ্যেস বলো তো।
1: বদ অভ্যেস কেন? আমার তো ঘুমোতে খুব ভালো লাগে। এই তো আমার আমার এখনই কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ঠাকুর।
0: না না না না বৌদি শোনো, তোমার ঘুমোলে চলবে না। আর শোনো, বর্দার চিঠিটা পড়া তো এখনো শেষ হয়নি।
1: আমার আর ভালো লাগছে না, আমি ঘুমোতে চাই, তুমি যাও।
0: না শোনো শোনো শোনো, তোমার ঘুমোনো চলবে না, তোমাকে জেগে থাকতে হবে বৌদি, তোমাকে জেগে থাকতে হবে।
1: আমিও তো ঘুমোতে চাই না, কিন্তু কিন্তু কে যেন জোর করে আমার চোখের পাতা দুটো এক করে দিতে চায়। ঠাকুরপো, আমাকে আমাকে তোমরা জাগিয়ে রাখতে পারো, যেমন করে হোক, যে করে হোক।
2: কিরে পানু,
0: আসুন বাবা।
2: ডাকছিলি কেন?
0: দারুণ খবর বাবা, বর্দা চিঠি এসেছে।
2: কার চিঠি? বীরুর? কই দেখি।
0: ওই ওই তো বৌদির হাতে।
2: হতভাগের এতদিনে একটা চিঠি দেবার সময় হলো, ঠিকানাটা দেখো তো, ওকে ধরে আনি একবার।
1: চিঠিতে তো কোনো ঠিকানা নেই।
2: নেই? খামটা কোথায়?
0: এই যে এই যে।
2: কই, এর উপরেও তো কোনো ঠিকানা নেই। তাছাড়া কলকাতার কোনো পোস্ট অফিস থেকে চিঠিটা পোস্ট হয়েছে মনে হচ্ছে। বৌমা কিছু মনে করো না, চিঠিটা একবার দাও তো।
1: এই নে।
2: না না, এটা তো
0: কি বাবা,
2: এই চিঠি বড় খোকার লেখা নয়। এ লেখা
1: কার? কার বাবা, কার?
3: এ লেখা জ্ঞানেশের।
1: মেজ ঠাকুর বল লেখা, কিন্তু কিন্তু মনে হচ্ছে ওরই হাতের লেখা।
2: কিন্তু তোমাদের তো মনে থাকার কথা নয়, ওদের দুজনের হাতের লেখা প্রায় এক।
1: লেখা ও নয়, মেজ ঠাকুরপোর লেখা।
2: ছোটবেলায় ওরা আমাকে ঠকাতে চাইতো, কিন্তু আমি ঠিক ধরে ফেলতাম।
1: এ লেখা ও নয়।
0: বৌদি বৌদি প্লিজ শুয়ো না, শোনো শোনো, আমি বলছি এই চিঠি বর্দারি লেখা।
2: বৌমা বৌমা, আবার
4: জ্ঞান জ্ঞান
5: কি বলছো বাবা?
2: বৌমার নামে এভাবে মিথ্যে চিঠি লেখার মানে?
5: আমি বৌদিকে চিঠি দিয়েছি? কই না তো।
2: আমার কাছে মিথ্যে বলে লাভ নেই জ্ঞান, কোনটা তোর লেখা আর কোনটা বীরুর লেখা এ সমস্ত বুঝতে আমার এক সেকেন্ড লাগে না। বল, একজন অসুস্থ মানুষের সঙ্গে ভাবে এভাবে খেলা করার মানেটা কি?
5: খেলা আমি করিনি বাবা, সফল দেখে বলতে শুনেছিলাম যে বৌদিকে যদি কোনো উপায়ে জাগিয়ে রাখা যায় তাহলে।
2: আবার মিথ্যে কথা বলছিস?
5: মিথ্যে কথা বলছি না, পানুকে জিজ্ঞেস করো না।
0: হ্যাঁ বাবা, মেজদা ঠিক কথাই বলেছে।
6: কি ঠিক কথা বলেছে?
0: আরে সফলদা আসুন আসুন, ওই যে আপনি বলছিলেন যে
6: তোমার বৌদিকে কয়েক ঘন্টা জাগিয়ে রাখতে পারলে, তাই তো?
0: হ্যাঁ,
6: জ্ঞান যে কথাগুলো ওভার হিয়ার করেছে তখনই আমি তা বুঝতে পেরেছিলাম। যাকে তোমার চিঠিতে জানলাম বিদেশের নাকি চিঠি এসেছে, তারপর?
2: না না না সফল, না, ও চিঠি বিদেশের লেখা নয়। হ্যাঁ, বীরুর নাম করে ওই জ্ঞানী চিঠিটা দিয়েছিল, আর সে কথা বলে দেওয়ার পরেই বৌমা আবার, এই দেখো এই দেখো এই দেখো সে চিঠি। বলতো এই অবস্থা, এই অবস্থায় আমি কি করি বলো তো?
6: এখন আপনার কিচ্ছু করার নেই কাকাবাবু, আপনি বরঞ্চ ও ঘরে গিয়ে বিশ্রাম করুন, দরকার হলে আমি ডাকবো।
2: বেশ, আমি যাচ্ছি। এই বৃদ্ধ বয়সে আমাকে যে এত কষ্ট সহ্য করতে হবে আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি।
0: মেজদা, তুমি তোমার এই চিঠিতে লিখেছ যে বরদা নাকি এর আগে একটা চিঠি দিয়েছিল, এ কথা তুমি লিখতে গেলে কেন?
5: কেন আবার? বৌদি যাতে বুঝতে পারে বরদা চলে গেলেও বৌদিকে সে ভোলেনি।

0: তুই আমার সহ্যের সীমা ছাড়িয়েছিস।
1: আ জ্ঞান, একটু ঠান্ডা হও। শোনো, ওই চিঠিটা না এলে তুমি কখনই এই ফলস চিঠিতে তার উল্লেখ করতে না। এখন বলো, সত্যি তুমি সেই চিঠি পেয়ে লুকিয়ে রেখেছো কিনা? মনে রাখবে, তোমার এই স্বীকৃতির ওপরেই তোমার বৌদির ভালো হয়ে ওঠা নির্ভর করছে।
0: হ্যাঁ হ্যাঁ, দিয়েছিল। কৌতূহল বসে আমি খুলে পড়েছিলাম, তারপর সেটা আমি আমি লুকিয়ে রেখেছি।
1: কেন, কি লেখা ছিল তাতে বলো।
2: মিসদা, প্লিজ প্লিজ বলো।
0: বর্দা ওই চিঠিতে লিখেছিল
1: কি?
0: লিখেছিল সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে, আর কোনো দিন সংসারে সে ফিরবে না।
2: মিসদা,
1: বুঝতে পেরেছি, তুমি তোমার বৌদিকে ভয়ঙ্কর মানসিক আঘাত থেকে বাঁচাবার জন্যেই চিঠিটা লুকিয়ে রেখেছো। কিন্তু জ্ঞানেশ, চিঠিটা তুমি যদি স্বপ্না দেবীকে দিতে, তাহলে বোধহয় তোমার বৌদির এই মানসিক বিকৃতি ঘটত না।
0: আমি কি তাহলে ভুল করেছি?
1: হ্যাঁ করেছো, প্রচন্ড ভুল করেছো। যাও, চিঠিটা নিয়ে এসো।
0: হ্যাঁ আনছি।
2: আচ্ছা সফলদা, আচ্ছা বৌদি কেন ঘুমিয়ে থাকতে চান সেটা কি আপনি বুঝতে পেরেছেন?
1: অনেকটা। ঘুমের মধ্যে দিয়ে তিনি বীরেশকে কাছে পান।
2: আপনার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না।
1: ব্যাপারটা কি জানো, স্বপ্না দেবীকে বীরেশ প্রায়ই একটা কথা বলতো, তিনি যখন ঘুমিয়ে থাকেন তখন তাকে নাকি দেখতে খুব সুন্দর লাগে। তোমার দিয়ে আসা কয়েকটা চিঠিতে দেখলাম বীরেশ সে কথা লিখেওছে। ইনফ্যাক্ট ঘুমন্ত মানুষের মুখ সত্যি সুন্দর দেখায়। টেস্ট করার জন্য আমি যখন স্বপ্না দেবীকে বললাম যে তিনি যখন রান্না করেন তখন তাকে দেখতে বীরেশের বেশি ভালো লাগে, তখন তিনি প্রতিবাদ করে আবার ঘুমের মধ্যে ফিরে গেলেন। উনি স্বপ্নের মধ্যে দেখেন যেন বীরেশ তার কাছে দাঁড়িয়ে ঘুমন্ত মুখটা দেখছে। বীরেশের বলা কটা কথাকে সম্বল করে তিনি এক অলীক জগতে বাস করছেন।
2: আশ্চর্য ব্যাপার, এও সম্ভব?
1: মানুষের মন বড় বিচিত্র হে, এই মনই অনেক সময় মানুষকে মানসিক রোগীতে পরিণত করে।
0: এই নিন বর্দার চিঠি।
1: কই দেখি। ঠিকই, বীরেশ চিঠিতে লিখেছে যে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছে আর কোনোদিন সংসারে ফিরবে না।
2: এই রকম একটা চিঠি আর মেজদা তুমি কি না?
1: হ্যাঁ প্রাণেশ, ও কথা এখন থাক। শোনো জ্ঞানেশ, এই চিঠি বৌদির হাতে দিয়ে সব কথা খুলে বলে ক্ষমা চাইতে হবে তোমাকে।
0: না না, আমি তা পারবো না, তাতে বৌদির শরীর আরো খারাপ হয়ে যাবে।
1: না হবে না, আমি বলছি হবে না। বরং তোমার বৌদিকে সারিয়ে তুলতে হলে তাকে নিষ্ঠুর সত্যের সামনে দাঁড় করিয়ে দিতে হবে।
0: না না না না, আমি তা পারবো না। বৌদিকে এমন আঘাত দিতে আমি কিছুতেই পারবো না।
1: তোমার বৌদির এখন আঘাতেরই প্রয়োজন জ্ঞানেশ। যে মিথ্যে স্বপ্ন মানুষকে তিলে তিলে ক্ষয় করে দেয় তা ভেঙে দেওয়াই আমাদের কর্তব্য।
0: বৌদি এই কথা শুনলে নিশ্চয়ই পাগল হয়ে যাবেন।
1: না, তার বদলে তিনি সুস্থ হয়ে উঠবেন। এ কথা শুনে হয়তো তিনি কাঁদবেন, ভয়ঙ্কর কাঁদবেন, কিন্তু সে হবে স্বাভাবিক মানুষের কান্না। যে কোনোদিন বাস্তবে ফিরবে না তাকে ঘুমের মধ্যে পাবার চেষ্টা করে লাভ কি? মনে রেখো, তোমার বৌদিকে সারিয়ে তোলবার জন্যেই তোমরা আমাকে ডেকে এনেছো।
2: মেজদা শোনো, সফলদা যা বলছেন প্লিজ তাই করো।
0: বেশ বলবো, তবে বৌদির অবস্থা যদি আরো খারাপ হয়ে যায় তার জন্য আমাকে দায়ী করতে পারবেন না। কিন্তু
1: না, তার জন্য দায়ী থাকবো আমি।

0: বৌদি, বৌদি,
1: আহ, কে?
0: আমি আমি জ্ঞানেশ, তোমার সঙ্গে একটা কথা
1: আমার সঙ্গে তোমার আবার কি কথা?
0: আছে। আছে বৌদি, প্লিজ প্লিজ তুমি একটু বসো।
1: বেশ বাবা, বসলাম। হ্যাঁ বলো, কি কথা?
0: আমি আমি বরদার নামে মিথ্যে করে তোমাকে চিঠি দিয়েছিলাম, তার জন্য আমাকে তুমি ক্ষমা করো। আর
1: আর আর কি
0: আর
2: বলো গণেশ,
0: আর বরদা কোনোদিন

0: সংসারে ফিরবে না।
1: কি বললে?
0: হ্যাঁ, দাদা সন্ন্যাসী হয়ে গেছে, আর কোনোদিনই সে সংসারে ফিরবে না।
1: কি কি করে জানলে?
0: দাদা দাদার চলে যাবার এক মাস পরে একটা চিঠিতে সে কথা জানিয়েছিল, যা আমি তোমাকে তোমাকে দিইনি।
1: মিথ্যে কথা না, না লেখা ও নয়, এ চিঠি লেখা না ও নয়, এই লেখাটা মৃত ঠাকুরপুর। হ্যাঁ, এটা মৃত ঠাকুরপুর।
0: বিশ্বাস করো বৌদি, এ চিঠি বর্জারি লেখা, আমার নয়।
1: না, সেই জাল মেজ ঠাকুরপো, মেজ ঠাকুরপো বারবার আমাকে ঠকাতে চাইছে। হ্যাঁ
2: কাকাবাবু, কি বলছো কাকাবাবু, বলুন তো এই চিঠিটা কার লেখা?
3: চিঠি?
2: হ্যাঁ,
3: আবার চিঠি?
2: হ্যাঁ,
3: কই দেখি।
2: এই যে
1: বলুন বলুন বাবা, এই চিঠি, এই চিঠি মেজ ঠাকুরপোর লেখা, উনি ফিরবেন না, এ হতে পারে না, বলুন বাবা বলুন।
0: বিশ্বাস করুন বাবা, এই চিঠি আমি লিখিনি, না এটা আমার লেখা নয়, এটা বর্দারি লেখা। 2 মাস আগে আমি পেয়ে পড়ে লুকিয়ে রেখেছিলাম এটাকে।
1: না না, উনি কখনোই কখনোই সন্ন্যাসী হয়ে যেতে পারে না। এসই জাল, হ্যাঁ এসই জাল।
3: বৌমা বৌমা, এই চিঠি
2: কার কাকাবাবু?
3: চিঠি বীরেশ্বরীর লেখা।
1: না
3: বৌমা, তুমি তুমি এমন পাথর হয়ে বসে রইলে কেন? কাঁদো বৌমা কাঁদো, দেখছো না আমি কেমন কাঁদছি? আর এমন দারুণ দুঃসংবাদ শুনেছ, তুমি পাথরের মতো বসে থাকছো কেন বৌমা? কি হবে বাবা, সফল?
2: কাকাবাবু কাকাবাবু, আপনি উতলা হবেন না, চুপ করুন, সব ঠিক হয়ে যাবে। রিনি রিনি আছে? রিনি
4: না, ও তো স্কুলে গেছে।
5: ও স্কুল থেকে চলে এসেছে, ওদের ছুটি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে। ওই তো,
4: এ কি কি ব্যাপার?
5: কর্তাবাবু কাঁদছেন, বৌদিমণি কেমন হয়ে আছেন, কি কি কি হয়েছে, কি হয়েছে?
2: কিচ্ছু হয়নি শশীদা, স্বপ্না দেবীকে এখন কাঁদাতে হবে, যেমন করে হোক কাঁদাতে হবে। রিনি রিনি শোনো মা, শোনো, তুমি তোমার মাকে জড়িয়ে ধরে মা মা বলে জোর করে তুমি ডাকো।
6: না
2: না,
6: আমি পারবো না।
2: পারতে হবে,
6: মা আমাকে মারবে।
2: না না, মারবে না মারবে না,
5: ধরো ধরো,
2: বরং বরং তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসবে।
5: হ্যাঁ ধরো ধরো ধরো দিদিমণি, ধরো মাকে জড়িয়ে ধরো।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিনি রিনি যা যা কাছে যা। হ্যাঁ হ্যাঁ, এইবার জড়িয়ে ধর, ডাক ডাক
6: মা।
2: হুম হুম, ডাকো
6: মা,
2: আরো জোরে ডাকো
6: মা,
2: জোরে জোরে
6: মা গো।
1: কে কে?
6: আমি তোমার নি
1: নি

0: ডুবুরি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা কিরণ মৈত্র, এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সফল বিপ্লব কেতন চক্রবর্তী, রিনি শর্মিষ্ঠা দেব, প্রাণেশ সন্দীপ মজুমদার, জ্ঞানেশ সোমনাথ চট্টোপাধ্যায়, শশী নিমু ভৌমিক, স্বপ্না রুনু বড়াল ও দয়াময় চরিত্রে রূপদান করলেন সত্য বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা প্রলয় রুদ্র বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন শুনবেন বাংলা আধুনিক গান, প্রথম শিল্পী পরমা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের 100% রপ্তানি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। একতানগর কেভাড়িয়ায় আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার 7ম সংস্করণ প্রকাশকালে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে 1100 বেশি ওষুধের বিরূপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু রয়েছে। তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক ফ্রিজ করা নিয়ে জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে মমতা ব্যানার্জী পন্থী শিবির। কমিশনের এই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে আবেদন জানানো হয়। আবেদন বিবেচনা করা হবে বলে বেঞ্চ জানিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের 5টি আঞ্চলিক দপ্তরের শীর্ষ পদে WBCS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। গত জুন মাসে স্কুল সার্ভিস কমিশনের উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব জোনের অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শকদের। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ওই 5টি জোনের চেয়ারম্যান ইনচার্জ হিসেবে 5 WBCS আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একবার উত্তরবঙ্গ যাচ্ছেন। আগামীকাল সকালে কলকাতা থেকে রওনা হয়ে তাঁর কোচবিহার বিমানবন্দরে নামার কথা। সেখানে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। এরপর তিনি যাবেন আলিপুরদুয়ার। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাইরে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য একটি করে ট্রাইব্যুনাল গড়ে তোলাই কমিশনের লক্ষ্য। আগামী 22শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন SIR সংক্রান্ত 13টি মামলার একযোগে শুনানি হওয়ার কথা। বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত, বয়স হয়েছিল 71 বছর। গত 1 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1971 সালে চিত্ত বসুর পরিচালনায় শেষ পর্ব চলচ্চিত্রে তাঁর অভিনয় জীবনে পথ চলা শুরু হয়। এরপর 1973 সালে দীনেন গুপ্তর মর্জিনা আবদুল্লাহ ছবিতে আলিবাবার পরিচারিকা মর্জিনা চরিত্রে তাঁর স্বচ্ছন্দ অভিনয় দর্শকদের নজর কাড়ে। নির্বিঘ্নে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা। আজ ছিল প্রথম ভাষায় প্রথম পত্রের পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 717,304 জন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মোসিউর রহমান সর্দার জানান, পরীক্ষা বা প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA আগামী 20 অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের 100% রপ্তানি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দুদেশের পণ্য ও পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আবারও উত্তরবঙ্গ যাচ্ছেন। সকালে কলকাতা থেকে রওনা হয়ে কোচবিহার বিমানবন্দরে নেমে মদনমোহন মন্দিরে পুজো দেবেন। রবীন্দ্রভবনের প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এরপর তিনি যাবেন আলিপুরদুয়ারে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো।
2: চেক পয়েন্টে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘড়ির কাঁটা 4:49 হয়ে 49 সেকেন্ড, সঙ্গে আবারও আরজে মধু অ্যান্ড আরজে উষসী। কিন্তু কোথায় ঢুকে পড়েছি বলতো?
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর ঠিক যেরকম একটু আগে আর যে ঊষসী বললেই দিয়েছে যে আজকে আমাদের এই ক্যাফে কলকাতার আড্ডা এক্স্যাক্টলি কারার রয়েছি, তার সাথে আর একটাই কথা আমি বলতে চাই যে আমরা আজ এবারে শুরুটা করেছিলাম যে একটা আমরা টু বি কন্টিনিউড, তো এইবারে এই কন্টিনিউয়েশন করতে করতে আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি, তাই না? অলরেডি মানে আজকে শুরুতেই শেষ বলতে পারো এরকম
3: না, মানে ব্যাপারটা হচ্ছে এই মাসের জন্য,
2: হ্যাঁ
3: আপাতত এই মাসের জন্য আমাদের এই মধু এবং সুশীর এই মধুময় জার্নি,
2: হ্যাঁ মানে এটার একটা না শর্ট নেম আছে, ঠিক আছে, হ্যাশট্যাগ মধু উষী মধু,
3: ঠিক আছে, উষি মধু ইটস ভেরি ফাইন, মধু উষিও ইজ ভেরি ফাইন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর শুরুতেই শেষের কথা বললো যদিও, কিন্তু 6:30 আগে এই প্রোগ্রাম কিছুতেই শেষ হচ্ছে না, শুধু ঘড়ির কাঁটা এখন জাস্ট 4:10, আর উষসী আর মধুর এই ভীষণ একটা মিষ্টি মিষ্টি মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে কাফে কলকাতা। আর জানি না তোমার পুজো শপিং শুরু হয়ে গেছে নাকি শেষ হয়ে গেছে, মধু তোমার পুজো শপিং কি গপ্প?
2: কিছু কিছু কথা থাকে যেগুলো জিজ্ঞাসা করতে নেই, যেটা জিজ্ঞাসা করে মনে ব্যথা দিতে নেই, কারণ বুঝতেই পারছো যে আগে আমরা যে সময়টা বিলং করতাম সেগুলো একটা মানে অত্যন্ত উত্তেজনা ছিল, এখনো উত্তেজনা রয়েছে কিন্তু সময় তো সাথ দেয় না।
3: তাও ভালো, সময় থাকলেও কারোর কারোর পকেটে অনেক কিছু থাকে না, তাই জন্য পুজো শপিং হয় না, ঠিক আছে, কিন্তু তুমি তোমার পুজো শপিং করো আজকে 9903652992 তে তোমার পুজো শপিং হয়েছে কিনা একদম জানতে চাইবো না, কি জানতে চাইবো সেটা পরে বলবো, আরো আমরা অনেক কিছু বলবো 6:30 পর্যন্ত,
2: একদমই তাই, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: নমস্কার, এই মুহূর্তে সর কলকাতা যান চলাচল সর্বত্র স্বাভাবিক রয়েছে। এখন কোন পলিটিক্যাল মিটিং মিছিল নেই, আশা রাখি বাকি দিনের ট্রাফিকটাও ঠিক থাকবে। নমস্কার।
0: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বলছি রফতা রফতা হলে হলে এই যে দিলকো চুরায়া, তুমি কি কোনো কিছু চুরি টুরি করছো? মানে এই এই যে পুজোর আগে
3: যে সব বলছো।
2: আরে না, মানে আমার আমার পয়েন্টটাতে যেটা দাও, আমাকে বলতে দিতে হবে। বিষয়টা হচ্ছে এই যে পুজোর আগে আমরা অনেক কিছু কিন্তু চাই। মানে এই যে তুমি যেমন বললে যে সময় পাই না, তেমন তুমি কি একটু সময় চুরি করে নিয়ে চাইছো?
3: একদমই তাই। সময় চুরি করে নিয়ে আমি একটু যেটা চাইছি সেটা হচ্ছে যে একটু কি বলবো, ফ্যাশন সেন্স। এবং সব থেকে বড় কথা, আমি সময় চুরি করে বা না করে সময় বার করে আমি গতকাল গিয়েছিলাম, বুঝলে তো।
2: ও মাই গড, ও নাকি সময় পায় না, ও নাকি শপিং এ যায় না।
3: হ্যাঁ, আমি গতকাল শপিং এ গিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করবে না, আমার মতন কনফিউজড। এবং আমাকে দেখলে না বোঝা যাচ্ছিল যে এ নিশ্চয়ই এসেছে কি কিনবে, কিছু বুঝতে পারছে না।
2: এটা যদি মানে দোকানে যারা ছিলেন তারা যদি আমাকে জিজ্ঞাসা করতেন, আমি বলতাম ও কিছুই বুঝতে পারে না, নাথিং নিউ, তুমি আমার দিকে ওইভাবে তাকাবে না। কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে এই যে পুজো টুজো আসছে, এই যে আমরা পুজো এলে শপিং করতে যাই, মোটামুটি একটা প্ল্যানিং থাকে আমাদের। আমাদের যত বেশি না প্ল্যানিং থাকে তার থেকেও প্ল্যানিং অনেক বেশি আমাদের মোবাইলে, আমাদের টিভিতে চোখের সামনে চলে আসে।
3: একদমই তাই। আমি এইটার জন্যই কিন্তু বলছিলাম যে আমি ভীষণ কনফিউজড, কারণ আমি এত কিছু জিনিসপত্র নিজের ফোনে জমিয়ে রেখে গেছি এবং আমি মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নিজেকে বসে আমি দেখে নিয়েছি যে ওই ড্রেসটাকে এইরকম ভাবে পরলে ঠিক কিরকম দেখতে লাগে।
2: আমি আজকে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ করবো, আমি তোমাকে যেভাবে ইমাজিন করি ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তোমাকে বানিয়ে তোমায় কেমন দেখতে লাগে।
3: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই কোনো মানুষের পিছনে একটি লেজ বসায় না।
2: না, যেটা থাকে লুপ্ত এবং সুপ্ত সেটা বসানোর কোনো দরকার পড়ে না। কিন্তু আমরা 99.9 আজকে যে টপিকটা দেব, এই টপিকটা আমি ভাবার পরে ডিসাইড করার পরে মধুকে পাঠিয়েছিলাম এবং মধু তারপরে আমাকে একটু প্রশ্ন করেছিল। প্রশ্নটা বলো বলো।
3: মানে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মানে কেন
2: ও আমায় বলছিল যে তুমি কি এখান থেকে বেরোতে পারছো না।
3: এক্স্যাক্টলি, মানে সব মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে আমাদের আজকে সেপ্টেম্বর মাস, মানে এই সেপ্টেম্বর মাসে আর যে উষুষেন আর যে মধু এই যে টু বি কন্টিনিউড

0: একটা উষি মধু বা মধু উষি চলছে, সেখানে অলমোস্ট প্রত্যেকটা জিনিসেই পশু পাখি, কখনো পশু পাখির ডাক বলছি, কখনো পশু পাখিকে নিজের ভাষায় কথা বলাচ্ছি, মানে কখনো তাদের আমি পড়াচ্ছি, মানে হয়েছেটা কি?
1: আমার এখানে একটা খুব ভালো যুক্তি আছে।
0: আচ্ছা,
1: যুক্তিটা হচ্ছে এই, দেখো রিসেন্টলি এই যে গণেশ পুজো গেল, এই যে বিশ্বকর্মা ঠাকুরের পুজো গেল, সামনে দুর্গা পুজো আছে। আচ্ছা, শুধু কি মণ্ডপে তারাই আসেন? গণেশের যে ইঁদুরটা এলো, কেউ কি বললো ইঁদুর পুজো? কেউ এই যে দেবী দুর্গার সঙ্গে তার বাহন সিংহ আসবে, কেউ কি বলবে সিংহ পুজো? বলবে না তো? অতএব অতএব
0: বাঙালির বারো মাসে তেরো পার্বণ ছিল,
1: বিষয়টা হচ্ছে আমি তাই জন্য ওদেরকে, মানে আমি একটা ওদেরকে জায়গা দিতে চাইছি। দ্যাটস ওয়াই এই যে শপিং, এবং আমাদের এখন যেটা হয়, আগে ছিল চোখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এখন মোটামুটি চোখ মুখ কান সর্বাঙ্গ ঢেকে যায় বিজ্ঞাপনে। সেই বিজ্ঞাপনের মডেল হিসেবে তুমি, মানে তুমি 9992 সেইখানে যে রয়েছো, তুমি যদি কোনো একটা বিজ্ঞাপনে পশু পাখি এইরকম যে কাউকে তুমি চুজ করতে পারো, যে কাউকে চুজ করতে চাও, তাহলে কাকে করবে? মানে ধরো একটা শাড়ির বিজ্ঞাপনে তুমি বিড়ালকে বসালে, কেন বসালে সেটা তুমি লিখে পাঠাবে, বা ধরো একটা কানের দুলের বিজ্ঞাপনে তুমি একটা ময়ূরকে বসালে,
0: কানের দুলের বিজ্ঞাপনে একটা হাতিকে রাখলে বড় কান তো আসলে মানে শো অফটা খুব ভালো হবে
1: না, বড় কানের ছোট দুল ইয়ে হয়ে যাবে, তার থেকে ওখানে বরং একটা বালা স্টাইল দুল লাগবে।
0: আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা কিন্তু আজকে উষসের আর যে মধুর ভাবনা চিন্তা, কিন্তু তোমার ভাবনা চিন্তা তুমি নির্বিঘ্নে আমাদের চটপট করে জানাও। তুমি বিড়ালকে শাড়ি পরাবে নাকি কুকুরকে মুখে মাস্ক পরাবে, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে যে এইবারে তুমি পশু পাখিদের কি ফ্যাশন করবে।
1: ইভেন তুমি বিরিয়ানির বিজ্ঞাপনও, তুমি বিরিয়ানির বিজ্ঞাপনও তুমি কাউকে দিয়ে একটা করাতে পারো, মানে শুধু জামা কাপড়, মানে পুজো মানে তো শুধু শপিং সেই রকম না, খাওয়া দাওয়াও করতে পারো, তবে জামা কাপড়টি ফার্স্ট প্রায়োরিটি।
0: একদমই তাই, তবে আপাতত তোমার জন্য মানে এই যে একটা অজানা গল্প উষসী ফেঁদেছে, তো সেইটার জন্যই আর কি
1: আমি
0: আপাতত অজানা গল্পের আমরা চলে যাচ্ছি 9 0 3 6 5 999, মানে আমি তো অনেক কিছুই বলছি, 999 তোমার জন্য খোলা রয়েছে, আপাতত অজানা কোনো গল্প তোমার জন্য রেখে আমি যেটা করবো সেটা হচ্ছে উষসীকে একটু চিড়িয়াখানাটা ঘুরিয়ে আনি।

FM Rainbow Day, Rainbow New Tune. Rainbow New Tune.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর ই আড্ডায় রয়েছে আর যে উষুষি, আর যে মধু। আর আমরা আজকে কথা বলছিলাম 9903659992 তে, যে তুমি যদি তোমার কোনো পোষ্য, মানে তোমার পোষ্য নাও হতে পারে, যে কেউ হতে পারে আর কি পশুপাখিদের মধ্যে, তাকে টেনে এনে বললেই শোনো না একটা বিজ্ঞাপন করবে, মানে সামনেই তো পুজো, আমার নতুন ফ্যাশন ব্র্যান্ড হয়েছে, তো তুমি সেই রকম একটা যদি কোনো সুন্দর একটা গাউন পরলে বা সুন্দর কোনো কোট সেট পরলে বা সুন্দর শাড়ি পরলে, এখন কারদানা শাড়ি কিন্তু এই বছর পুজোতে সাংঘাতিক ভাবে,
2: কারদানা,
1: ইয়েস,
2: কি কারদানা,
1: কারদানা,
2: ইকর দানা, মিকর দানা, নানে উপর দানা,
1: পুজো এবার কারদানা। আচ্ছা যাই হোক, তো সেই রকমই কিন্তু একটা মেসেজ এই মুহূর্তে চলে এসেছে, মানে সেরকম প্রচুর মেসেজ চলে এসেছে, তো দেখা যাক কে কাকে, মানে কোন পশুকে, কোন মানে শেয়াল, বাঘ, ভাল্লুক, কাকে টেনে শাড়ি পরাচ্ছে, জামা পরাচ্ছে।
2: বোঝা যাচ্ছে মধুর খুব বুদ্ধির দরকার, তাই জন্য শিয়াল দাদাকে টাকা ঢাকি করছে। কিন্তু তার আগে এই যে কেনাকাটা বিজ্ঞাপন এসবের আগে, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখছেন, শুভ বিকেল দিদিভাইরা, কেমন আছো, বিন্দাস আছি। আর কেমন কাটালে, কি কেমন কাটালাম, এই এই যে সমস্ত বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, এই সমস্ত কেমন কাটালাম, অসাধারণ কাটালাম, ইভেন আমাকে কিন্তু গণেশ পুজোর লাড্ডু খাইয়েছে মধু। আর এই যে শর্মিষ্ঠা মুখার্জি লিখেছেন যে বেশ আকাশটা ভালো আছে, তবে আবার কালকে থেকে শুনছি মুখ ভার হবে বলে। এই না, কালকে থেকে আমাদের অনুষ্ঠান নেই, হ্যাঁ
1: এক্স্যাক্টলি, আমরা কিন্তু একদম একদম একদম, মানে এই দায়িত্ব আমরা আর নিচ্ছি না, কিন্তু যে দায়িত্ব বিজ্ঞাপনের নিয়েছে পরের মেসেজ,
2: সেই দায়িত্ব পালন করেছে আপাতত ঢাকুরিয়া থেকে সৌভিক। সে লিখেছে যে পূজোতে একটা বাইক খুব দরকার, এই বিজ্ঞাপনে চিতাবাঘের বিজ্ঞাপন দেব, কারণ বাইক চিতাবাঘের মতো দৌড়াবে পাই পাই করে, এবং সঙ্গে শাড়ি বিজ্ঞাপনে রাখবো মিনি বিড়ালকে, তাকে একটু সুন্দর শাড়ি পরিয়ে দেব। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ মিয়াও মিয়াও করতে করতে শাড়ি পরবে, মিষ্টি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 অর্থাৎ 28শে অক্টোবর তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 CR এভিনিউ, কলকাতা 712-তে বেলা 12:30টায় গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয়ও উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30শে সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যেই পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, CR রেভিনিউ, কলকাতা 12, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in। এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিগুলোতে অভিযোগকারীকে উপরিউক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্যই ADPS এর সাথে টেলিফোন নম্বর 03-2212-0250 অথবা 03-2212-0612 অথবা 03-3-2212-0500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেলে ডাক আদালত, পেনশন আদালত এই শব্দটা কিন্তু উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি নীতিগত বিষয়গুলি উপরিউক্ত ডাক আদালত ও পেনশন আদালতে কিন্তু নেওয়া হবে না।
0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে।

0: একদম এই গানে গানে তোমাদের সঙ্গে কিন্তু আড্ডা চলতেই থাকবে, কারণ আর যে উশুশিয়ার আর যে মধু যখন রয়েছে এবং 9903653592 তুমি রয়েছো, এবং তুমি কোনো একটা পশু পাখিকে ধরে কিছু একটা কিন্তু বিজ্ঞাপন তুমি দিচ্ছই, মানে ধরে ইন দ্য সেন্স ফ্যাশনে।
1: এক্স্যাক্টলি, ফ্যাশনের এই বিজ্ঞাপন কিন্তু তোমার সাথেই, মানে 9903653592 তোমার এই বিজ্ঞাপনের মেসেজ আশা কিন্তু চলতেই থাকবে। তবে উশুশ্রী আর মধু যাবে এটা মুচকে সংবাদ বিরতিতে, তারপরে আমরা আবারও ফিরবো 5:02। আর আমরা যখন যাবো তখন তোমায় একদমই একা রেখে যাবো না, তোমার জন্য গান থাকবে, তারপরে এটা মুচকে সংবাদ বিরতি, তারপরে আমরা আবারও ফিরবো ঠিক 5:02। আর 6:30 পর্যন্ত সঙ্গে আছি, আর 9903653592 তোমার মেসেজ চলতে থাক।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানীর সঙ্গে মুম্বাইতে বৈঠকে বসছেন। তিনি ইতিমধ্যেই মুম্বাই পৌঁছেছেন, রাতেই তার ফেরার কথা। রাজ্যে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে। আগামীকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR সংক্রান্ত 13টি মামলার একযোগে শুনানি হওয়ার কথা। খাম প্রতীক হাতছাড়া হওয়ায় ISA বিধায়ক নৌশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 2021 সাল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খাম প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে অন্তর্বর্তী নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন খাম প্রতীক বরাদ্দ করেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী 19 বছরের পুরনো মামলায় ধৃত মিলন প্রধান রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে আগামীকাল শুনানির সম্ভাবনা। নদিয়ার কৃষ্ণনগরে সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছড়ার ঘটনায় পুলিশকে নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সাংসদের অভিযোগ, নিজের লোকসভা এলাকায় যাওয়ার সময় আদালত পর্যাপ্ত নিরাপত্তা দিতে বললেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। নির্বিঘ্নে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা। আজ ছিল প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা। আজ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,17,304 জন। বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখার্জি প্রয়াত, বয়স হয়েছিল 71 বছর। গত 1 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বয়ংসিদ্ধা মৌচাকের মতন সিনেমা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই মুহূর্তে পেয়ার কা নেশা কিনা জানি না, বাট ফ্যাশনের নেশা ডেফিনেটলি আমাদের সবার মাথার মধ্যে রয়েছে।
2: হ্যাঁ, তাই জন্য গানের ফাঁকে ফাঁকে ও মধু কালকে ঠিক কি কি মার্কেটিং করার প্ল্যানিং করছিল গিয়ে দেন কনফিউজ হয়ে গেল, সেই কথাগুলোই আমরা বলছিলাম। আর 9903653992 তোমার থেকে জানতে চেয়েছি যে যদি এরকম

0: কোনো ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপন তুমি কোনো পশু বা পাখিকে দিয়ে করাও, তাহলে তুমি কাকে দিয়ে করাবে? সো অর্জুন সিং মেসেজ পাঠিয়েছেন, উনি লিখেছেন যে অবশ্যই আমি স্ট্রিট ডগ এদেরকে বিজ্ঞাপনে রাখতে চাই এবং সেই বিজ্ঞাপন হবে বস্ত্র শিল্পে। এবং আমরা স্ট্রিট ডগদের প্রতি বা রাস্তায় যে সমস্ত প্রাণীরা থাকে তাদের প্রতি যাতে একটু যত্নশীল হই, সেই কারণেই অ্যাকচুয়ালি অর্জুন সিং এই প্ল্যানিংটি করেছেন। এবং উনি এও জানিয়েছেন মেসেজে যে উনি স্ট্রিট ডগ এনাদেরকে মানে এদেরকে নিয়েই কাজ করছে।
1: বাহ, এটা দারুণ ব্যাপার। এবং আচ্ছা উষা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কাকে এরকম কি বানাতে চাইবে, মানে কাকে নিয়ে তুমি তোমার ফ্যাশন ব্র্যান্ড ধরো যদি তুমি খোলো, তো সেখানে কাকে তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবে, মানে কাকে একদম একটা বড় হোডিং এ একটা পশু বা পাখি যাকেই বলো না কেন, কোন ফ্যাশন ব্র্যান্ড কি পরাবে? সেটা গয়না হতে পারে, সেটা শাড়ি জামা কাপড়,
0: ইঁদুর।
1: ওফ, আচ্ছা তুমি ইঁদুরকে, তুমি কি মানে ছোট্ট ছোট্ট ওই যেটা ইয়ার টপ আর কি যাকে বলে সেরকম কিছু ব্র্যান্ড?
0: না, ইঁদুরকে দিয়ে আমি জিন্সের বিজ্ঞাপন করাবো, কারণ বিজ্ঞাপনটা ভীষণ ফানি হবে, লোকজন বলবে ই মা ইঁদুরের সেইভাবে পা নেই কিন্তু ইঁদুর জিন্স পরেছে, আর ওই যে নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি, আমার জিন্সের প্যান্টটা।
1: আমি কিন্তু একটা অন্য জিনিস ভাবলাম, এটা একটা দারুণ আইডিয়া, সেটা হচ্ছে যে মানে দেখো আমি এটা বলছি আজকে, এরপরে যদি এই আইডিয়াটা নিয়ে মার্কেটিং হয় তাহলে কিন্তু আমি কপিরাইটের কেস করব।
0: আচ্ছা আগে আইডিয়াটা শুনি,
1: সেটা হচ্ছে ধরো এই যে তুমি ইঁদুরের মানে ইঁদুরকে দিয়ে ফ্যাশন ব্র্যান্ড করবে বললে, আমার আমি যদি এটা করতাম তাহলে আমি কিন্তু এরকম করতাম, মানে আমার জিন্সের কোয়ালিটিটা আমি আর কি মূল ফোকাস করতাম, এবং ইঁদুর কাটছে জিন্সটা কিন্তু জিন্সটা কাটছে না, ঠিক আছে? তাহলে কত শক্ত একটা দারুণ কোয়ালিটির, দারুণ কোয়ালিটির একটা জিন্স।
0: না তুমি ট্রেন্ডিং এ নেই, তুমি জানো না আজকাল গোটা জিন্স লোকে পরে না, ছেঁড়া জিন্স পরে।
1: সেটাতেও আছে, যেখানে ধরো ওই যে তুমি ছেঁড়া জিন্সের কথা বললে সেই সমস্ত জায়গাতেই ধরো ইঁদুরকে দিয়ে আমি টেলরের কাজটা করাচ্ছি, মানে ফ্যাশনের কাজ
0: হবে না, ও আমারটা চুরি করে কিরকম একটা এক্সট্রা করে নিল, হবে না, আমি এরকম করলে খেলবো না, কিন্তু কিন্তু না আমাদের সাথে খেলে ইয়ে না খেলেননি মানে মেসেজ পাঠিয়েছেন 9906599 তে সুপ্রিয় পাঁজা আমতা থেকে, শুভ বিকালের শুভেচ্ছা, আকাশটা কেমন যেন অন্যরকম ভালো লাগা তৈরি করেছে, নদীর পারে কাশের ভেলা, আহা আহা, আমি সিংহকে পাঞ্জাবির বিজ্ঞাপন দেব আর তার সাথে শেরওয়ানির বিজ্ঞাপনে দেব, পেঁচাকে কাপড়ের বিজ্ঞাপনে দেব, ওই কাপড় যে পরবে তাকে লক্ষ্মী লাগবে, বাহ, আর বাদরকে সোনার গয়না পরিয়ে বিজ্ঞাপনে দেব, কথায় আছে বাদরের গলায় মুক্তোর মালা, হরেক রকম মুক্তোমালা দিয়ে সাজাবো। বাহ, আমার বেশ এটা ভালো লেগেছে, এই যে এত বিজ্ঞাপন, এত কিছু, এত সুন্দর জিনিস হবে এই বিজ্ঞাপনের মধ্যে, তুমি তোমার মনের মতন জামা পাবে কি না আমি জানি না, কিন্তু মনের চাবি হয়তো তুমি পেলেও পেতে পারো।

0: FM Rainbow Te Rainbow Flashback Song.
1: হ্যাঁ, এই যে ফ্ল্যাশব্যাকটা বাজালাম সেটা কিন্তু একটা বিশেষ কারণে বাজাচ্ছি।
2: এক্স্যাক্টলি,
1: কারণটা কি সেটা গানের উপরে এসে বলবো। আপাতত এই জাদুতে তুমি আমি মধু একেবারে মধুময় হয়ে যাই।

0: Bumper Birthday. Bumper Birthday. Bumper
1: Birthday. Happy Birthday to you. Happy, happy, happy, happy, happy. বার্থডে মানে এই যে আমরা এত হ্যাপি হয়ে গেছি না বার্থডের কথা মানে ভাবলেই, তো সেটা কেন?
2: এক্স্যাক্টলি, সেইটা এই কারণে যে এই যে এক্ষুনি যে সিনেমার গানটা আমরা চালালাম জিসম, সেই সিনেমায় অভিনয় করেছিলেন এমন একজন মানুষের জন্মদিন, তবে তার আইডেন্টিটি বলতে কিন্তু জিসমের মতন সিনেমা বোঝায় না।
1: এক্স্যাক্টলি তাই, তাকে আমরা সবসময় মর দেঙ্গে অভিনয় করেঙ্গে এরকম একটা সবসময়
2: তাই, মানে নাইনটিজ ভিলেন বলতে আমরা গুলশান গ্রোভার ছাড়া কিচ্ছু বুঝতাম না। ওই রকম একটা ভয়ানক মুখ এবং হিরোর সাথে লাথালাঠি, নায়িকাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এই মেরে দিচ্ছে, এই কেটে দিচ্ছে, কিন্তু মানে একদম পারফেক্ট ভিলেন বলতে যা বোঝা যায় গুলশান গ্রোভার। তাই জিসম সিনেমায় তিনি একটা বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন, তাই জন্য জিসম সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গান বাজানো। তবে তবে এখানেই আমাদের বার্থডে সেলিব্রেশন
1: একদমই না, এই যে একটা মানে খলনায়ক একটা ব্যবসা, তারপরে মানে একটা নায়িকা থাকবে সুন্দর মিষ্টি রিমি সেনকে নিশ্চয়ই আমাদের সবার মনে রয়েছে, কারণ সেই সময় বাঙালি বলিউডে সিনেমা করছেন, বলিউডে কাজ করছেন, এইটা একটা না অন্যতম অ্যাট্রাকশনের আমাদের মধ্যে ব্যাপার একটা ছিল ডেফিনেটলি, থেকে শুরু করে। তো রিমি সেনের এই কাজ মানে ব্যাপারটা আমার ভীষণ ভীষণই আর কি তাকে ভালো লাগতো,
2: এবং রিমি সেনের বেশ কিছু সিনেমায় উনি অভিনয় করেছেন।
1: আমার হাঙ্গামা সিনেমাটা ভীষণ পছন্দ ছিল,
2: আমার স্পেশালি ভালো লেগেছিল একটা ছোট্ট ক্যারেক্টার, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন হেমা মালিনীর সঙ্গে বাগবানে উনি
1: এক্স্যাক্টলি
2: ছোট্ট ক্যারেক্টারটা ছিল, কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট ক্যারেক্টার এবং উনি খুব ভালো অভিনয় করেছিলেন
1: একদম।
2: কিন্তু রিমি সেন বলে আরেকটা সিনেমার কথাও আমাদের মাথায় আসে, জি আমরা নয় আপাতত গানে হবে, আর জন্মদিন সেলিব্রেশনে একটা সুন্দর গান হবে না তা কি হতে পারে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: অফকোর্স দিলবলে সিকদম মানুষ, মানে ব্যাপারটা হচ্ছে যে 100% লাভ তোমার জন্য ডেফিনেটলি আছে, আর তোমারও আমাদের প্রতি সেই লাভ আছে বলেই 9903659992 তে তোমার মেসেজ চলে এসেছে।
3: সুভাষ চক্রবর্তী উত্তরবাহী থেকে লিখছেন, মধু অ্যান্ড ঋষিশিক, গুড ইভিনিং। গুড ইভিনিং। কার্তিকের বাহন ময়ূরকে দিয়ে পেখম তুলে নাচের একটা সুন্দর বিজ্ঞাপন আমি দিতে চাই, মানে একটা কি ডান্স স্কুলের বিজ্ঞাপন, এটা একটু জানলে ভালো হতো। শুভ বিকেল দিদিভাইরা, সুন্দরী পেঁচাকে মডেল করতে চাই, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াই, হাওড়া থেকে। হ্যাঁ, মানে কিসের মডেল করতে চান সেটা তো বললেন না। প্রিয় মধু দিদি ও উষসী দিদি, শরতের মেঘলা বৈকালিক শুভেচ্ছা জানালাম। দুপুরে প্রচণ্ড রোদের পর এখন মেঘে ঢাকা পড়েছে শরতের নীল আকাশ। ক্যাফে কলকাতা শুনে মনের মেঘ কেটে যাচ্ছে। তবে বিষয়টি অভিনব, আমি শাড়ির শোরুমে বিজ্ঞাপনে রাখতে চাই কাকাতুয়াকে, কারণ এই পুজোর সময় বহু শাড়ির দোকানে নতুন করে সেলসম্যান রাখা হয় কাস্টমারকে ডাকার জন্য। তারা দোকানের গেটে দাঁড়িয়ে খরিদ্দার ডাকে, সেই সেলসম্যানের কাজটা কাকাতুয়া সম্পন্ন করতে পারবে।
2: বাহ, মানে ধরো একটা শাড়ির এরকম ডানা হয়ে একটা আঁচল উড়িয়ে,
3: কারণ কাকাতুয়া খুব ভালো কথা বলতে পারে, কাকাতুয়াকে শিখিয়ে নিতে পারলে দোকানের আকর্ষণ বাড়বে এবং কম খরচে বিজ্ঞাপনের কাজটা হয়ে যাবে। মাধাই দাস বহুর ঘোষপাড়া থেকে। আমি আর একটা বিজ্ঞাপন করে দিই, এক্ষুনি না কিছুক্ষণ পরে আমরা যখন জানাবো যে আমরা ইয়েতে যাব, মানে ইনস্টা হ্যান্ডেলে, তখন বুঝতে পারছি মশার মতন আওয়াজ আমরা শুনেছিলাম আজকে, একবার কাকাতুয়া বা আরো অন্য,
2: সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য, সেটা ডেফিনেটলি তোমাদের বোঝার জন্য, দেখার জন্য চোখ রাখতে হবে 107 FM Rainbow ইনস্টা পেজে। তবে আপাতত আমরা একটু একটা ব্রেকে যাচ্ছি, তারপরে আবারও গানের ওপারে ফিরে আসছি। সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM Rainbow, ক্যাফে কলকাতা।
4: এশিয়ান গেমস 2026 আইচি নাগোয়া।
5: Hello and a very warm welcome to all the listeners of Akashvani. I am Sakshi Mandwalo, mere saath hai Abhinav Punshi, and we are bringing you the live updates of the ongoing Asian Games 2026. Ghadi mein is waqt bach rahe hain dosto 5:30, aur abhi ki sabse tarotaza khabar ye hai ki kabaddi

0: ইয়াস, জোনাকি এখনো জ্বলতে বাকি, যেমন আমাদেরও এই প্রোগ্রাম চলতে বাকি। 6:30 পর্যন্ত তোমাদের সঙ্গে উষসী আর মধু আছে। আর 9903652992 তে তুমি কি নিয়ে যেন মেসেজ করছো?
1: তুমি মেসেজ করছো যে আজকে এই যে কোনো তোমার পশু পাখিকে তুমি যদি তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চাও, তুমি যদি তাকে কোনো শাড়ি জামা কাপড় গয়নাগাটি সমস্ত কিছু পরাতে চাও, তাহলে কোয়াকি কাকি কাকি তুমি বেছে নেবে উষসী ছাড়া?
0: ঠিক আছে, এই উত্তরটা আমি পরে দেবো, কিন্তু আপাতত যেটা দেবো সেটা হচ্ছে আজকে বেবোর
1: জন্মদিন।
0: এটা মধু নয়, মধু নয়, ওটা করিনা কাপুর।
1: আমার গানে সব বুঝতেই পেরেছে যে এক্স্যাক্টলি কোন বেবোর কথা আজকে বলা হচ্ছে।
0: কিন্তু এই যে বেবোর জন্মদিন, করিনা কাপুরের জন্মদিন, সেটা কি আমরা এমনি এমনি ভাবে
1: ডেফিনেটলি নয়, তাই কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি জাস্ট হ্যাট্রিকে। বেবো স্পেশাল মানে করিনা কাপুর স্পেশাল আজকে হ্যাট্রিক রাখলাম। আর

0: যেতে কিন্তু 107 FM রেইনবোর ইনস্টা পেজ ফলো করো আমাদের।
1: আর আমরা এই যে বেবোর জন্মদিন পালন করব, এই জন্মদিন পালন করতে করতে কিন্তু আমরা একটা পুচকে সংবাদ বিরতিতে ঢুকে যাব, তারপরে আবারও চলে আসবো তোমার কাছে।
2: FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে মুম্বাইতে বৈঠকে বসেছেন। শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গেও তাঁর দেখা করার কর্মসূচি রয়েছে। গুজরাটে তাঁর বনতারা নামে যে বন্যপ্রাণীদের বাসস্থান ও পশু হাসপাতাল রয়েছে, এ রাজ্যে তার একটি শাখা খোলা নিয়ে মুখ্যমন্ত্রী অনন্ত আম্বানির সঙ্গে কথা বলবেন। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। কেন্দ্রীয় সরকার রাজ্যে মৎস্যক্ষেত্রের উন্নয়নে 9 কোটি টাকা অর্থ প্রদান করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদন দিয়েছে। কলকাতায় আজ রাজ্যের মৎস্যক্ষেত্রের উন্নয়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে। আগামীকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত 13টি মামলার একযোগে শুনানি হওয়ার কথা। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে আজ প্রথম দিনে প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,17,304। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে 14 অক্টোবর পর্যন্ত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইয়ের শাসকের ভাই শেখ আহমদ বিন রশিদ আল মক্তুমের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: Yes, চিটিয়া কলাইয়া মানে ব্যাপারটা এই কারণেই চিটিয়া কলাইয়া, কারণ আমরা আজকে এই যে ধরো পশু পাখিদের কথা বলছি, তাদের যে গয়নাগাটি পরাচ্ছে, সেখানে যদি এরকম একটা সুন্দর চিটিয়া কলাইয়া পাই, তুমি তাতে সুন্দর একটা ব্রেসলেট বা সুন্দর কিছু খন খন খন করার মতন খন খন খন চুড়ি টুড়ি পরাবে না?
1: হ্যাঁ, মানে খন খন খনটা কি? হ্যাঁ, খন খন খন
0: করার জায়গায় কি খন খন খন করবে চুড়ি?
1: হ্যাঁ, সেই কে নাকি একটু আগে বলছিল যে উষসী ইনস্টা লাইভে গিয়ে আমার সাথে ঝগড়া করছিল, আমায় কত কি বলছিল, এখন ওই যে খন খন খন করছে। আর 107 FM এর ইনস্টা হ্যান্ডেলে যদি আমাদের লাইভটা না দেখে গিয়ে থাকো, তাহলে 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে চলে যাও এবং আমাদের লাইভে দেখো আমরা কত কত মজার ঘটনা ঘটিয়েছি।
0: ও, অসাধারণ! এবং এরকম মজার ঘটনা কিন্তু 9903652992 চলে এসেছে, কারণ এই মুহূর্তে আমার হাতে রয়েছে প্রকাশ দের মেসেজ। হ্যালো দিদিরা, আমি প্রকাশ দে হৃদয়পুর তেঁতুলতলা থেকে বলছি। আমি যদি বিজ্ঞাপন করি তাহলে কোনো বইয়ের বিজ্ঞাপন করব, আর তাতে আমি গাধাকে নেব, কারণ অনেকেই বলে তোর বুদ্ধি গাধার মতো। তাই আমি গাধা ও শিক্ষিত হয়ে, মানে গাধাও যে শিক্ষিত হয় আর কি, সেটাই দেখাতে চাই, যাতে কেউ কাউকে গাধা বলে না অপমান করতে পারে। তো প্রকাশ দে মেসেজটা লিখেছে হৃদয়পুর তেঁতুলতলা থেকে। আচ্ছা, হৃদয়পুর যদি বলো যে এটা কি ওই মানে বারাসাতের দিকে যে হৃদয়পুর সেটাই কি? সেখানে কিন্তু দারুন দারুন ওই দুধ চমচম না দুধ পুলি এরকম কিছু পাওয়া যায়, ঠিক আছে? সেটা অসাধারণ খেতে।
1: আচ্ছা, বেশ, শুনে পার্সেল করে।

0: কোয়েশ্চেন, হ্যাঁ পাঠিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। আমরা 9906599 আজকে জানতে চাইছি যে তুমি যদি কোনো পশু বা পাখিকে কোনো বিজ্ঞাপনে ব্যবহার করো তাহলে কাকে করবে।
1: একদমই তাই। এর পরের মেসেজটা পেয়েছি, অভিজিৎ লিখেছে সেনহাটি বেহালা থেকে। অভিজিৎ বলছে, মধু অ্যান্ড ঊষসী দিভাইকে গোধূলি প্রহরের শুভেচ্ছা নিবেদন সহ বলি, দুর্গাপুজো উপলক্ষে পার শিল্পকে আরও বেশি প্রসারের ভাবনা চিন্তা করে পর্যটন
0: শিল্পকে, পর্যটন শিল্পকে।
1: আমি এটা না একটু আটকে গিয়েছিলাম, হ্যাঁ, আমি লক্ষ্মী প্রতিমার বাহন প্যাঁচাকে বহুমাত্রিক রঙিন আঙ্গিকে রূপায়ণের মাধ্যমে বিভিন্ন দ্রষ্টব্য স্থানের স্বাতন্ত্র প্রতীক মর্যাদায় তুলে ধরতাম। আচ্ছা, মোটামুটি আপাতত আমার প্যাঁচার কতগুলো দাঁত আছে আমি জানি না, কিন্তু আমার দাঁতগুলো মোটামুটি ভাবে ভেঙে গেছে। আচ্ছা, সুমন নস্কর লিখছে, হাই এফ এম রেইনবো, আমাকে ইরে এখানে হাই এফ এম রেইনবো বলে তুমি একটা দেবের গান শুনতে চেয়েছো, কিন্তু ঘটনাচক্রে বলি যে এটা তো গান শোনানোর অনুষ্ঠান না,
0: আমরা দেবের গান অলরেডি শুনিয়েও দিয়েছি।
1: এক্স্যাক্টলি।
0: তবে 9903659992 তে তুমি মেসেজ করতে থাকো। তবে এই যে প্যাঁচা নিয়ে কথা হচ্ছিল না, প্যাঁচারা কখন বেরোয় বলো তো? রাত্রিবেলা, এবং প্যাঁচাদের সমস্ত পার্টি কিন্তু রাত্রিবেলাই হয়। দেখো তো সেই পার্টির সঙ্গে তোমার পার্টি মেলে কি না।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে। ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আমরা যেরকম প্রোগ্রামের শুরু থেকেই বলে আসছি যে পুজো আসছে, এই যে বছরটা মানে 2026 থেকে 2027 আগস্ট মাস পর্যন্ত আমরা কিন্তু একটা ভীষণ ঐতিহ্যের, একটা গর্বের বর্ষ উদযাপন করছি। কি উদযাপন বলো তো? জানি যে তুমি অলরেডি জানো যে শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, আর এই উপলক্ষে কিন্তু আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। অতএব প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে থাকবে বিশেষ অনুষ্ঠান।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস, ভালোবাসার পালে কিন্তু আমরা এখনও 6:30 পর্যন্ত উঠে আছি, তবে সময় যেহেতু ফুরিয়ে আসছে তাই জন্যে একদম ঝড়ের গতিতে আমাদের 9903659292 আসা মেসেজ পড়ে ফেলতে হবে। প্রিয় দিদিভাইরা, ঠিকই তো, সকলে এই উৎসবে নতুন পোশাক পরবে, আর পশুরাই বা বাদ যায় কেন?
2: সেই তো,
1: আমি তাই ঠিক করেছি আমাদের ভগবতী গাভীটিকে তাঁতের শাড়ি পরিয়ে পুজো দেখাবো। তোমাদের জন্য রইল আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা, উত্তম দালাল খরসরাই মনসতালা থেকে। আচ্ছা, শাওন বারাসাত থেকে লিখেছে, ব্ল্যাক প্যান্থারকে দিয়ে ডায়মন্ড আর প্ল্যাটিনাম জুয়েলারির বিজ্ঞাপন দেব। খুব ভালো কথা, কিন্তু যেহেতু বিষয়টা ব্ল্যাক প্যান্থার, তুমি কোনো ক্যামেরাম্যান খুঁজে পাবে কিনা সেটা একটু দেখে নিও।
2: এক্স্যাক্টলি তাই।
1: আরেকজন লিখেছে, রেজা ব্যাঙ্গালোর থেকে, আমি আমার বিড়ালকে সেই এইটিজের ট্রেন্ডে কাপড় পরাতে চাই। এবারে পুজোয় 5 দিনে 5 রকমের এইটিজের কাপড় পরা।
2: বাহ, এ তো দারুণ ব্যাপার।
1: হ্যাঁ, আরও অনেক দারুণ ব্যাপার রয়েছে 9903659292। প্লিজ তুমি আর নতুন করে মেসেজ পাঠিও না, কারণ জমে থাকা মেসেজগুলোই আমাদেরকে ঝড়ের গতিতে পড়ে ফেলতে হচ্ছে।
2: আচ্ছা, হাই দিদিরা, আমি আমার পেট হিসেবে রাখতে চাই ইগলকে। আচ্ছা, আজকে পেট হিসেবে যদিও বা রাখতে চাইনি কাউকেই, ইগলকে, কারণ ইগল হলো একাই 100, সে সবার থেকে সাহসী। তাহলে তুমি ইগলকে এক্স্যাক্টলি মানে কি ড্রেস পরাতে চাইছো? লেহেঙ্গা?
1: হ্যাঁ, উত্তরটা, প্রশ্নটা কঠিন এবং উত্তরটাও অজানা।
2: আমি যদি পোষ্য বাহনের কথা বলি তাহলে অবশ্যই আমাদের পোষ্য পালতু। আচ্ছা, এটা একটা বিড়াল, ঠিক আছে, ক্যাটের কথা বলবো, দেবদাস মুখার্জি বেহালা থেকে। কিন্তু তুমি পোষ্য তোমার এই পালতুকে কোন মানে আলতু ফালতু নয় ভালো একটা ড্রেস পরাতে চাও?
1: হ্যাঁ, এই ড্রেস পরানো আর কে কাকে কি পরিয়েছে?
2: এরপরে উষসী, তুমি বললে প্যাঁচা রাতের বেলা, এটা ঠিক, প্যাঁচারা কি একটু, আচ্ছা মানে তাই বলছে আর কি, যে মানে প্যাঁচারা রাত্রিবেলায় কি একটু বেরোয়? আচ্ছা আন্টি,
1: আর প্যাঁচারা রাত্রিবেলায় বেরোয় এবং প্যাঁচারা ঘুরে বেড়ায়, প্যাঁচারা গান গায়, এবং প্যাঁচারা যখন গান গাইতে গাইতে গলা ধরে যায় তখন তাদের গলা দিয়ে ওই রকমই গান বেরোয়।
2: বাহ, আমি ভাবলাম যে আরো কিছু একটা বলবে, একদম আমি মুখপানে চেয়েছিলাম যে এক্স্যাক্টলি কি বলতে চাইছে।
1: আচ্ছা, মুখপানে আঁখি তোমার যাক, হোয়াটএভার, বলো তারপরে।
2: আচ্ছা, এরপরে হ্যালো দিদিরা,
1: হ্যালো,
2: শুধু হ্যালো দিদিরাই এসেছে বুঝলে তো এটা থেকে, বিড়ালকে জামদানি পরাবো, পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। বাও,
1: হ্যাঁ, জামদানি আমার ভীষণ ভালো, মানে ভালো লাগে জামদানি এবং ঢাকাই। আমি প্রত্যেক বছর পুজোয় প্রায় 2-3 দিনটে করে জামদানি ঢাকাই কিনতে চাই, এবং আমাকে আমার মা বলে তুই তো ঢাকাইয়ে ঢেকে গেছিস, হোয়াট এভার, তবু আমার ভালো লাগে, আমি বিড়ালকেও পরাবো, মানে তোমার বিড়ালকে।
2: আচ্ছা, আর অ্যান্ডি লিখেছে, হ্যালো ক্যাফে কলকাতা, স্পিট উষসী আর ও মধু, জানো চা দিবস, ইয়েস এক্স্যাক্টলি, চা দিবস আজকে, আর হট ক্যাফের শুভেচ্ছা জানালাম, আবার টপিকে আসলাম, আড্ডা দেব গ্রাউন্ড আর যাতে পিনটে থাকবে পান্ডার পিকচার। আচ্ছা, মানে আচ্ছা আমার এখানে একটা জিনিস মনে হচ্ছে, জানো তো, তুমি যদি মানে প্যান্ডা যারা হয় তাদের, তুমি প্যান্ডাকে যদি ধরো ওই ববি প্রিন্টের একটা শাড়ি পরালে, মানে ব্ল্যাক হোয়াইটটা আর ছোটো ছোটো কালো কালো ওরকম টিপ টিপ দেবা, সেটা প্যান্ডা ধরো ওই শাড়িটা পরে কি সুন্দর যাচ্ছে, মানে তুমি জাস্ট ইমাজিন করো, তোমার ভীষণ ভালো লাগবে। এবং আমারই ইমাজিনেশনটা তুমি যদি কাজে ফলাতে চাও, আমার মনে হয় যে আমরা এখন সবাই ভীষণ টেক স্যাভি, এআইকে দিয়ে এক্স্যাক্টলি তুমি কিন্তু এই ছবিটা ট্রাই করে দেখতে পারো।
1: হ্যাঁ, মানে এইরকম স্বপ্ন এরকম খাব আমরা দেখতেই থাকবো। তবে পুজো যেহেতু আসছে, আবার তোমার সাথে কথা হবে অক্টোবর মাসে, উষসী মধু একসাথে আসে কিনা দেখা যাক। তবে ভালো থাকো, নিজেদেরকেও জামা পরা, জামা কাপড় পরাও, আশেপাশের সবাইকেই পরাও। টাটা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় সরকার রাজ্যে মৎস্যক্ষেত্রের উন্নয়নে 9 কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদন দিয়েছে। কলকাতায় আজ রাজ্যের মৎস্যক্ষেত্রের উন্নয়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকায় এবং উত্তরবঙ্গের ঠান্ডা জলে মাছ চাষ, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আরও বেশি মাত্রায় মৎস্যজীবীদের অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিগত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসে সম্পন্ন হয়েছে। ভারত ও মঙ্গোলিয়ার অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথরাগড়ে ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরের বার্ষিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিচ্ছেন। ভারত ও কানাডার সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা এ সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়ক পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনের সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় মহাসড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিতে আজ কলকাতায় পথে নামেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর কলকাতার 6 নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত লক গেট রোড সহ ওই ওয়ার্ডের অন্তর্গত কয়েকটি রাস্তায় পদযাত্রা করে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দেন মন্ত্রী। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ভারত ও কানাডার সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। ভারত ও মঙ্গোলিয়ার অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। কেন্দ্রীয় সরকার রাজ্যে মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদন দিয়েছে। কলকাতায় আজ রাজ্যের মৎস্যক্ষেত্রের উন্নয়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং একথা জানান। রোড রিনেমিং কমিটি বা রাস্তার নতুন নামকরণ মূল্যায়ন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে কার্তিক মহারাজ পুরো ভবনে তার নির্ধারিত কার্যালয়ে আজ দায়িত্বভার গ্রহণ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার গঠিত রোড রিনেমিং কমিটিতে তিনি ছাড়াও আরও 5 জন সদস্য রয়েছেন। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিতে আজ কলকাতায় পথে নামেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর কলকাতার 6 নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত লক গেট রোড সহ ওয়ার্ডের অন্তর্গত কয়েকটি রাস্তায় তিনি পদযাত্রা করেন। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে হিমাংশু ধিলো রূপ এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পেয়েছেন। একই প্রতিযোগিতায় পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপ পেয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে

0: বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে রাজ্যে যে ১৯টি ট্রাইব্যুনাল কাজ করছে তা বাড়িয়ে অন্তত ৪২ করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে। উল্লেখ্য, আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত ১৩টি মামলার একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদনাথ মুখোপাধ্যায় ভুয়ো চিকিৎসকের সংখ্যা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকে মাধবপুর থানার সামনে বিজেপি ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি আজ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ আধিকারিক সহ ৪ পুলিশ কর্মী আহত হন বলে অভিযোগ। তাদের নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে মুম্বাইতে বৈঠকে বসেন। শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গেও কথা বলেন তিনি। গুজরাটে তারা বন্তারা নামে যে বন্যপ্রাণীদের বাসস্থান ও পশু হাসপাতাল রয়েছে, এরা যে তার একটি শাখা খোলা নিয়ে কথা হচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যে মৎস্য ক্ষেত্রের উন্নয়নে ৯ কোটি টাকা প্রদান করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় ৬টি অমৃত সরোবর তৈরির অনুমোদন দিয়েছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে আজ প্রথম দিনের প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ছাত্রছাত্রীদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আগামীকাল থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ ২০, অনলি অন ১০৭ FM রেইনবো, রেইনবো টপ ২০, রেইনবো টপ ২০।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 কারণ ফেস্টিভ মোমেন্টে যেটা সবচেয়ে বড় কথা যেটা হয় আর কি, গান শোনার প্রবণতা একটু বাড়তে থাকে। কিরকম একটু আকাশ বাতাস দেখলে মনে হয় শরৎ শরৎ আসছে, পুজো পুজো হচ্ছে, চারধারে বাঁশ পড়ছে, মানে কেউ বাঁশ দিচ্ছে না, বাঁশ পড়ছে। এইবার ঘটনা হচ্ছে যে এই অফিস যাতায়াতের পথে শাটলে যাওয়ার সময় কিংবা মেট্রোতে গানটা আমাদের কিন্তু একটা সবসময়ের সঙ্গী। আর সেই গান কোন গানটা কতবার শুনছো, কীভাবে শুনছো, কোন লুপে রাখছো, সেটাকে বেশ করি একটা টপ 20 আমাদের। আর সেই টপ 20 আজকে বিভার উঠছে তোমার সঙ্গে।
1: একদমই তাই। আর এই টপ 20 যেটা হয় 20 থেকে একদম নাম্বার 1 অব দি শেষ থেকে শুরু করি আমরা, এবং তারপর তোমাদেরকে গেস করতে বলি যে আজকে নাম্বার 1 এ কোন গানটা রয়েছে। এছাড়াও আমাদের সেই ম্যাজিক্যাল নাম্বার মানে 9903653992 তে তোমরা কিন্তু জানাতে পারো যে এই সপ্তাহে কোন গানের সঙ্গে তোমরা বেশি বেশি নেচেছো, বেশি বেশি রিলস বানিয়েছো বা প্রিয়জনকে শেয়ার করেছো। তবে এখন যেটা দেখা যাচ্ছে অরিজিৎ ট্রেন্ডে, সেটা হচ্ছে সব জায়গাতেই রিমিক্স এবং রিমেক, তাই তো? আর এই রিমিক্স এবং রিমেকের কথাই যদি হয়, তাহলে নকশ আজিজ আর নেহা কাক্করের গলায় থাকলো একটা গান। ফিরে আসছি টপ 20 নিয়ে শুধুমাত্র এফএম রেইনবোতে।
2: আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top
1: ছিলেন এছাড়াও কিয়ারা আডভানি আরও অনেকেই ছিলেন তারা সুতারিয়া। আনফর্চুনেটলি বক্স অফিসে খুব একটা ইম্প্যাক্টফুল হতে না পারলেও কিয়ারা ইয়াশের যে কেমিস্ট্রি তা কিন্তু সব জায়গাতে বেশ চর্চা চলেছিল। আপাতত বেশি কথা বলবো না, চলে যাব ডাইরেক্টলি সং নাম্বার 20 তে।
0: টপ 20 সং নাম্বার 20

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: song number 20 থেকে এবার আমাদের জার্নি song number 19 এর দিকে। song number 19 এ যে সিনেমা থেকে সাউন্ডট্র্যাকটা রয়েছে সেই সিনেমাটা রিলিজের পর মোটামুটি ভাবে একটা অদ্ভুত রকম শোরগোল পড়ে গিয়েছিল।
2: এক্স্যাক্টলি তাই। আর সেখানে ছিল বিক্রান্ত মাসে, বেদিকা পিন্টো এবং মহিমা মকওয়ানা। বুঝতেই পারছো কিসের নাম বলছি, মুসাফির ক্যাফে। এবং অত্যন্ত একটা অদ্ভুত লাভ স্টোরি যেটা নিয়ে অনেক ক্রিটিসিজমও হয়েছে, এবং একই সঙ্গে স্পেশালি যারা জেনজি রয়েছে বা ধরো আর্লি মিলেনিয়াল রয়েছে তারা ভীষণভাবে এনজয় করেছে। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, মুসাফির ক্যাফে হিট হওয়ার পরে বিক্রান্ত মাসে দ্য হিরো অফ দ্য ফিল্ম, তিনি কিন্তু সত্যিকারেই দেরাদুনে এবং আরও একটি জায়গায় সম্ভবত মুসৌরিতে এরকমই দুটো ক্যাফে খুলতে চাইছেন। তাই আপাতত যেটা হবে সেটা হলো
1: সং নাম্বার 19 এর এই গানটা। তুমি এতবার ধরে শুনেছো, হয়তো একটু কম হতে পারে, বাট স্টিল তোমার লুপে আছে। তাই এই সং নাম্বার 19 এ থাকছে মুসাফির ক্যাফে থেকে তেরে হুয়া সাইবা।
0: টপ 20 সং নাম্বার 19

0: এত সুন্দর একটা গানের পরে সত্যি কথা বলতে আর কিছুই বলার থাকে না। যাই হোক, শুনছো তোমরা টপ 20, আর দুটো গান কিন্তু শুনিয়ে দিয়েছে ইতিমধ্যে বিহু আর অরিজিৎ। আর নাম্বার 18-এ যে ছবিটা নিয়ে কথা বলবো, সেই ছবিটার নাম হচ্ছে বটওয়ারা 1947। এই ছবিটা রিলিজ করেছিল এই বছর স্বাধীনতা দিবসের ঠিক আগে, এবং ছবিটা নিয়ে সকলের মধ্যে বেশ একটা এক্সাইটমেন্ট ছিল। কারণ অবভিয়াসলি বহুদিন বাদে আমরা দেখছিলাম যে সানি দেওয়াল, এবং সানি দেওয়ালের থেকেও বহুদিন বাদে দেখছিলাম প্রীতি জিন্টাকে। এবং এই ছবিতে ধর্মেন্দ্রর একটা কানেকশন ছিল, কারণ সানি দেওয়ালি একটা ইন্টারভিউতে বলছিলেন, শুনছিলাম যে যখন স্ক্রিপ্টটা পড়ানো হয় সেই সময়তে ধর্মেন্দ্র ওয়াজ দেয়ার, এবং তার সামনে বসেই কিন্তু পুরো স্ক্রিপ্টটা পড়া হয়েছিল। কিন্তু ছবিটা যখন রিলিজ করে সেই সময় আনফর্চুনেটলি তিনি ছিলেন না, তাকে আমরা হারিয়েছিলাম 2025।
1: এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই 15th August রিলিজড হওয়া বটওয়ারা 1947 আমাদের মধ্যে কিন্তু একটা দাগ কেটে গেছিলো। এবং যদি বলি যে তার সাউন্ড ট্র্যাকসগুলো নিয়ে, তাহলে সেক্ষেত্রে বলতে গেলে প্রথম দিকে আমরা কিন্তু একদম বেশ শুরুর দিকেই থাকতো, তারপর আস্তে আস্তে দু তিন মাস পরও কিন্তু সেখান থেকে সাউন্ড ট্র্যাক আমাদের এই প্লেলিস্টের মধ্যে টপ 20-তে জায়গা করে নিয়েছে। যদিও সং নম্বর 18-এ রয়েছে, বাট স্টিল এটা কিন্তু আমরা শুনছি, সেটাই সব থেকে বড় কথা।
0: একদমই তাই। আর যেহেতু গানটা কম্পোজ করেছেন এ আর রহমান, এবং এই গানটা যে গানটা এখন শোনাবো ভীষণ একটা ইমোশনাল সং, সেই কারণে আপাতত সং নম্বর 18-এ এই গান। আর তোমরা 9903653992 তে জানাতে থাকো যে পূজোর শপিং টপিং কেমন চলছে।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 18, সং নাম্বার 18।
3: বিসমিল্লাহ, বিসমিল্লাহ। রাম নাম সত্য হে,
4: রাম নাম সত্য হে,
5: রাম নাম সত্য হে,
6: রাম নাম সত্য হে,
7: রাম।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20. তুমি শুনছো রেনবো টপ 20, আর রেনবো টপ 20তে আমরা 18 পর্যন্ত গেছিলাম, মানে এখানে বাটোয়ারা 1947 থেকে এই গানটা ছিল 18 নম্বরে। এবার 17 নম্বরে যখন যাব সেটা আবারও ফ্রম মুসাফির ক্যাফে, আর মুসাফির ক্যাফে বলতেই সেই হিন্দি নভেলের কথা অবশ্যই আমাদের মনে পড়ে, যেটা দিব্যাপ্রকাশ দুবের লেখা ছিল এবং সেখান থেকেই অনেকটা ইন্সপিরেশন পাওয়া মুসাফির ক্যাফের।
1: এবং মুসাফির ক্যাফের যে লোকেশনটা, সেই লোকেশন নিয়ে ভীষণ কথা হচ্ছে, কারণ সবাই বলছে যে এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দরভাবে সাজানো, সেইটা কিভাবে। তো বলা যেতে পারে যে মুসৌরি যারা যারা গিয়েছেন তারা সকলেই জানে যে সেখানকার সিনিক বিউটি বা নৈসর্গিক যে একটা সৌন্দর্য সেটা কিন্তু একদম আনম্যাচ, আর সেটাকেই কিন্তু যারা মেকার্স রয়েছে তারা ভীষণভাবে কাজে লাগিয়েছেন। তাই আপাতত সং নাম্বার 17 রয়েছে মুসাফির ক্যাফে থেকে দরমিয়া।
0: Top 20. Top 20. Song number 17.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow.
1: বেল ফাটাফাটি কিছু গান শুনিয়ে আবারও ফিরে এলাম রেইনবো টপ 20 নিয়ে। রয়েছি বিহু আর রয়েছে অরিজিৎ। যাই হোক, যেটা বলার সেটা হলো যে অলরেডি কিন্তু তিনটে গান তোমাদেরকে শুনিয়ে দিয়েছি, আর এখন যে গানটা নিয়ে কথা বলবো বা যে ছবিটা নিয়ে কথা বলবো সেই ছবিটা নিয়ে আমার অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই সব এক্সপেকটেশনতে রীতিমতো জল ঢেলে দিয়েছে শাহিদ কাপুর।
2: মানে 14 বছর পরে রিলিজ হলো, সব কিছু হলো, কিন্তু ওই যে একটা মানে এত বছর পর আছে একটা সেকেন্ড ভার্জন, সব কিছুর একটা এক্সপেকটেশন, তাতে ওই বিহুর ভাষায় জলই ঢালা গেছে।
1: আমরা কথা বলছি ককটেল 2 নিয়ে, যে ছবিতে বহুদিন পরে আবারও আমরা দেখতে পেয়েছিলাম অনেককে। কৃতি সেনন ছিলেন রশ্মিকা মন্দানা, ছিলেন শাহিদ কাপুর, কিন্তু তারপর যে প্রোডাক্টটা এসেছিল জঘন্য একটা ছবি লেগেছে আমার, আমি একদম ওপেনলি বলে দিলাম। তবে হ্যাঁ, এটা ঠিক যে গানগুলো বেশ ইন্টারেস্টিং ছিল, আর এরকমই একটা গান যেটা তোমরা বারবার করে শুনে এই সপ্তাহে সং নাম্বার 16 রেখেছো, সেই গানটা রইল তোমাদের জন্য। কোন গান বলছি না, কারণ তোমরা নিজেরাই শুনে নাও।
0: Top 20 song number 16

0: ভারাভারি সমস্ত অ্যাক্টর পাড়া গান তোমার জন্য রাখা হচ্ছে। মানে আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে এই বিফোর ফেস্টিভ সিজন তোমার কাছে যেন কোনো মন খারাপের জায়গায় না থাকে এমন কিছু রিদমিক মানে প্লেলিস্ট রয়েছে তোমার জন্য, সেটা ওই টপ 20 ছাড়াও বাদ বাকি সেগুলো সব কিছু একসঙ্গে মিলেমিশেটা হই হই রেডি ব্যাপার হবে। এইবার দেখো বিষয়টা হচ্ছে আরও একবার আমাদের সেই মুসাফির ক্যাফেতেই ফিরে যাওয়া, কারণ এই ওয়েব সিরিজটা দেখবার সময়তে রাদার যখন মানে রিলিজ হয়েছিল তারপর থেকে মোটামুটি লোকে একবারও টানা দেখেছে, আবার অনেক সময় ব্রেক করে আজকে অফিস থেকে ফিরে আবার একটু বাকিটা দেখা, এইরকম ব্যাপার চলেছে। এবার সেই চলতে চলতে গানগুলোও কিন্তু আমাদের সঙ্গে আর অদ্ভুত রকমের স্বপ্নের জগৎ তৈরি করে দিয়েছে। তো আরও একবার আমরা সং নাম্বার 15 যাব এবং সেখানেও মুসাফির ক্যাফে থেকে আরও একটা সাউন্ড ট্র্যাক থাকছে।
1: একদমই তাই, সং নাম্বার 15 তো যাবই, কিন্তু তার আগে যেমনটা বললাম যে 9903653992 তে তোমরা গেস করতে থাকো আজকে সং নাম্বার 1 কি হতে পারে, এবং একই সঙ্গে যেহেতু ফেস্টিভ ভাইবস শুরু হয়ে গিয়েছে তোমাদের কি প্ল্যান, কি কি করছো, কতটা কি কেনাকাটা হলো, সে সব কিন্তু আমাদেরকে জানাতে একদম ভুলো না।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 15, সং নাম্বার 15।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: শুনছো রেইনবো টপ 20 9903655992 হ্যাড আসতে বলি 9903655992 এই নাম্বারটা তোমার জন্য ওয়েট করছে, কারণ আমরা দেখলাম যে শুধু আমরাই তোমাদেরকে গান শুনিয়ে যাবো আর তোমরা বাড়িতে বসে শুধু গানটা মানে মজা করবে গানটা শুনবে সেটা তো হতে পারে না, তোমাদের সঙ্গে ওখানে জমি আড্ডাও দিই। কারণ এই মুহূর্তে যেটা হচ্ছে, গতকাল কোনো একটা কারণে বিহু বেরিয়েছিল এবং গড়িয়াহাট থেকে ওর বাড়ি ফিরতে মোটামুটি একটু চাপ খেয়ে গেছিল মেয়েটা।
2: তুমি তাই, এবং শুধু আমি বলে না, আমার মনে হয় এই মুহূর্তে মোটামুটি গড়িয়াহাট, হাতিবাগান এবং এক্সপ্ল্যানেড চত্বরে যারা যারা রয়েছো তারা কিন্তু ভিড়টা বুঝতে পারছো। বাই দ্য ওয়ে অরিজিৎ, তোমার কি শপিং শুরু হয়েছে?
1: হ্যাঁ, মোটামুটি শুরু হয়েছে, এদিক ওদিক করে টুকটাক টুকটাক করে, বাকি কিছু বাকিও রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, ওই সোম থেকে শুক্রর মধ্যে যদি পারা যায় তাহলে করে নিলেই বোধ হয় বেটার হয়, শনি রবির যা অবস্থা। এবার কিন্তু কিছু করার নেই, অফিস থাকে। সো দ্যাট তোমার শপিংয়ের কী খবর, তোমার ওয়ার্ড্রবের কী খবর, তুমি বা এবারে পুজোয় কী প্ল্যান, পুজোয় কোথাও যাচ্ছ কি না, নাকি পুজোটা পুরো এবারে বাড়িতে রেস্ট করবে, সেই সমস্ত কিছু তুমি আমাদেরকে জানাতেই পারো 9903655992 তে। কারণ গানের সঙ্গে ওই চাটায়ের মতো আড্ডাটা যদি না থাকে তাহলে গানটা মিসিং হয়।
2: তবে এখন যেটা তোমাদেরকে জানাবো সেটা হলো সং নাম্বার 14 এ কি রয়েছে। রয়েছে লাস্ট মিনিট ইন্ডিয়া থেকে উঠছে। এবার লাস্ট মিনিট ইন্ডিয়াটা কি জিনিস, আমরা একটা সময়তে ব্যান্ডের ভীষণ রমরমা ছিল বোথ বলিউডে এবং অবভিয়াসলি আমাদের এখানেও, কিন্তু মাঝে বেশ কিছুটা সময় রিমিক্স রিমেকের চক্করে আমরা ব্যান্ডের গান শুনতে প্রায় ভুলেই গিয়েছিলাম। এই যে লাস্ট মিনিট ইন্ডিয়া, সেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা ব্যান্ড, যদিও সোশ্যাল মিডিয়াতে খুব একটা সো কল্ড হাইপ এরা পায়নি, তবে থ্যাঙ্কফুলি টি সিরিজ তাদের এই নতুন গানটাকে ভীষণভাবে প্রমোট করছে আর অনেকের বেশ ভালো লেগেছে, আর সেই কারণে আপাতত সং নাম্বার 14 এ রইল লাস্ট মিনিট ইন্ডিয়া থেকে উড় চলে।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 14, সং নাম্বার 14।
3: Ladies and gentlemen, this is London Airport. The local time is 11:30 a.m. The temperature is

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: এইবার রেনবো টপ 20-তে আমাদের 13 নম্বরে যাওয়ার পালা, কারণ এই স্টুডিও ক্লকটা এই মুহূর্তে রাত 9:53 হয়ে 45 সেকেন্ড। আমাদের 10টার সময় একটা ব্রেক নিতে হবে। এই 20টা মিনিট আমরা চলে যাবো একটু এশিয়ান গেমসের আজকে সারাদিনে কী কী হলো তার একটা সামরাইজড ভার্সনে, সো দ্যাট আরও একবার আমরা 10টা 20-তে ফিরবো। কিন্তু এই মুহূর্তে তোমার জন্য থাকলো সং নাম্বার 13, আর 13-এ কী থাকছে?
2: 13-এ যে গানটা থাকছে সেই গানটা হচ্ছে, গানটার নাম হচ্ছে রঙ্গিয়ারা, মিউজিক করেছেন প্রীতম, এবং বহুদিন পর শানকে আমরা পেয়েছি। শুধু শান নয়, সেই গানে রয়েছেন সুখবিন্দর সিংও। মোটামুটি তুমি যদি পুজোর সময় ট্রাভেল করো তাহলে কিন্তু তোমার প্লেলিস্টে এই গানটা থাকতেই পারে। ব্যাক টু ব্যাক দুটো গান থাকবে তোমার জন্য, আপাতত সং নাম্বার 13, আর তারপর ভীষণই একটা পেপি এবং ভীষণ পরিচিত আইটেম নাম্বার।
0: টপ 20, সং নাম্বার 13, সং নাম্বার 13।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ওয়েল ফিরে এসেছি আমরা প্রচুর হাসাহাসি করতে করতে, তার কারণ কিছুই না, তার কারণ হচ্ছে এই যে ফিরে এসেছি সেটারই আনন্দ। তোমাদের বেশ কিছু মেসেজ আছে অরিজিতের কাছে এবং অরিজিত এক এক করে সেগুলো পড়বে।
2: সেটা কি এখনই বাঙালি শ্রেষ্ঠ দুর্গোৎসব আমাদের সকলের দরজায় করানাড়ছে আর মাত্র 24 দিন কাউন্টডাউন তো অনেক আগেই শুরু হয়ে গেছে। পুজোর সঙ্গে পুজোর শপিং সমর্থক কিন্তু আমার ক্ষেত্রে সেটি নয়, এরকম নির্দিষ্ট কোনো ব্যাপার নেই যে প্রতি বছরে পুজোর আগে পুজো শপিং করতেই হবে। আমার কাছে আমার মন এবং মুড 12 মাসে শপিং হয় যদি পকেটের রেস্তো ঠিকঠাক থাকে, আর তাছাড়া কিছু কিনতে হবে এমন কোনো বিষয় নেই, এমনি ঘুরে বেড়ালেই মন মেজাজ ফুরফুরে হয়ে যায়। আর শপিংয়ের টাকা বাঁচিয়ে কাছে দূরে কোথাও বেরিয়ে পড়তে খুব ভালোবাসি। আপনার মেসেজটা আমি যদি অনেককে পাঠিয়ে দিই তাহলে অনেকে খুব আনন্দ পাবে, আবার অনেককে পাঠালে মোটামুটি আপনার বাড়িতে হামলাও করতে পারে, ঠিক আছে, এবার সেটা আপনি বুঝে নিন, বাট প্ল্যানিংটা গুড। আরও একটা বড় মেসেজ রয়েছে, একটা পুচকে মেসেজ, হ্যালো হাই।
1: হ্যাঁ, এই যারা হ্যালো হাই লেখো মানে আমরাও তোমাদের সাথে কথা বলতে চাই, কিন্তু যদি নাম এবং লোকেশন অ্যাটলিস্ট নামটা না লেখো তাহলে তো আলাপটা জমে না। না যাই হোক, আরও একটা মেসেজ আমরা পড়বো,
2: এটাও পড়বো। আচ্ছা অ্যান্ডি, হ্যালো অ্যান্ডি, ও তোমার এই মেসেজ পড়া আমাকে মনে হয় নতুন নতুন করে আমি মেসেজ পড়তে শিখি। হ্যাঁ, অনেক ওই মহেঞ্জো হরপ্পার তো সভ্যতার সেই লিপি আমি দেখিনি কোনোদিন, আজকে এই তোমার মেসেজ দেখে দাঁড়াও একটা পড়ি ঠিক করে। হ্যাঁ, হাই বেহুকে আলকে, ও বেহুকে স্বল্প গল্প স্বল্পে, আচ্ছা স্টোরির অভিনয়টা এক কথায় অসাম। ভাই অ্যান্ডি, তোমার মেসেজ যে আমি পড়তে পারছি এটা আমার ভাগ্য। হ্যাঁ, বাবাকে ভুল বুঝে বাবাকেই ভালোবাসি, কাছে এসে বন্ধুর মতো মেশা এটা মেয়েরাই বোঝে। তুমি এত মেয়েদের বোঝো আমি জানি না, বিহু নিজেকেই এতটা বোঝে না। আচ্ছা, আর ন্যারেশনটা খুব দারুণ ফুটিয়েছে ওরি, ওকে ফাইন। বেহু তোমায় এই ধরনের, বেহু না মানে আগেরটা বিহু, আচ্ছা বেহু তোমায় এই ধরনের অভিনয় বেস্ট লাগে, ওকে। ওরি তুমি বললে বাঁশ পড়েছে, বাঁশ দেয়নি, তোমার লাইফে কে বাঁশ দিয়েছে, কে রোজ দিচ্ছে বিশ্বাস করো প্রত্যেক মুহূর্তে। তাহলে ব্যাড লাক, এটা ব্যাড লাক ভাবলে তো কোনোদিন বাড়ি থেকেই বেরোতে পারবো না, কারণ বাড়ি থেকে বেরোলেই বাঁশ, ঠিক আছে। সো দ্যাট এই সমস্ত গল্প টল্প হলো, এইবার ঘটনা হচ্ছে আমাদের না ওই 13 নম্বর থেকে 12 নম্বরের সিঁড়িটায় উঠতে হবে, না হলে দিন শেষ হয়ে যাবে, মানে রাত শেষ হয়ে যাবে, 12টা বেজে যাবে, আমরা ওই 20টা গান আর শেষ করতে পারবো।
1: একদমই তাই, আর 12 নম্বরে যে গানটা রয়েছে সেই ছবিটা কিছুদিন আগে রিলিজ করেছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পথিকৃত বসুর ছবি, এবং মেন চরিত্রে ছিলেন জিৎ। ছবিটা বক্স অফিসে বেশ ভালো পারফরমেন্স করেছে, আর সেখান থেকেই একটা গান আপাতত রইল তোমাদের জন্য, ফিরে আসছি গানের ঠিক পরে।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 12, সং নাম্বার 12।

0: কি মনে হচ্ছে? আমি বিপ্লবী না ডাকাত?
1: আর নয় যো হুকুম ভাঙে মানুষের ঘুম, কারা ভুল কারা ঠিক তুমি বলো। উঠে ওই বেজে শাখে যে নতুন ডাক, হবে পথ না পথিক।

0: নাকি হার তুমি বলো।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
2: অরিজিত, টপিক কি আজকের? আজকে কোনো টপিক নেই, বুঝলে। আজকের টপিক হলো হচ্ছে এই পুজোয় আমরা কি করতে চাইছি, মানে পুজোর টু ডু লিস্টটা তোমার কাছে কি রয়েছে সেইটা একটুখানি বিহার অরিজিত জানতে চাইছে। আজকে কোনো ভারী ভারী ব্যাপার স্যাপার নয়, আজকে টপ 20 গান শোনানোর দিন, তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার দিন। কারণ আমরা মনে করি যে যে দিনে অফিস আমাদেরকে সবচেয়ে বেশি প্রেশার দেয় সেই দিনে আমরা সবচেয়ে বেশি হালকা থাকার চেষ্টা করি,
3: সোমবার আমরা এইসব করি। একদমই তাই। আমার মনে হয় আজকে তোমরা যা খুশি, তোমরা যা মনে হচ্ছে সেই সবকিছু আমাদেরকে বলতে পারো।
2: মানে কিছু জিনিস বলো না,
3: মানে শিশু ফিল্টার করেই বলে আর কি আমাদের লোকজন। একার মনে রাখতে হবে এটা চুপ কথা নয়। যাই হোক, আপাতত সং নাম্বার 11 এ যে গানটা রয়েছে সেই গানের যাই দুজন হিরো হিরোইন রয়েছেন তাদের মধ্যে একজনকে আপনারা সকলেই চেনেন, তিনি হচ্ছেন আদ্রিত রয়। তার প্রচণ্ড একটা মহিলা ভক্ত অনুরাগী রয়েছে এবং আরেকজন একেবারে নতুন নবাগতা। যাই হোক, এবার তাদের যে ছবি সেই বেপরোয়া রিলিজ করতে চলেছে, আর সেখান থেকেই একটা গান তোমাদেরকে শোনাবো।
1: Top 20. Top 20. Song number 11. Song number 11.

0: মানে বিষয়টা হলো, একবার আমরা বলছি ভুলে যাও না প্লিজ ফ্রম বেপরোয়া, আর তারপর চলে গেলাম সোজা বিশাল দাদলানির গাওয়া আই হেট লাভ স্টোরিজ। মানে কোন দিকে দাড়িপাল্লাকে আমরা অলওয়েজ একটা মেনটেন করতে চাইছি, কেউ বলবে ভালোবাসার কথা, কেউ বলবে দূর ভালোবাসা আমি চাই না, এরকম একটা অবস্থায় আমরা রয়েছি। আর এর মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টপ 20 গানের লিস্ট, যেখানে আমরা 12 অবধি এগিয়েছি, রাইট?
1: না, আমরা 10-এ ঢুকে গেছি,
0: মানে 10-এ ঢুকবো।
1: হ্যাঁ, মানে এখন আমরা ভালো স্টুডেন্টদের যে দাড়িপাল্লা সেখানে ঢুকে গেছি,
0: যেখানে আমরা কোনোদিন ছিলাম না।
1: হ্যাঁ, এক্স্যাক্টলি। সো যাই হোক, ঠিক আছে, ওই জন্য আমরা শেষ থেকে শুরু থেকে শেষ আমরা যাই না, বুঝতে হবে। যাই হোক, আপাতত নাম্বার 10-এ যে গানটা রয়েছে সেটা হচ্ছে এই পুজোতে রিলিজ করতে চলেছে বহুরূপী ফ্র্যাঞ্চাইজির সেকেন্ড পার্ট, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, যেখানে আমরা পেয়েছি যিশু সেনগুপ্ত, একদম নিউ সংযোজন, যেখানে এবারেও রয়েছেন কৌশানী মুখার্জি এবং শিবপ্রসাদ, তারই ডিরেকশন নন্দিতা রায় এবং তার ডিরেকশনে পুজোতে, এবং এই ছবিটা নিয়ে বেশ হাইপ রয়েছে। আর সেখানকারই একটা একদম টাটকা গান রইল তোমার জন্যে।
2: Top 20. Song number 10.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, এই টপ টোয়েন্টিতে এইবার যে আমরা 10 নম্বরে যাব, মানে 10-9 যাবো রাদার, সেখানেও কিন্তু আমরা সেম সিনেমাকেই রেখেছি, মানে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু যেটা আসতে চলেছে, এবং সেখানে এই যে ফুল ফুটেছে যেটা 10-এ আমরা শুনলাম, এটা বেশ গানের সঙ্গে কিন্তু আমরা মিল পেলাম, বলো?
2: একদমই তাই। মনে আছে, মানে ভীষণ কমন একটা গান, একটা ফোক গান, সেটা হচ্ছে কালো জলে কুজলা কালে, অনেকটা ওরকম লাগলো, কারণ এই গানগুলো অনেকটা সিমিলারিটি রয়েছে, যেহেতু ভীষণ মাটির কাছাকাছি গান এবং লোকমুখে গাওয়া গাওয়া গান। এবং সবসময় আমরা দেখেছি শিবনন্দিতা সিনেমা মানি সেখানে একটা মাটির ছোঁয়া থাকে, সেখানে একটা শিকড়ের টান থাকে, তাই এই ছবিটা নিয়ে ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি, আমার কিন্তু বেশ আশা রয়েছে, জানি না আলটিমেটলি কি দাঁড়াবে।
1: ট্রু, এবং এই গানটার সঙ্গে প্রচুর ডান্স হবে, এবং এটা বিজয়াদশমী দ্বারা হই হই হিট করা একটা বিষয় হতে চলেছে, সেটা আমরা বুঝতেই পারছি। তো এই সিনেমা থেকেই 9 নম্বরে যে গানটা থাকছে সেটা অবশ্যই ভুলতে পারবে না।
0: টপ 20 Top 20 Song number 9

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ওয়েল পূজার মরশুমে একের পর এক গান কিন্তু তোমাদেরকে শুনিয়ে যাচ্ছে বিহু আর অরিজিৎ, আর অলমোস্ট দুটো ঘন্টা কিন্তু কেটে যাওয়ার পথে। এখন যে সং নাম্বার 9 এর কথা বলবো, 2026 এই কিছু মাস আগে একটা ছবি এসেছিল, ম্যাক্সিমাম লোক যে ছবির কথা জানেই না, ছবিটার নাম হচ্ছে বেবি ডু ডাই ডু, এরকম একটা ছবি। যে ছবিটার প্রোডাকশন মানে প্রোডিউসার ছিলেন হুমা কুরেশি, এবং ওই ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। ছবিটা বক্স অফিসে অ্যাভারেজ পারফর্ম করেছিল, তবে সারপ্রাইজিংলি এই সপ্তাহের যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু এই ছবিটারও একটা গান ঢুকে গেছে।
2: ট্রু, এবং এই ছবিটার মানে এটা বলতে গেলে এটা যেটা হয় সেটা হচ্ছে বেবি ডু ডাই ডু, একটা টাং টুইস্টারের ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আমরা এই সমস্ত কোনো টুইস্টে যাচ্ছি না, আমরা যাচ্ছি স্ট্রেট ওয়েতে সং নাম্বার 8 এ।

0: স্টুডিওতে আমি মোটামুটি আমরা পুজোর প্যান্ডেল করে ফেলেছি, হ্যাঁ ঠিক আছে, পুরো পুজোর প্যান্ডেল হয়ে গেছে
1: একদমই। আমরা নেচে টেচেও ফেলেছি মোটামুটি, ভাসান ডান্স থেকে অষ্টমীর নাচ দশমীর নাচ সবই হয়ে গেছে আমাদের। যাই হোক, কিছু করার নেই, ফেস্টিভ মুড চলছে। আর এই ফেস্টিভ মুডে যে চারটে চারটে ছবি আসছে, মানে আগামী মাসে চারটে বাংলা ছবি রিলিজ করছে, তার মধ্যে একটা ছবি নিয়ে আমি জানি যে আমার মতো তোমাদেরও ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে।
0: মানে এই যে ব্যাপারটা, মানে এটা
1: তারপর বহুদিন বাদে তাদের সম্মান অভিমান ভেঙে তারা, কি জানি ছবিটার নাম, এত সুন্দর ছবির নাম ভুলে গেছি আমি, গত বছর যে ছবিটা রিলিজ করেছিল,
0: মানে যেটা ভীষণ রকম সবাই লোকজন বললো যে কতবার শুনবে।
1: এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং এবং কাকতালীয় ব্যাপার হলো সং নাম্বার 7 এর দেশু 7 এর গান, আর গানের নাম হচ্ছে তোর শুধু তোর, রইল তোমাদের জন্য। আমার অ্যাভারেজ লেগেছে, তোমাদের কেমন লেগেছে শুনে বলো।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 7, সং নাম্বার 7।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রূপা

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আর স্টুডিও ক্লক যা বলছে তাতে আমাদের একটু বেপরোয়াতি এগোতে হবে, কিছু করার নেই। মানে রাত 11:06 হয়ে 13 সেকেন্ড হয়ে গেছে, তো একটু বেপরোয়া গতিতে এগোতে এগোতে আমরা 7 নম্বর থেকে এবার 6 নম্বরের দিকে এগিয়ে এসছি, আর সেখানেও ফ্রম বেপরোয়া। আর সেই সাউন্ডট্র্যাক যেটার নাম বলো কি তুমি, তুমি কি বলবে আমি জানি না, কিন্তু আমরা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে 9903655992 তে তুমি তোমার পুজোর টু ডু লিস্টটা কিন্তু আমাদেরকে জানাতে পারো। কারণ আজকে আমরা সত্যি সত্যি আমি একটা মেসেজও আমরা পেয়েছি হোয়াটসঅ্যাপে, আজকের টপিক কী, আজকের টপিক কী, বিশ্বাস করো কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোধ হয় শুরু টুর এরকম একটা কেস আছে, সেইখানে আর আমরা ভারী কিছু করছি না, নো টপিক অনলি আড্ডা। আর এই মুহূর্তে তোমার জন্য সং নাম্বার 7 তোর শুধু না না না বলো কি তুমি ফ্রম 6 ফ্রম বেপরোয়া।
0: Top 20. Top 20. Song number 6.

আপনি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

0: ফেড ওভার গান চলবে আর স্টুডিওয়ে বিহু আর অরিজিৎ থাকবে, নাচানাচি করবে, এটা হতে পারে না। মানে বিহু তো যাতা করছে, একবার চেয়ারে ছিল, তারপর একবার ফ্লোরে ছিল, আবার ফ্লোর থেকে তুলে চেয়ারে বসানো হয়েছে, এখন আপাতত বসেছে।
1: আমি এখন শান্ত হয়ে গেছি, কারণ এখন আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ টপ ফাইভে আমরা ঢুকে গেছি। আর নাম্বার ফাইভে যে যে যে গানটা রয়েছে, স্পেশালি যে সিনেমাটা রয়েছে, সেই সিনেমাটা নিয়ে মানুষের একটা হাই এক্সপেকটেশন রয়েছে। সিনেমাটার নাম রামায়ণা। যে ছবিতে অভিনয় করছেন রামের চরিত্র আমরা জানি, রণবীর কাপুর, এছাড়াও মা সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন আরও একজন ভীষণ পপুলার স্টার, যে যাকে আমরা হিন্দি ছবিতে দেখতে পাই, রবি, সবাইকে নিয়েই আমাদের ভীষণ ভীষণ এক্সপেকটেশন। এবং সেইখানে যে গানটা, মানে জয় জয় রাম যে গানটা, আমি জানি না কতজন শুনেছো, তুমি বিশ্বাস করো অরিজিৎ, আমি যখন প্রথম শুনেছি, অরিজিৎ সিং গেয়েছেন গানটা, এবং অসাধারণ একটা গান গেয়েছেন তিনি।
0: তো চলো, সং নাম্বার ফাইভে থাকলো রামায়ণা থেকে এই সাউন্ড ট্র্যাকটাই।
2: Top 20 Song number 5

0: এরও একটা সুন্দর একটা মিষ্টি সাউন্ড ট্র্যাক, মানে কোথা দিয়ে আর অদ্ভুত ভাই পুরো মহলটাই বদলে দিল। আর সেখান থেকে আমরা চলে যাচ্ছি একটুখানি তোমাদের মেসেজ, এটা 9036 5992 তোমরা যে মেসেজগুলো করেছো। সায়ন হুগলি থেকে আমাদেরকে মেসেজ করছে যে এবারের পূজায় কাশ্মীর যাচ্ছে, ওয়াও, আর তাই বলছে এবারের পুজোটা আমি এখানে কাটাতে পারবো না, তাই এবার একটু মন খারাপ হচ্ছে। ঠিক আছে, এবারের পুজো এখানে তুমি কাটাতে পারছো না, মন খারাপ হচ্ছে, কিন্তু কাশ্মীরের একটা এই সময় অদ্ভুত নেচার, মানে ল্যান্ডস্কেপটা দেখো শুধু, ঠিক আছে, মানে খুব ভালো লাগবে। অপূর্ব সেন দমদম থেকে, চিড়িয়ামোড় থেকে বলছে, আমাকে দেখা হয় তেরি আঁখো কো চাহায় তেরি আদা কো। আচ্ছা, গান শুনতে চেয়েছেন, আজকে হয়তো গানটা শোনাতে পারবো না। আচ্ছা, অ্যান্ডি বলে দিয়েছে, আরি শিবপ্রসাদের ডান্সটা দেখোচ্ছে কি, ফুল ফুটেছে, কৌশানী নাচছে, কারো প্রপোজ। ভাই অ্যান্ডি, তোমার ফোনটা আমি একদিন দেখতে যাবো, বিশ্বাস করো।
1: মানে ওই যে গানটাতে সেখানে শিবপ্রসাদ ভীষণ ভালো নেচেছে এবং অ্যান্ডি সেটাই ভালোবেসে লিখে ফেলেছে।
0: আচ্ছা, এইটাও বুঝতে পারলাম না, যজ্ঞে হয়ে গেল। এইবার ঘটনা হচ্ছে যদি একটু হোয়াটসঅ্যাপে যাই বোঝার মতো কিছু, উরে বাবা প্রচুর প্রচুর আছে। আগে উচ্চ মাধ্যমিক তারপর পুজো, শ্রিয়া মুখার্জি বেহালা, শ্রিয়ার চাপটা বুঝতে পেরেছি
1: একদম।
0: কাল থেকে তোমার যুদ্ধ শুরু হচ্ছে, রেডিও ফেডিও বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, স্ট্রেট হয়ে তো পড়াশোনা করো। সুশান্ত আমাদেরকে বলছে, এই বছর পুজোর রাঁচি ঝাড়খণ্ড থেকে, রাইট, এই বছর পুজোর দিনে নতুন নতুন বাংলা সিনেমা দেখব কলকাতার হলে, তারপর পুজোর প্যান্ডেলে ঘুরবো, থিম প্রতিমা এবং ফটো তুলে এই বছর এভাবেই পুজো কাটাবো আমি। কেয়া বাত হ্যায় সুশান্ত, চলে এসো কলকাতায় পুজোয়,
1: ভেরি নাইস প্ল্যান। আর এখন সং নাম্বার 4 এ যে গানটা, সেই সিনেমাটাতে ছিলেন ইমরান হাশমি, ছবির নাম বুঝতেই পারছো, আওরাপন 2, আর সেখান থেকেই একটা গান কিন্তু তোমরা বেছে নিয়েছো, যে গানটা গেয়েছেন অরিজিৎ সিং। নাম্বার 4 এর পরে একটা কথা বলে দিই, নাম্বার 3 তে যে গানটা রয়েছে সেটাও কিন্তু আওরাপনের, সুতরাং ব্যাক টু ব্যাক, এক্স্যাক্টলি ব্যাক টু ব্যাক, দুটো গান ফ্রম আওরাপন 2 থেকে রইল তোমাদের জন্য। ফিরে আসছি এই দুটো গানের পরে।
2: টপ 20, টপ 20, song number 4, song number 4.

তোমার আমার সম্পর্ক যখন এতটাই পুরনো আর আমাদের হাতে যখন একটু সময় রয়েছে, তাই আমরা ভাবলাম যে সং নাম্বার টু এবং সং নাম্বার ওয়ান এবং তার সঙ্গে যে ক্যাপসুল মানে 20 থেকে 22 জার্নি, এই পুরোটাই তোমাকে শোনাবো। কিন্তু তার আগে একটু ছোট্ট করে যদি আমরা সেই একটু পুরনো দিনে ফিরে যাই, একটু 90s ফিরে যাই, একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, তাহলে কেমন হয়? তোমার জন্য থাকলো ব্যাক টু ব্যাক দুটো গান ফ্ল্যাশব্যাকের, 90s গান, একটা লতাজি এবং কুমার শানু, আরও একটা অনুরাধা পারওয়াল এবং কুমার শানু। দেখো আমার মনে হয় তোমাদের শুনে দারুণ লাগবে, মানে ইউ ক্যান এনজয় অ্যান্ড রিলেট করতে পারবে সেই তোমার অনেকেরই 90s বেড়ে ওঠার সময় সেই 90s সঙ্গে।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: well ঘড়ি কাটা বলছে এখন 11টা বেজে 42 মিনিট তোমরা শুনছো টপ 20 আর রয়েছে বিহু আর অরিজিৎ আর তোমাদেরকে অনেক কটা গান কিন্তু ইতিমধ্যে শুনিয়ে ফেলেছি এছাড়াও তোমাদের পুজোর যা যা প্ল্যানিংস রয়েছে সেসব নিয়েও কিন্তু তোমরা লিখছো আমাদেরকে তবে এবার আবার একটু নাম্বার গেমে আসার কথা সময় বেশি
2: কারণ আমরা যাব হচ্ছে সং নাম্বার 2 তে আর সং নাম্বার 2 তে উইঙ্কল টুইঙ্কল মানে সৃজিতদার একটা ফাড়াফাড়ি ক্রিয়েশন বলা যেতে পারে তো সেখান থেকে এই সাউন্ড ট্র্যাকটা তোমরা এতবার শুনেছো যে আধারে যেটা এই গানটাকে রেখেছে সং নাম্বার 2 তে
0: টপ 20 টপ 20 সং নাম্বার 2 সং নাম্বার 2
3: পাদানিসা অ্যাপ ইওর পার্সোনাল আজকে একটু গান শুনলে হয় না
4: একটি নতুন মেয়ে এসেছে শ্রেয়া এরাও খুব পছন্দ করে আহ কি অপূর্ব গলা এত মিষ্টি
3: চালাও চালাও

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আরে রেইনবো টপ 20 তে এইবারের সময় হচ্ছে এই যে 20 থেকে 2 নম্বর এত একটা লম্বা জার্নি বিহার অরিজিত করলো সেই লম্বা জার্নিটা তোমাকে একটু শোনাতে হবে তো সেই লম্বা জার্নিতে যে গানগুলো ছিল তার একটা ছোট্ট মিনি ক্যাপসুল তোমার জন্য শোনো তো দেখো তো মনে পড়ছে কিনা
0: Rainbow Top 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ কাউন্টডাউন রিক্যাপ কাউন্টডাউন রিক্যাপ কাউন্টডাউন রিক্যাপ
2: এই সপ্তাহে নাম্বার 20 তে ছিল টক্সিক ছবি থেকে মদহোসি

0: রেনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20, only on 107 FM রেনবো। রেনবো টপ 20, রেনবো টপ 20।
1: ওয়েল, ঘড়ি কাটা বলছে আর মাত্র 4 মিনিট আছে, আর এই লাস্ট থেকে শুরু করতে করতে নাম্বার ওয়ানের দিকে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। আর নাম্বার ওয়ানে এই সপ্তাহে যে গানটা রয়েছে সেই গানটা কিন্তু কোনো সাধারণ গান নয়, কোনো ছবির গানও নয়। গানটা গিয়েছে এমন একজন মানুষ যে কিনা তোমার আমার আমাদের সকলেরই ভীষণ প্রিয় শিল্পী। আর মোটামুটি যে সমস্ত নাম মানে আজ মেসেজ এসছে গান নিয়ে যে নাম্বার ওয়ানে কোন গানটা থাকতে পারে, কারোর উত্তরই আনফর্চুনেটলি ঠিক হয়নি, কারণ গানটাই এরকম। তাই তো অরিজিৎ,
2: অ্যাবসলিউটলি এই গানটার সঙ্গে এমন একটা শব্দ রয়েছে যে শব্দটার সঙ্গে পূজোর আগে অ্যাটলিস্ট আজ থেকে 10 বছর আগে খুব একটা টানা পড়ে থাকতো। মানে এই মানুষটির হঠাৎ করে চাহিদা এত গুণ বেড়ে যেত যে তাকে আর খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, এইবার যেটা সং নাম্বার এক তোমরা এত শুনেছো, ভীষণ হিট, সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে, সেটা হলো আর কিছু নয়, নান আদার দ্যান দর্জি মামা।
0: Top 20. Top 20. Song number 1. Number 1.
1: সং নাম্বার ওয়ান তো চালাবোই, কিন্তু যেতে যেতে সবাইকে একটাই কথায় বলবো যে পুজো সবার খুব ভালো থাকুক,

0: ভালো কাটু, বিহু আর অরিজিৎ আবারও ফিরবে তোমার সঙ্গে। আপাতত গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।
1: সারেগামা কারওয়া দ্য পারফেক্ট।

হ্যাঁ, এবার মোটামুটি আমরা একটু দর্জিমা থেকে সোজা ওই পুজোর মুডে চলে যাই বুঝলে, সেখান থেকে যেতে যেতে বিহু আর অরিজিৎ তোমাকে বলো টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও,

স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু 12টা পেরিয়ে গেছে, আর রাত 12টা মানেই সময় কিন্তু শুনতে কি চাও। আর শুনতে কি চাও মানেই তোমাদের পছন্দের গান চটপট করে লিখে পাঠিয়ে দাও। আর আপাতত আমার পছন্দের এই গানটা দিয়ে তোমাদের কাছে যাচ্ছি, ফিরছি তারপরে।

এই গানটাকে শুনতে শুনতে অনেকগুলো কথাই মনে হচ্ছিল, কিন্তু সেই কথাগুলো বলার আগে এই কথাটা বলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আসলে শুরুতেই কোনো খুব একটা মন খারাপের কথা বলতে চাই না, সেই কারণেই বলতে চাইনি, কিন্তু

কথা তো বলতেই হবে। তার কারণ, যে কারণে আমাদের এই গান শোনা, সেই গানের মধ্যেই কিছু মানুষ যখন গানের জন্য সারা জীবন অমর হয়ে থাকেন, তাদের মধ্যে এক অন্যতম নাম আমরা যাকে হারালাম, মিঠু মুখোপাধ্যায়। যে গানের জন্য সারা জীবন তিনি অমর হয়ে থাকবেন, আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু খুব অল্প কিছু সিনেমা হয়তো করেছেন, কিন্তু ভালো লাগার ভালোবাসার সিনেমা এবং যে গানগুলো, যেগুলো আমাদের কাছে অমর হয়ে থাকবে এবং গানের মধ্যে দিয়েই তিনি থেকে যাবেন চিরকাল আমাদের মনের মধ্যে, সেই রকমই একটি গান। এবং অবশ্যই অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, আমরা তাকে হারিয়েছি, কিন্তু প্রার্থনা করি অমর আত্মার শান্তি কামনা করি, তিনি ভালো থাকুন যেখানেই থাকুন। কিন্তু সেই সমস্ত মানুষগুলো যারা আমাদেরকে, আমাদের চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছেন, সেই সমস্ত মানুষ এবং তাদের অভিনীত সেই সমস্ত গান, তার নামগুলো বললেই, কিছু মানুষ কিছু অভিনেতা অভিনেত্রীর নাম বললেই সেই গানের কথাগুলো মনে হয়, মিঠু মুখার্জি তাদের মধ্যে একজন। আর এই গানটা বোধহয় তার নামের সাথে একদম সমার্থক হয়ে গেছে।

গানটি শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছিলেন বাঘা যতীন থেকে জয়দীপ রায়। এরকম অবশ্যই ধন্যবাদ জানাব। আরও আরও আরও অনেক গান, অনেক কিছুই যেগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি আমরা সেই গানে আসবো অবশ্যই। তার আগে আরেকটা একটু এই রাত জাগা গান একটু শুনে নেব, ফিরছি

0: ভোরবেলাতে।
1: পরপর অনুরোধ আসছে, নিশ্চয়ই সে গান শোনাবো, তবে আজকে মনটা সত্যি বড্ড উন্মনা, বড্ড একটু অন্যরকম। পরের যে গানটা শোনাবো সেই গানটাও তার অন্য আর একটা সিনেমার, স্বয়ংসিদ্ধা। স্বয়ংসিদ্ধা সিনেমার এই গানটি অনুরোধ করে পাঠিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। তবে আরও একটি গান আছে, সেটারও অনুরোধ এসেছে, একে একে যাবো সেই গানে। তবে আপাতত এই গানটি আপনার জন্য।

এবারে যে গানটা শোনাবো সেটাও এই সিনেমারই গান, অনুরোধ করে পাঠিয়েছে ঢাকুরিয়া থেকে মৌলি। এই সিনেমারই আরেকটি গান তার জন্য।

সত্যিই তাই, আমাদেরও সেটাই মনে হয়। তিনি বোধহয় সেই সময় হাজার সূর্য ওঠা বোধহয় দেখতে পেয়েছিলেন, আর সে কারণেই আরো হাজার বছর তিনি এরকম সূর্যের মতোই উজ্জ্বল থাকবেন আমাদের এই চলচ্চিত্র জগতে। যেভাবে প্রায় অনেকদিনই তিনি মানুষের চোখের আড়ালে গিয়েছিলেন, কিন্তু তার এই সিনেমাগুলো আমাদের দারুণভাবে নাড়া দেয়। আর স্বভাবতই সেই সমস্ত গানগুলো, যে গানগুলোর সাথে নিজেকে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন, সেই গানের সাথে সত্যিই ভুলবার নয়। অবশ্যই সেই মানুষটি যিনি বলেছেন একসাথে কাজ করেছে অসাধারণ, এই স্বয়ং সিদ্ধাতে যে অভিনয় করেছে তা সত্যিই ভোলার নয়। এবং সেই সময় যে দাপটের সাথে হয়তো কয়েকটা সিনেমা করেছেন, কিন্তু যেভাবে কাজ করেছেন আমাদের সত্যি মনে রাখবে। আর

কিছু কিছু গান থাকে যে মানুষগুলোর সাথে একেবারে ওতপ্রোতভাবে মিশে যায়, এরকমই আরেকটি গান এই সিনেমার। না, এই সিনেমা নাম মৌচাক, এবং এই গানের সাথে চিরকালীন যে একটা খুঁটি রয়ে গেছে বাঙালিদের মধ্যে, সেটা বোধ হয় দারুণভাবে প্রকাশ পায়। আর তাই এই গানটার সাথে তিনি সারা জীবন থেকে যাবেন তার জগতে।

সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow। শুনতে কি চাও, শুনতে কি চাও?

যদি এরকম গান শোনানো হয় তাহলে হয়তো ঘুম নাও আসতে পারে। তাই এই মুহূর্তে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো তোমাদের পছন্দের গানের অনুষ্ঠান শুনতে কি চাও। এক্স্যাক্টলি, অনেক অনেক গানই তোমাদের পছন্দের, তোমাদের পাঠানো পছন্দের গান শোনানো হচ্ছে। অবভিয়াসলি তোমরা পাঠাতে থাকো। আর এই মুহূর্তে এই গানটা শুনতে চেয়ে অনুরোধ করে পাঠিয়েছে যে গানটা সেই গানটাই শোনাবো, তবে আগে গানটা শুনিয়ে নিই।

পরের গানটায় যাব, ডেফিনেটলি পরের গানটায় যাওয়ার আগে দুটো কথা একটু বলাটা খুব দরকার। এই যে গানটা শোনাবো সে কথায় পরে আসছি, এই গানটা তো নিশ্চয়ই শোনাবো, এই কিন্তু এই গানটা শোনানোর আগে দুজনের দুটো কথা বলাটা খুব দরকার। এই যে একটা SMS, এটা না, এটা বোধহয় মেসেজ করেছো তুমি, তুমি লিখছো এটা, হ্যালো FM রেইনবো, আমি প্রকাশ দে বিশরপাড়া কোদালিয়া থেকে, এখানে FM রেইনবো সিগন্যাল স্ট্রেংথ খুব কম, প্লিজ কিছু একটা ব্যবস্থা নিন। এই মুহূর্তে জানি না কিছু ব্যবস্থা করা যায় কি না, নিশ্চয়ই আমাদের যে টেকনিক্যাল গ্রুপ রয়েছে নিশ্চয়ই সেখানে জানাবো। তবে একটা কথা তোমাকে বলি, তুমি যদি রেডিওয়ে সিগন্যাল ঠিকমতো না পাও তাহলে তুমি আমাদের অ্যাপটা নিতে পারো, যে অ্যাপে আমাদের যে AIR অ্যাপ রয়েছে সেই অ্যাপে তুমি শুনতে পারো, সেখানে হয়তো একটু ভালো পেতে পারো। তবুও এই মুহূর্তে আমাদের এখান থেকে তো স্টুডিও থেকে কিছু করা সম্ভব কি না জানি না, ডেফিনেটলি আমরা আমাদের যে টেকনিক্যাল যারা রয়েছে নিশ্চয়ই তাদেরকে বলবো। স্ট্রেংথটা হয়তো অনেক জায়গাতেই কোথাও কোথাও কম পাচ্ছ তোমরা, সেটা এই মুহূর্তে আমাদের তো কিছু করার নেই। দ্বিতীয় যে কথাটা, আরেকজন যে লিখেছো, আফসা লিখছো, আমার নাম আফসা, আমি শুনতে চাই তোমার গানটা, নিশ্চয়ই শোনাবো, প্লিজ শুনিও, আমি নতুন নগর, বাকিটা কোথা থেকে ঠিক লেখনি, নতুন নগরে থাকি, নতুন নগর সেটা কোথায় সেটা লেখনি, যাই হোক তুমি লিখেছো আমার বয়স 13, আমি ক্লাস 6 পড়ি, যাই হোক আফসা তোমার জন্য এই গানটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে তুমি শুনতে চেয়েছো, তুমি কোথা থেকে লিখছো সেটা লেখনি, তোমার ক্লাস 6 পড়ো, তুমি অবশ্যই ভালো থেকো, তোমার জন্য শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও শুনতে কি চাও only on 107 FM রেইনবো শুনতে কি চাও শুনতে কি চাও
2: হ্যাঁ শুনতে কি চাও এক্স্যাক্টলি এই মুহূর্তে যেটা চলছে শুনতে কি চাও তোমাদের পছন্দের গান কিন্তু এবারে যে গানটা শোনাবো সেই গানটা শোনানোর জন্য অবভিয়াসলি কিছু কথা তো বলতেই হয় কারণ এবারে যে গানটি শোনাবো সেই গানটির জন্য যিনি শুনতে চেয়েছে তোমার আজকে জন্মদিন তাই তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ঢাকুরিয়া থেকে সৌভিক আর যে গানটা তুমি শুনতে চেয়েছ ঠিক গানের কথায় কথায় তোমার জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন তোমার জন্য আর গানের কথাও ঠিক তোমার জন্মদিনের মতোই

একেবারেই তাই। উপহার আমরা কি দেব? গান আমাদের কাছে রয়েছে, সেই উপহারই আমরা এই মুহূর্তে সবাইকেই সাজিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে আরও একটা কথা, একটু আগেই কেউ কেউ লিখেছিলেন যে রেডিও সিগন্যালটা একটু অসুবিধে হচ্ছে, কিন্তু দু একজন লিখে পাঠিয়েছেন এই মুহূর্তে রেডিও সিগন্যাল ঠিক আছে, থ্যাংক ইউ। নিশ্চয়ই যারা শুনতে পাচ্ছেন, শুনতে না পেলে সত্যি খারাপ লাগে, তবু আমরা প্রত্যেকটা মুহূর্তেই চেষ্টা করি যাতে সব কিছু ঠিকঠাক থাকে। কথা বলতে বলতে সময় তো একদমই শেষের দিকে, তাই আপাতত কোনটা শোনাবো, কোন গান শুনবো সেইটা করতে করতে আপাতত আজকে সময় একদমই শেষ, তাই এই গানটা শুনতে শুনতেই আপাতত আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেবো।

0: ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানিয়ে দিচ্ছে সময়, কিন্তু একদম শেষ। তাই আজ আপাতত শুনতে কি চাও সেখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর সেই কথাও বলে যাব যে মহানায়িকার পর বাংলা ছবির যে নায়িকা রূপলী পর্দা থেকে ক্যামেরা থেকে কার্যত লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন নিজেকে, তিনি বাংলা ছবির স্বয়ংসিদ্ধা মর্জিনা আজ চিরদিনের জন্য ঈশ্বরের আশ্রিতা হলেন। তাই তার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকের শুনতে কি চাও আপাতত এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ভালো রেখো, আবার ফিরছি এর পরের অনুষ্ঠান নিয়ে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়ির কাঁটা বলছে সময় 12:01 বেজে গেছে, আর 12:00 থেকে একটা মানেই রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী শ্যামল লাহিড়ী।

এতক্ষণ সরুরঞ্জনী রাতে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগেশ্রীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন শ্যামল লাহিড়ী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে সরুরঞ্জনী রাতে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এবারে শুনবেন মালকোষ রাগে সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী।

0: সুররঞ্জনী, রাতের শাস্ত্রীয় অনুষ্ঠানে। এতক্ষণ প্রথমে বাঘে স্ত্রীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন শ্যামল লাহিড়ি। সুররঞ্জনী রাতে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ মালকোষ রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সৌমাল্য চক্রবর্তী। সুররঞ্জনী রাতের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 2:01 হয়ে 30 সেকেন্ড, আর রাত 2 মানে সময় এখন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনব বিভিন্ন ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় 2:20। টিকটিক করতে করতে ঘড়ির কাঁটা এগোচ্ছে আর তোমরা শুনছ আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান। এই মুহূর্তে যে গানটি শুনছিলে জিরো সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, এই মুহূর্তে যে কথাটা সত্যি মনে হয়, এই গভীর রাত্রিরে তোমরা যখন এই মনে রাখার মতন এরকম হিন্দি গান শুনতে থাকো, গভীর রাত্রিরে সত্যি এই রকম গান অদ্ভুত মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। তার কারণ এই যে গান আমাদের মনকে একেবারে অন্যরকম এক অদ্ভুত রিল্যাক্সড করে দেয় আমাদের মনকে। তার কারণ এই গান আমাদের মনটাকে একদম অন্যরকম করে দেয়। গানে গানে আমাদের মন আরো ভালো হয়ে যায়। সেই কারণেই এবারের এই গানটা তোমাদের জন্য।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান। হ্যাঁ, তোমাদের নিয়ে সত্যি চলেছি অনেক দূরে, এমন একটা জায়গায় যেখানে তোমাদের মনকে একটু অন্যরকম হয়ে যায়, তোমাদের মনটা একেবারে ভালো হয়ে যায়। এই গভীর রাত্রিরে যারা প্রায় ঘুম ঘুম চোখে যখন তোমাদের নিয়ে যাই একটা জীবনের অন্যরকম জায়গায়, যেখানে তোমাদের গান মনটাকে ভালো করে দেয়, ভালো করে দেয় তোমাদের এই সময়টাকে। রাত যত গভীর হয় ততই এরকম গান তোমাদের মনকে আরও বেশি কাছে এনে দেয় জীবনের কাছে।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান। আর এই মুহূর্তে আপকে লিয়ে অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর গান, বিভিন্ন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে। এবারে শুনবেন আশিকি 2 ছায়া ছবি থেকে এই গানটা তোমাদের জন্য।

কথা বলতে বলতে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এইরকম গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ যেতে যেতে মহিত চৌহানের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, আর অবভিয়াসলি টিউন করো 107.7 FM রেইনবো। আর পরের এক ঘন্টায় তোমাদের সঙ্গে থাকবে আর্চিতা পূজা।

এতক্ষণ আপনারা ছিলেন সৌমিকের সঙ্গে, কিন্তু এবার আপকে লিয়ে সেকেন্ড হাফ প্রভাতী এবং আনন্দধ্বনি নিয়ে রয়েছে তপূজা। প্রথম গানটা শুনলাম যেসুদাসের কণ্ঠে, দো লড়কে দোনো কারকে ছবি থেকে, আর এখন জিন্দেগি এক জুয়া থেকে কুমার শানু।

ছবির নাম ছিল আকেলে হাম আকেলে তুম। শিল্পীরা ছিলেন কুমার শানু, আলকা ইয়াগনিক। এরপর ম্যায়নে প্যার কিউ কিয়া থেকে আলকা ইয়াগনিকও, কমাল খান।

নয়ের দশকের অন্যতম সেরা হিট ছবি এবং তার হিট গান মায়নে পেয়ার কিয়া, লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনলাম গানটা, দিল দিওয়ানা বিন সাজনাকে মানে না। এরপর জহরিলা ইনসান থেকে কিশোর কুমার।

ছবির নাম ছিল ইয়ে ওয়াদা রাহা, এবং শিল্পী এক এবং অদ্বিতীয় কিশোর কুমার। এরপর আমরা শুনব জমানে কো দিখানা হ্যায় ছবি থেকে আশা ভোঁসলে, মোহাম্মদ রফি, ঋষি কাপুর এবং পদ্মিনী কোলাপুরীর কণ্ঠে গান।

0: और फिर क्या होगा?
1: पार्टियां, दावतें,

দুর্দান্ত একটা গান, মেরা চাঁদ মুঝে আয়া হ্যায় নজর। ছবির নাম ছিল ইয়ে হ্যায় মুম্বাই মেরি জান। শিল্পী ছিলেন কুমার শানু। আমরা শুনছি আপকে লিয়ে হিন্দি ছবির গান 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। কিন্তু সময় বলছে এবার আপকে লিয়ে থেকে চলে যেতে হবে, তার কারণ সময় শেষ হয়ে আসছে, প্রায় শেষ। তো শেষ গানটা শুনে নিই, আজকের মতন আপকে লিয়ে শেষ করব। কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে ইয়েস বস ছবি থেকে এক দিন আপ। এই গানটার সঙ্গে শেষ হবে আজকের মতন আপকে লিয়ে, কিন্তু অনুষ্ঠান চলবে এরপর প্রভাতী, তারপর আনন্দধ্বনি। শুনতে থাকুন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে আপনার প্রিয় অনুষ্ঠান।

শেষ হলো আপকে লিয়ে, এখন প্রভাতি। আমরা প্রভাতির প্রথম পর্বে শুনব খেয়াল, শিল্পী শোভা ঘোষ, রাগ ভাটিয়ার।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন শুভ ঘোষ, রাগ ভাটিয়ার। এরপর শুনব বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে, রাগ আহির ভৈরব।

0: আমরা শুনলাম বাঁশি শিল্পী ছিলেন পাঞ্চজন্যতে, রাগ আহির ভৈরব। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম হৃদয়ে ছিলে যেকে। আর এই গানটির সঙ্গে শুরু হলো আজকের আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠান আপনারা শুনছেন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর সর্বাণী সান্যাল বৈদ্য।

অদিতি মহসিনের কণ্ঠে শুনলাম আমার সকল দুঃখের প্রতীপ। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। এরপর সুস্মিতা গোস্বামী,

সমবেত কণ্ঠে শুনলাম গ্রাম ছাড়াওই রাঙামাটির পথ। এরপর শ্রেয়া গো ঠাকুরতার কণ্ঠে নিশিদিন মোর পরাণে।